আকাশবাণী আগরতলা, আজ শুক্রবার, 15ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 21শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 5ই জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্জে আকাশবাণী আগরতলা ও নিউজ অন এআইএর শোনা যাবে আমাদের সরাসরি অনুষ্ঠান। এছাড়াও ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন আমাদের অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট হয়ে 8 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি, তারপর ইংরেজি সংবাদ।

0: Day is observed to raise global awareness to take positive environmental action to protect nature and the planet Earth. On the occasion of World Environment Day, Union Minister for Environment, Forest and Climate Change Bhupendra Yadav and Minister of State Kirti Vardhan Singh will participate in a tree plantation program. India will take on arch rivals Pakistan in the semi-final of the men's under-18 Asia Cup hockey tournament at Kakamegara Hockey Stadium in Japan today. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা সুভাষিত অনুষ্ঠানে আজ শুনবেন শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ।
2: শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। ভবানীপুর বাসকালের সময় একজন খ্রিস্টীয় পাদ্রীর সহিত আমার বিশেষ বন্ধুতা হয়। তিনি হাই চার্চের বড় গোঁড়া ছিলেন। আমি তাঁহার ভবনে অনেক সময় যাপন করিতাম। তাঁহার প্ররোচনায় আমি ওই সময় হাই চার্চের অনেক পুস্তক পড়ি। তাঁহার মধ্যে জন হেনরি নিউম্যানের একখানি গ্রন্থ বিশেষ উল্লেখযোগ্য। এই পুস্তকখানি পড়িয়া আমি বড়ই উপকৃত হই। দুই তিন মাস তাহার প্রভাব আমার মনে জাগরুক ছিল। নিউম্যান কিরূপে সত্যানুরাগ দ্বারা চালিত হইয়া কোন ভ্রমে গিয়া পড়িলেন তাহা দেখিয়া আমার মনে বিষাদ মিশ্রিত এক আশ্চর্যের ভাব হয়। এইরূপে একদিকে যেমন খ্রিস্টীয় শাস্ত্র ও খ্রিস্টীয় সাধুর ভাব আমার মনে আছে, অপরদিকে এই সময়েই রামকৃষ্ণ পরমহংসের সহিত আমার আলাপ হয়। তাহার ইতিবৃত্ত এই। আমাদের ভবানীপুর সমাজের একজন সভ্য দক্ষিণেশ্বরে বিবাহ করিয়াছিলেন। তিনি মধ্যে মধ্যে শ্বশুর বাড়ি হইতে আসিয়া আমাকে বলিতেন যে দক্ষিণেশ্বরের কালীর মন্দিরে একজন পূজারী ব্রাহ্মণ আছেন, তাহার কিছু বিশেষত্ব আছে, ধর্ম সাধনের জন্য অনেক ক্লেশ স্বীকার করিয়াছেন। শুনিয়া রামকৃষ্ণকে দেখিবার ইচ্ছা হইল। যাইব যাইব করিতেছি এমন সময় মিরর কাগজে দেখিলাম যে কেশবচন্দ্র সেন মহাশয় তাঁহার সঙ্গে দেখা করিতে গিয়াছিলেন এবং তাঁহার সহিত কথা কহিয়া প্রীত ও চমৎকৃত হইয়া আসিয়াছেন। শুনিয়া দক্ষিণেশ্বরে যাইবার ইচ্ছাটা প্রবল হইয়া উঠিল। আমার সেই বন্ধুটিকে সঙ্গে করিয়া একদিন গেলাম। প্রথম দর্শনের দিন হইতেই আমার প্রতি রামকৃষ্ণের বিশেষ ভালোবাসার লক্ষণ দৃষ্ট হইল। আমিও তাহাকে দেখিয়া বিশেষ চমৎকৃত হইলাম। আর কোনো অবতার ধর্ম সাধনের জন্য এত ক্লেশ স্বীকার করিয়াছেন কিনা জানি না। শ্রীরামকৃষ্ণ আমাকে বলিলেন যে তিনি কালীর মন্দিরের পূজারি ছিলেন, সেখানে অনেক সাধু সন্ন্যাসী আসিতেন, ধর্ম সাধনার্থ তাঁহারা যিনি যাহা বলিতেন সমুদয় তিনি করিয়া দেখিয়াছেন, এমনকি এইরূপ সাধন করিতে করিতে তিনি খেপিয়া গিয়াছিলেন, কিছুদিন উন্মাদগ্রস্ত ছিলেন। তদ্ভিন্ন তাঁহার একটা পীড়ার সঞ্চার হইয়াছিল যে তাঁহার ভাবাবেশ হইলেই তিনি সংজ্ঞাহীন হইয়া যাইতেন। এই সংজ্ঞাহীন অবস্থাতে আমি তাহাকে অনেকবার দেখিয়াছি, এমনকি অনেক দিন পরে আমাকে দেখিয়া আনন্দে অধীর হইয়া ছুটিয়া আসিয়া আমার আলিঙ্গনের মধ্যেই তিনি সংজ্ঞাহীন হইয়া গিয়াছেন। সে যাক, রামকৃষ্ণের সঙ্গে মিশিয়া এই একটা ভাব মনে আসিত যে ধর্ম এক, রূপ ভিন্ন ভিন্ন মাত্র। ধর্মের এই উদারতা ও বিশ্বজনীনতা রামকৃষ্ণ কথায় কথায় ব্যক্ত করিতেন। ইহার একটি নিদর্শন উজ্জ্বল রূপে স্মরণ আছে। একবার আমি দক্ষিণেশ্বরে যাইবার সময় আমার ভবানীপুরস্থ খ্রিস্টীয় পাদ্রী বন্ধুটিকে সঙ্গে লইয়া গেলাম। তিনি আমার মুখে রামকৃষ্ণের কথা শুনিয়া তাহাকে দেখিতে গেলেন। আমি গিয়া যেই বলিলাম, মশাই, এই আমার একটি খ্রিস্টান বন্ধু আপনাকে দেখিতে এসেছেন। অমনি রামকৃষ্ণ প্রণত হইয়া মাটিতে মাথা দিয়া বলিলেন, যীশুখ্রিস্টের চরণে আমার শত শত প্রণাম। আমার খ্রিস্টীয় বন্ধুটি আশ্চর্যান্বিত হইয়া জিজ্ঞাসা করিলেন, মশাই যে যীশুর চরণে প্রণাম করছেন তাকে আপনি কি মনে করেন? উত্তর, কেন, ঈশ্বরের অবতার? খ্রিস্টীয় বন্ধুটি বলিলেন, ঈশ্বরের অবতার কীরূপ, কৃষ্ণাদির মতো? রামকৃষ্ণ, হাঁ সেই রূপ, ভগবানের অবতার অসংখ্য, যীশুও এক অবতার। খ্রিস্টীয় বন্ধু, আপনি অবতার বলতে কি বোঝেন? রামকৃষ্ণ, সে কেমন তা জানো? আমি শুনেছি কোনো কোনো স্থানে সমুদ্রের জল

0: বরফ হয়। অনন্ত সমুদ্র পড়ে রয়েছে, এক জায়গায় কোনো বিশেষ কারণে খানিকটা জল জমে গেল, ধরবার ছোঁবার মতো হল। অবতার যেন কতকটা সেই রূপ, অনন্ত শক্তি জগতে ব্যাপ্ত আছেন, কোনো বিশেষ কারণে কোনো এক বিশেষ স্থানে খানিকটা ঐশী শক্তি মূর্তি ধারণ করলে ধরবার ছোঁবার মতো হল। যিশু প্রভৃতি মহাজনদের যে কিছু শক্তি, সে ঐশী শক্তি, সুতরাং তারা ভগবানের অবতার। শিবনাথ শাস্ত্রী রচনা থেকে পাঠ।
1: সুভাষিত অনুষ্ঠানে আজ শুনলেন শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। আসরের আজকে প্রথম শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

ভক্তিমূলক গান শুনছিলেন অঞ্জলি অনুষ্ঠানে। আসরের আজকের শিল্পীরা ছিলেন কৃষ্ণা চট্টোপাধ্যায় এবং পণ্ডিত ভীম সেন যোশী। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে কক

0: ফুঙ্কা হাম আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগো চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্দা হায়ুনি খরাং তিনি ফা শাল তালক্রান তালনি শাল চিবা চিবরিরা থামচিবা তিপ্রা বিশি জুন তালনি শাল বা শালমারি নৈশাই নৈচিদক ইংরেজি বিশি অপান্দা অয় খ্লাই জাগি দঙ্গ মিতার নৈরা থামচি দক ফুটাবরি এবা সাসাই নৈরা দকচুচিকু গেলো হারজ ফাইদিকে তিনি বহাই নহাই চং কক কাহামনি বিশিংতিন অচিনি পান্দানো চেংলায়ানো বেবাক ধর্মনি বরকন খরকসানন রিঙ্গ কেবহীন কাইতর কেব রাম কেব হরি কেব আল্লাহ কেব বা ব্রহ্মা জুদা জুদা মুং ফিয়া বা কাইসান মানে বদর্ম চায়া কৈত তুমুং চায়া তংখে তে আ চায়া খাবিং অংখে তুমুং নংবন রিংমাং তংখে ব খনানাই ন খনানাই যত লামাতই ন বনমান থগ যত ধর্ম ন কুবুই সুরিনাই রক বন গবাং মা মুং বাই রিঙ্গু খরকসান ন রিঙ্গু কবুই বাই তং দি হনকে ন কায়তর নন নুকচাকনাই এবার নং কায়তর ন মাননাই গবাং মা ধর্ম হাই গবাং মা লামাতই ন কায়তর নি ফাইসিং তলাং থাঙ্গু রমদি দৈমা তৈসারক গবাং মা বাবাইনি ফাইয়ী দৈবম থাঙ্গি মালাইমা হাই ন মৈতু খাইমানি বিশিং তৈন কায়ত ন মানি মানু তেব বেবাগ্ন ন পৈতু খাইকে তেব ডাক্তি ন অংগু বরক রগ্ন নুগ ধর্ম ধর্ম হেনই ওয়ালাইলেমেনি কেব হিন্দু কেব থরুকসা খ্রিস্টান বৈষ্ণব হেনই ফিয়াবা কাইসানি ন রাম মুং বিনি ন সাই সাই বুম অক কাহাম রক যং তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ সালাংমান কক বরক বাই খানালাইকে তিনি জুন তালনি শালবা শালমারি বিশি ব্রুম ব্রুম শালবা এবা ফিফথ জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এবা হায়ং হাবার শাল হনে পালাই যাগো অবনি নাহার মু উংখা নবার এবা হাবার খাতিমুং তাই নবার তৈবার নতৈ লুকুরগ্ন সিচারণানি বাগৈ অবহাই শাল পালাই জাগৈ দঙ্গু ইংরেজি বিশি চিচুকুরা সিনি চিনৈ সংযুক্ত রাষ্ট্র মহাসভা হাবার নতৈ কক গুথুমলাই পান্দা আর ন পইলা কক তিসা জাগো আবনি ইয়াগুলো ইংরেজি বিশি চিচুকুরা সিনিচি থাম নিশিমি বিশি বুরুম বুরুম শাল বা জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এবা খেবা হায়ুং হাবার শাল হানি পালাই জাগি ভাইও আসুক যারা যে তিনি শাল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এবা হায়ুং হাবার শাল বুফুর নিশিমি পালাই যাক আবো কিসা মৈতো খাই লাইকে
1: আও ফাদিকে তাই তাই বসাই মানলায়ানো তিনি দিহাই সালো পাদেই থাকমানি কগ্রক তিনি

जाय सालो जों पालायलाय दङ वर्ल्ड एनवायरनमेन्ट डे ओ साल जिनि बागै बालाय खेनो नांकुक मानि दामनि हिंखांकै ओ साल पालाय जाक मानि जे वान सुक मुं बा नाहार मुं अबनक हाम ग्रंखै जों सामंग फनांके पालाय खेस अबसे सय पालाय मानि अंकुक नाय तंखर करि हिंके जों बहाय न गाहाम तंगै मानि यांनाय तंखर बायसे जोंबो सनाम जाक मानिबा আবনো কারিব তিনি তিহাই সাল ইন্ডিয়ান আর্মি পুইলা লঞ্চ খ্লাইজাক মানি আবংখা ব্লোস্টার মুঙ্গই তিনি তিহাই সালনি সিমিন ইন্ডিয়ান আর্মি হনিনাই সংসা জাকমানি তাই আরও সেবক বরকলাং জাকমানি সেঙ্করাক রকন তিনি দিহাই সালো 1984 বিসিও আবনকারী তাই বতঙ্গ তিনি দিহাই সালো আচাইনাই রকনি বিসঙ্গ চেং নাইলাইন হায়ং বেড়ামো মুং গনাং বরকংখা যোগী আদিত্য নারায়ণ বংখা উত্তর প্রদেশ নি চিফ মিনিস্টার ব তিনি দিহাই সালন পাঞ্চুর হাইকবা উত্তরাখণ্ড আচাইমানি আবনকারী তঙ্গ রমেশ কৃষ্ণান বংখা খরকসা ইন্ডিয়ানি টেনিস প্লেয়ার তাই দঙ্গ সতীশ চন্দ্র মুখার্জি বংখা ইন্ডিয়ানি খরকসা বেলাইকে এডুকেশনিস্ট তাই ডাউন সোসাইটি ন সংজানাই আবনকারী দঙ্গ রামচন্দ্র কাক বংখা জম্মু কাশ্মীরনি ও প্রাইম মিনিস্টার বাগি টংলাংমানি 1945 নিসিমি 1947 বিসি জরাও ব টংলাংমানি আবনকারী তিনি তিহাই সালো হায়ং বেরামনি আজক থাই মুং মানজাক বড় রক থেমানি থেজানাই রকনি মুং হাইকেবা পাতি মুঙ্গ থে জানাই রকনি মুং আং সাবন আবংখা জং সাইমান কাইসা

റോയൽ ചലഞ്ച് IPL ni je kashak playing mungo arawo bijoy michil haike ba playing mani tei nai je tong thoklai mungo bororok ka phik jagai haike ba thelarok nangoi klai bai borok belai bang mani bagai afro 11 jon borok thika haike ba khorok jisa borok thimani jeng তিনি বাইকে বিশাখা মানে চিং সেমান আবনো কারিব থানায় রকনি বিশুঙ্গ দঙ্গ RSS সর সঙ্গ চালক MS গোলওয়ার্কার তিনি তিহাই সালন 1973 বিশুও থানি আবনো কারি বহাইন জংলুগ তিনিতিহাই সালন বিহার 1973

0: thui je phai mane abo thagui thangya bo bleeding ngui tongkhe bo ngui no tongnai abo cheng nai sei tong phano abo thagya nai sei ui tongkha hanke ulta chini hamana mani chini anale roko thui thangai kufungui mano tai chini totara roko bo thangai kufungui mano abo ni bagi jeng bono phataro kari ro hoka hanke no jawo thirok phai tong majorawo jeng kongui tongnani nangnai tai gabriyawoi kiriyawoi jeng kasang kasang khe jeng te kasang rok bai makhang rok suna nangnai bokung rok suna nangnai jeng gabirenani kokkrei belai no thei thangka hanke jeng doctor no mafunok nai shakni thei thangka hanke bororo daktino lengjago durbolongo aboni bagai dakti dakti khlainai doctor naijak nani nangnai tai chini bukung rokno sap sutra khelai tonani bagai jeng belai kheno cherai rokno bo phrangna nangnai tamni hinge kobang kokno cherai rokno bukung tei thei phaijago tai cherai rokno kutungni jorawo nangmani jora tei bongni sago hydrate khe tonani nangnai tei kharena nangnai kobang khe tai tei ganang jat chamung chathai phol phokra hai kaba chamung chathai bathai rok chanani nangnai kobang kok obake shakni thei thangka hanke blood pressure bari mano chini bahan rok bahaino ram prai mano aboni bagai jeng tei kobang nangnani nangnai tai cherai rok no bahaino kobang kok satung rogo thangnani reyawi borok no shaklomo thangrana rakhangke no balai kheno janai tai chini bukungo chini kaisa saline spray hnai tongo abono jeng logeo tonai samungo phanangka ba kotung jorawo cherai rokni bagai tai okra rokni bagai balai kheno kahamangnai asuk jara khana laike shakam graini koko bukung tei thei phaimani kokno tei
1: tabungni bechebo khana laine kok thumrok পঞ্চায়েত বেদেক নি সাকথার মুংবাই শালবা জুন এবার তিনি হাস্তে বেবাক থাইনি হাইন খোয়াই হাঙ্করব ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট দিয়ে এবার হায়ুং হাবার শাল পালাই চাকানে খোয়াই হাঙ্করনি খোয়াই ব্লক পদ্মবিল তোলা শিখর কল্যাণপুর তেলিয়ামুরাতে মুঙ্গিয়া কামিনি ব্লক নি বেকুলই কায়দক চিচুকো কামিতেই কাইবা চিদক পঞ্চায়েত হায়ুং হাবার শাল পালাই যাগান অবহাই কেন দাল বিদাল তাং বুতাং নি বিশিংতৈন বগাফা ব্লক নি কাইচার পঞ্চায়েতে কাইজিবা বিলেজ কমিটি আমচাইব হায়ুং হায়ুং হাবার শাল পালাই যাগান
0: অবংখা কাইসা সোমনাথ ঐতিহ্যনী 75 ইয়ার্স পুংমানি নতুনাই কাইসা পান্ডা আওয়াই জাগানো আবো হাস্তে গেনাঙ্গি হাস্তে বেরামনি পান্ডা কাইসা সংসার জাগানো অবংখা সোমনাথ মন্দিরনি সিমি আওয়াই জাগনাই আরও মানজাকনাই চিনি হাস্তেনি মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তাই মানজাকনাই শ্রী দীপক মজুমদার তাই টংনাই আগরতলানি পৌর নিগমনি মেয়র তাই টংনাই বিধানসভানি এমএলএ ডক্টর পি কে চক্রবর্তী আবরকন অপালাইমুং পালাই জাকনাই বসকাংনি সালমারি চিসাবো আবনকারই পালাই জাকনাই

0: Aku jodoh nangkuk mani jorawo, suari mung erenani bagai, Kanchanpur berkhaksite hafang samung mucungja kamini luku roknithani, civil defense volunteer eba luku kasumung suari ni bagai koilai yasagai tonggo, Salchi Tripura hangkor, aku jo naikol fangni dagi mungni koktei Kanchanpur berkhaksite wo tongnai rok, jeni umor nokhabishi jicharni shimi nokhabishi baji kaja, burui te chula, oro koilai yaparman bainai. রংমারিনী কক সাজাখা মাধ্যমিক পাশ কয়লাইয়া ফানানি পাইথাক শালমারি ই জুন তালনি শালচি শালমারি জরা অবাহাই কেন এতে কক থুমতঙ্গ ত্রিপুরানী চুকচাক এসটি রং সৃংনাই রোগনি বাকি ওয়াইসাবাই রাংমারি চুবাচুনি বাকি কাইসা আইমুংনি বিশিংতুই সাকলাই চাকা অবনি বাকি এস টি রং সৃংনাই ইংনা নাংনাই এন এস পি পোর্টাল হোস্টেল তংনাই ইংগী গোসিজাক ইংনা নাংনাই বিশু নুখুংনি আজিমুং খক নৈরা বাসাই খক নৈরা রাসাই বাজি সানি সাই গবাং ইংনা নাং ইংনি মাংলাখানি সাজাগর তাই মাধ্যমিক তাই কুচুক মাধ্যমিক 45 নাম্বার মানই পাশ সংজাকনা নাংনাই বিশানি জেবা কাইসা প্রফেশনাল কোর্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেডিকেল প্যারামেডিকেল ফার্মাসি ম্যানেজমেন্ট ও সুরঙ্গই তংনাই ইংনা নাংনাই তাই পোস্ট মেট্রিক স্কলারশিপ নিবাগে এন এস পি ও রেজিস্টার খাইজাকবো না নাংনাই কয়লাইয়াফার প্রু এস টি সার্টিফিকেট বোনাফাইট সার্টিফিকেট বিআরটিসি ইনকাম সার্টিফিকেট মার্কশিট ব্যাংক পাসবুক তাই এন এস পি ইউনিফর্ম ইয়াফানা নাংনাই কয়লা ইয়াফানানি পাইথাক শালমারি ইজুন তালনি শাল থামচি শালমারি জরা
1: আও আবনকারিব তঙ্গ তিনি হায়ং তঙ্কর শালন রগে ঈশ্বর পাঠশালা ইংলিশ মিডিয়াম স্কুলনি বেখাকতেই পান্ডা কাইসা সংসার জাকনাই আ পান্ডা তিনি নি ফুং দশটা নি টাইম জরাব ঈশ্বর পাঠশালা ইংলিশ মিডিয়াম স্কুল নি বেখাকতেই বুফাং কাইমানি পান্ডা সংসার জাকনাই তাই বুফাং সারা বাক জাকনাই আবনি বাগেই পান্ডা কাইসা সংসার জাকা তাই আরও হুকুমু মুকুমু পান্ডার বখলাই জাকাই আর রংনকনি পড়িনাই পড়িনাই জেগ্র বরক অ পান্ডা ও হুকুমু মুকুমু পান্ডা রবীন্দ্র সঙ্গীত নজরুল সঙ্গীত সুকান্ত সঙ্গীত রক বরক রেসাবৈ মশাবৈ খেনারনাই তাই অ পান্ডানো নাইথত খেত টিসানানি বিশংতেই আরও মান জাকাই রকনি বিশৃঙ্গ তঙ্গ বরম গনাং সুকুমার সাহা মাননীয় বরম গনাং কর্পোরেটর তাই পৌর নিগমনি শ্রী জয়ন্তী চক্রবর্তী বরক বহাইন ও পান্ডাও মানজাক বায়ানো
0: হাস্তে হাফাং তিপ্রাসা হামকরা বেদে ত্রিপুরাও তংসুকনাই তাই গোসিজাক রংনক সুরঙ্গী তংনাই চুকজাক দ্বীপ্রাসা রং সুরঙ্গনাই রকনি থানি নৈশাই নৈজিদক নৈজি সিনি রংবিশিনী বাকি আমরেলা স্কিম ফর এডুকেশন অফ এস টি চিলড্রেন প্রি মেট্রিক স্কলারশিপ ফর এস টি স্টুডেন্টস ত্রিপুরা মুঙ্গই স্পন্সার প্রজেক্টনি বিশিংতই রংরেম চুকুতেই রেমজিও সুরঙ্গী তংনাই রকন প্রি মেট্রিক স্কলারশিপনি বাকি স্কলারশিপস ডট জিওবি ডট ইন পোর্টালনি বিশিংতেই কয়লাই ইয়াচাগি তঙ্গ কয়লা ইয়াফানানি পাইথাক শালমারি সাজাক তঙ্গ আগস্ট তালনি শাল থামচি সা শালমারি জরা আসুক জরা হায়ুনি খরঙ্গ চিং খনালাইকা কক থুম্র তাবো খনালায়নো সেবুগ বরকলাংমানি কক ডিপিএসি আমজকমুংনি বিশিংতেই

আশুক যারা অরুণা দেববর্মানী খরাংবাই রচাপমুং খেনা লাইখ্যা আকাশবাণী আগরতলা অরুণ পাইখ্যা চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্দা হায়ুনি খরাং তিনি কম থিংথানি তঙ্গ আংরুমা লগি ও মীনা কুমারী আকাশবাণী আগরতলা অরুণ পাইখ্যা চিনি তিনি ফুংনি হায়ুনি খরাং যতন খুলুমকা

0: প্রধানমন্ত্রী বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলিটদের আয়ুষ মন্ত্রকের যোগা 365 প্রচারাভিযানের আন্তর্জাতিক দূত হতে আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আজ দুদিনের সফরে ভারতে আসছেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করতে চলেছে। নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ গুজরাট ও দমন সফর করবেন। সুরাটে তিনি সড়ক, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রের অন্তর্ভুক্ত 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদি সুরাটে 200 শয্যা বিশিষ্ট একটি ESIC হাসপাতালেরও উদ্বোধন করবেন, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধুনিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করবে। এছাড়া প্রধানমন্ত্রী গুজরাট সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগেরও উদ্বোধন করবেন, যার মধ্যে রয়েছে আধুনিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং দাহেজ পেট্রোলিয়াম এলাকায় বর্জ্য নিষ্কাশন ও পরিশোধন সংক্রান্ত উন্নত পরিকাঠামো। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী দমন সফর করবেন এবং প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, অসামরিক বিমান চলাচল, পর্যটন, পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং জনকল্যাণ সহ বিভিন্ন ক্ষেত্র। প্রধানমন্ত্রী প্রায় 1,340 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধনও উৎসর্গ করবেন। এর মধ্যে রয়েছে নমো বিমানবন্দর, এর নতুন টার্মিনাল ভবন এবং নমো হাসপাতাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলেটদের নিজেদের দেশে ফিরে গিয়ে আয়ুষ মন্ত্রকের যোগা 365 প্রচারাভিযানে আন্তর্জাতিক দূত হতে আহ্বান জানিয়েছেন। আহমেদাবাদে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শ্রী মোদি বলেন, সমস্ত গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে আরও স্বাস্থ্যকর জীবনযাপনকে এবং যোগার সঙ্গে সারা বছর যুক্ত থাকাকে উৎসাহিত করতে আয়ুষ মন্ত্রক যোগা 365 অভিযানের সূচনা করেছে। প্রতিযোগিতার বাইরে যোগার সঙ্গে সচেতনতা ছড়িয়ে দিতে সারা বিশ্বের অ্যাথলিটদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে যোগব্যায়াম বা যোগ হল মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আহমেদাবাদের একা অ্যারেনায় আয়োজিত প্রথম ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, যোগ মানুষের মন, শরীর ও আত্মাকে একসূত্রে বেঁধে সুস্থ ও আরও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে। তিনি আশা প্রকাশ করেন যে প্রথমবার আয়োজিত এই বিশ্ব যোগ চ্যাম্পিয়নশিপ যোগাসনকে একটি আন্তর্জাতিক ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেবে। এটি তরুণ প্রজন্মের জন্য সুযোগের এক নতুন দিগন্ত খুলে দেবে।
1: जैसे जैसे योगासना स्पोर्ट्स का विस्तार होगा, वैसे वैसे इससे जुड़ी नई संभावनाएं भी बढ़ेगी। ये खिलाड़ियों के लिए नई कैरियर अपॉर्चुनिटीज लेकर आएगा। यह ट्रेनर्स, स्पोर्ट्स साइंटिस्ट, रिसर्चर्स और इवेंट मैनेजर्स के लिए भी नए अवसर बनाएगा।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন গতকাল। বৈঠকে দুই নেতা ভারত ও ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক খতিয়ে দেখেন। জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ি শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের সচিব পূর্ব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার রয়েছে ভেনেজুয়েলাতে। বর্তমানে দেশটির জ্বালানি ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তাই আলোচনায় দুদেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। ট্যান্ডন আরও জানিয়েছেন, শুধু জ্বালানি ক্ষেত্রটিই নয়, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে পশুপালন, পরিবহন, কৃষিকাজের যন্ত্রপাতি, খনিশিল্প, গাড়ি উৎপাদন এবং ওষুধ শিল্পের মতো ক্ষেত্রগুলো নিয়েও বিস্তারিত কথা হয়েছে।
2: Venezuela possesses one of the largest oil reserves in the world. The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complementarity. In fact, in our spot purchases, Venezuela has already emerged as the third largest supplier this month. So quite naturally, today's discussions focused on forging an energy partnership.
0: বৈঠক চলাকালীন দুই নেতাই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেন। জাতীয় শিক্ষানীতি NEP 2020

0: উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শিক্ষামন্ত্রক ব্রিটেনের লিভারপুল বিশ্ববিদ্যালয়কে কর্ণাটকের বেঙ্গালুরুতে তাদের শাখা ক্যাম্পাস স্থাপনের জন্য অনুমোদনপত্র হস্তান্তর করেছে। বিদেশমন্ত্রী এবং ব্রিটেনের বিদেশমন্ত্রীর উপস্থিতিতে এই অনুমোদনপত্র হস্তান্তর করা হয়। সামাজিক মাধ্যমের এক পোস্টে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এটিকে জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়ন এবং শিক্ষা উদ্ভাবন ও গবেষণার একটি আন্তর্জাতিক কেন্দ্র হয়ে ওঠার পথে ভারতের যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। শ্রী প্রধান বলেন, ভারতের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলির উপস্থিতি তরুণদের জন্য সুযোগ সম্প্রসারিত করবে, প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করবে এবং ভারত ব্রিটেন ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। এর আগে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, ভারত ও ব্রিটেন একটি নতুন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্ব গড়ে তোলার জন্য উপযুক্ত জায়গায় রয়েছে। গত সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রিটিশ বিদেশমন্ত্রী ইভেট কুপারের সঙ্গে বৈঠকে পর বক্তব্যে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকটি বিকাশ, প্রযুক্তি ও উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু এবং পরিচ্ছন্ন শক্তি ও শিক্ষা এই পাঁচটি ক্ষেত্রের অধীনে ভারত ব্রিটেন ভিশন 2035 নিয়ে আলোচনা করার একটি সুযোগ হিসেবে কাজ করবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবনে গতকাল সংসদ বিষয়ক মন্ত্রক আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পশ্চিমবঙ্গ বিধানসভার এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেন। তিনি বলেন, এর ফলে দেশের সব রাজ্যের বিধানসভা এবং সংসদ এখন একটি একক প্ল্যাটফর্মে চলে এলো। শ্রী রিজিজু জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দেশ এক অ্যাপ্লিকেশন ভাবনাকে বাস্তবায়িত করতেই এই বিশেষ অ্যাপটি চালু করা হয়েছে।
1: वेस्ट बंगाल असेंबली के स्पीकर और उसके टीम को मैं आश्वासन करना चाहता हूं कि आपको भविष्य में भी वेस्ट बंगाल असेंबली को एक चुरुस्त दुरुस्त रोबस्ट असेंबली बनाने में हम पूरा सहयोग करेंगे। प्राइम मिनिस्टर मोदी जी का सपना है डिजिटल इंडिया, पूरा देश डिजिटली कनेक्टेड हो रहा है और वन नेशन वन एप्लीकेशन नेशनल ई विधान उसी सपना को पूरा करने के लिए तो वेस्ट बंगाल असेंबली भी टोटली डिजिटल असेंबली हो जाएगा।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। ক্রমাগত বাড়তে থাকা মুদ্রাস্ফীতি, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, টাকার মূল্য কমে যাওয়া এবং সম্ভাব্য দুর্বল বর্ষার মতো প্রতিকূল বিষয়গুলিকে মোকাবিলায় সুদের হার অপরিবর্তিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে এসবিআই এর রিপোর্টে। ভারতের অর্থনীতির মূল ভিতগুলি এখনও তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানেই রয়েছে। ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে মূলত দেশের বাইরের বিশেষ করে পশ্চিম এশিয়ায় উত্তেজনা ও অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে দেশের মুদ্রাস্ফীতি প্রভাবিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসেবে তরুণ কাপুরের মেয়াদ এক বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি। কর্মী ও প্রশিক্ষণ বিভাগ জানিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরে 1987 ব্যাচের অবসরপ্রাপ্ত আধিকারিক তরুণ কাপুরের বর্ধিত মেয়াদের কার্যকাল চলতি মাসের 10 তারিখ থেকে শুরু হবে। মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি নীলকান্ত মিশ্রের মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিয়োগ অনুমোদন করেছে। তার কার্যকালের মেয়াদ হবে 3 বছরের। লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল তথা সংবিধান বিশেষজ্ঞ সুভাষ সি কাশ্যপ গতকাল নতুন দিল্লিতে দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 97 বছর। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত এক দেশ এক নির্বাচন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির সদস্য ছিলেন ডক্টর কাশ্যপ। 100টিরও বেশি গ্রন্থের রচয়িতা শ্রী কাশ্যপ 1983 থেকে 1990 সাল পর্যন্ত লোকসভা সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং লোকসভার অধ্যক্ষ গভীর শোক প্রকাশ করেছেন। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আজ দুদিনের সফরে ভারতে আসছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে তার এই সফর। এই সফরকালে তিনি ডক্টর জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটি উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নতুন দিল্লির ময়দানগড়িতে অবস্থিত নমো অক্সিজেন পার্কে এক পেড় মা কে নাম অভিযানের অংশ হিসেবে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের

মুখোমুখি হচ্ছে ভারত জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে। এই খেলা হবে পুল এ তে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করতে চলেছে। নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। খবর এখনকার মতো এ পর্যন্ত, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট এবং দমন সফরে যাবেন। তিনি সুরাটে 18,800 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং কিছু প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তাছাড়া তিনি সুরাটে একটি 200 শয্যার অত্যাধুনিক ইএসআই হাসপাতাল উদ্বোধন করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী দমন পৌঁছে প্রায় 2,970 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। স্বাস্থ্য, অসামরিক বিমান চলাচল, পর্যটন, অবকাঠামো, সংযোগ ব্যবস্থা ও জনকল্যাণ সহ বিভিন্ন ক্ষেত্রের এই প্রকল্পগুলি বাস্তবায়িত হবে। পাশাপাশি প্রায় 1,340 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন, যার মধ্যে নমো বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন এবং নমো হাসপাতাল রয়েছে। নতুন টার্মিনাল ভবনটি বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে এবং আর্থিক সমৃদ্ধিতে সহায়ক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের রাজ্য সফরে গতকাল সন্ধ্যায় আগরতলা এসে পৌঁছেছেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, তিনি আজ সকালে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেবেন। এরপর আগরতলায় পুরাতন রাজভবন প্রাঙ্গণে বিলাসবহুল 5-তারা হোটেল তাজ পুষ্পবন্ত প্যালেসের ভূমিপূজনে অংশ নেবেন। দুপুরে লঙ্কামুড়া সীমান্ত চৌকি পরিদর্শন করবেন, সেখানেই বিএসএফ জওয়ানদের সঙ্গে আলোচনা করবেন। পরে তিনি শালবাগানে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, বিএসএফ এর আইজি, অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। আজ দুনিয়া জুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণ রক্ষার জন্য সচেতনতা তৈরির লক্ষ্যে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন এই দিবসটি পালন করা হয়ে আসছে। প্রকৃতি ও পৃথিবীকে রক্ষা করার জন্য ইতিবাচক পরিবেশগত পদক্ষেপ গ্রহণে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিনটি পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এক পেট মা কে নাম অভিযানের অধীনে জাতীয় রাজধানীর ময়দানগড়ির নমো অক্সিজেন পার্কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে আগরতলার সুকান্ত একাডেমি প্রাঙ্গণে গণসচেতনতা র্যালি আয়োজিত হয়। উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি সর্বস্তরে পরিবেশ সচেতনতার উপর জোর দেন। র্যালিতে পরিবেশ মন্ত্রীর পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সভাপতি শশীকুমারও অংশগ্রহণ করেন। এ দিবস উপলক্ষে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে পরিবেশ সচেতনতার লক্ষ্যে এক সাইকেল র্যালিও শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে শালবাগানে সিআরপিএফ গ্রুপ সেন্টার ক্যাম্পাসে বন দপ্তরের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসের রাজ্যভিত্তিক কর্মসূচির উদ্বোধন করবেন বনমন্ত্রী। এই অনুষ্ঠানের আয়োজনে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সহ অন্যান্য সংস্থা। অন্যদিকে সকাল 10টায় আগরতলার উমাকান্ত একাডেমিতে এনসিসি ক্যাডেটদের উদ্যোগেও বিশ্ব পরিবেশ দিবস পালন করা হবে। পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা রাজ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চল পর্ষদ বা এনইসির 73তম প্লিনারি সেশন গতকাল শিলংয়ের কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনইসির ভাইস চেয়ারম্যান অমিত শাহ। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী 2014 সালের পর থেকে উত্তর পূর্বাঞ্চলের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, এই অঞ্চলের উন্নতিতে প্রতিটি রাজ্যকে 8টি হাই লেভেল টাস্কফোর্সের সুপারিশগুলি কার্যকর করতে হবে। কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ডোনার প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির রাজ্যপাল, মুখ্যমন্ত্রীগণ ও মুখ্য সচিবগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নয়াদিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজের সঙ্গে আলোচনা করেছেন। দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ পর্যালোচনা করেছেন। জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, মোটরগাড়ি শিল্প সহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত অন্বেষণ করেছেন। সামাজিক মাধ্যমে শ্রী মোদী বলেন, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য এবং জনগণের মধ্যে সম্পর্ক সম্প্রসারণে উভয় পক্ষে ব্যাপক আলোচনা হয়েছে। তিনি বলেন, লাতিন আমেরিকায় এক মূল্যবান অংশীদার হিসেবে ভেনেজুয়েলার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সহযোগিতা গ্লোবাল সাউথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, দুদেশের জনগণের পারস্পরিক স্বার্থে উভয় দেশ একসঙ্গে কাজ করে যাবে। মন্ত্রিসভা নিয়োগ কমিটি 1987 ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক তরুণ কাপুরকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসেবে 1 বছরের জন্য মেয়াদ বৃদ্ধির অনুমোদন দিয়েছে। কর্মী ও প্রশিক্ষণ বিভাগ জানিয়েছে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শ্রী কাপুরের বর্ধিত মেয়াদ এই মাসের 10 তারিখ থেকে আরও এক

বছরের জন্য কার্যকর হবে। বিলোনিয়ায় শচীন দেব বর্মন মিলনায়তনে গতকাল থেকে দুদিনব্যাপী দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক ভীষ্মদেব স্মৃতি শিশুনাট্য প্রতিযোগিতা 2026 শুরু হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি শিশু কিশোরদের সৃজনশীল বিকাশে নাট্যচর্চার গুরুত্ব তুলে ধরেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের আরও বেশি করে অংশগ্রহণের আহ্বান জানান। উল্লেখ্য, প্রতিযোগিতায় দক্ষিণ ত্রিপুরা জেলার মোট 12টি নাট্যদল অংশগ্রহণ করেছে। আজ সমাপনী অনুষ্ঠানে সেরা নাট্যদলগুলিকে পুরস্কৃত করা হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটির নীলকান্ত মিশ্রকে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক সদর দপ্তরের নির্বাহী পরিচালক হিসেবে 3 বছরের মেয়াদে নিয়োগে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় সরকার কর্মী ও প্রশিক্ষণ বিভাগ জানিয়েছে, নতুন দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত পরমেশ্বরন আইয়ারের মেয়াদও বাড়ানো হয়েছে। কেরলমে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 7 দিন কেরলম, তামিলনাড়ু, কর্ণাটকের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সমগ্র গোয়া, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, আজ থেকে 10 জুন পর্যন্ত ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের কিছু অঞ্চলে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা, কক্তমা পড়িব বিপূর্ণা দেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি গুজরাতে দমন বেড়াইমাও থাঙ্গানো মন্ত্রীবক্র সুরাত খক চিচার সাইচার রারোজা কবাং রাংনি জুদা জুদা হামক্রাই গনাং তাংবতাংনি হলংথং কায়ানো তাই চেঙ্গেরিবানো তাই বসংনি বখাগো ইয়াফারানো আবনো কারিব মোচাং মোদী গুজরাত কাইনৈরা থুয়াম গনাং কতাল ইএসআই সাখামনকনো চেঙ্গেরিবানো সানজাও মন্ত্রীবক্রক দমন সগৈমানী ইয়াগুলো বেবাগৈ খক নৈ সাইচুকু রাজনীতি রোজাক রাংনি হামক্রাই গনাং তাংবতাংনো চেঙ্গেরিবানো সাখাম বীরখুং থাংলাইসু বেড়াইকিরি তাং বেখ্রেপ মানজুমুং সেপ তাই লুকো হামক্রাই রোগজাক খুবই জুদা জুদা বাবায় অ তাং বুতাং রকনো মুখ থাঙ্গ চাসার জাগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া দিল্লি কতাল ভেনেজুয়েলানি বার জামানজাক রাষ্ট্রবক্রক ডেলসি রড্রিগেস বাই ককলাম সালাইমাও আচুখা ককলাম সালাইমাও থক বানিয়া রাংবক সিনলাইমুং সাখাম সেপ্তাই অটোমোবাইল নখবই জুদা জুদা বাবায় চুবাচুনি লাম বাংরানো নাহারি ককলাম ওংখা ককলাম সালাইমাইয়াগুলো নাইখুংনি সালকা বেদেকনি তাঙ্করা রুডেন্দ্র ট্যান্ডন সাকা হাকতনি কতর থক তংমানি হাকতর ভেনেজুয়েলা বাই থক মানজুলাইমুং হালক ক্রাক খাইনানি সাকা ফান বক্সিং জাকা খরকনি অজানি বিশিঙ্গ আমচাইতাই হায়ুং বেরেমনি ককনো তৈব ককলামংখা তে গ্লোবাল সাউথনি বাকি বখাকনি হালকনো তৈব কুতুক খাইনাও ফান বক্সিং জাকা মন্ত্রিসভানি অ্যাপয়েন্টমেন্ট কমিটি 1987 বেসনি লেলামুং মানজাক আইএএস অফিসার তরুণ কাপুরনো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীনি এডভাইজারনি বার যাও তেই বিষা জরা বাংরানি গসিমুং রোজাখা সেবুকতেই প্রংমুং বেদেকনি বখাকতেই সাজাকা মন্ত্রীবক্রকনি হাবানগ কাপুরনি অ বারজানি জরা অতালনি চি সালমারি জরা তংমানি আবন তাবুক ফলগৈতেই বিষা বাংরোজাখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নখা সালনি হাস্তে বেড়াইমাও ফাইজাক পুলিশ সদর নাইকুংনি বখাকতেই সাজাকা তিনি ফুঙ্গ উদয়পুর মাতাবাড়ী ত্রিপুরা সুন্দরী মান্ডব মতাই রানি থাঙ্গানো কেন্দ্রনি মন্ত্রী অমিত শাহ আবনি ইয়াগুলো আগরতলানি কচাম রাজভবন নখলাও পুষ্পবন্ত প্যালেস হা মতাই রানি পান্ডাবো মানজাগানো দিবর লঙ্কামুড়া আর আমচাই বেড়াইনাইমাও থাঙ্গানো আরও বিএসএফ নি জওয়ান রকবাই ককলাম সালাইয়ানো আবনি ইয়াগুলো মোচাং শাহ শালবাগানি বিএসএফ সদর নাইকুঙ্গ কুচুক বেরামনি ককলাম সালাইমাও মানজাগ আর তঙ্গানো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সচিবকরা পুলিশ নিদাগি ফাঙ্গকরা বিএসএফ নি আইজি নকবই কুচুক আচুক থাইনি আদং রক কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিয়া মোদী হাপাংনি চেতনবাই সালচি সালকা আমচাই তং হালক হামিয়ানি জরা পাইয়ে তাবুক হামক্রাইনি কেন্দ্রঙ্গী বাসাকা হানি সাকা শিলং ফিল্ডস নি চিথাম সালচি সালকা পর্ষদ নি কুথুম লাইমাও মানজাগৈ বসাকা এনইসি তাবুক আমচাইনি হামক্রাইতেই লুকু রকনি খাকামা সুপুংনাও নাংমানি বারজাইয়াসাগৈ দঙ্গ সালচি সালকা আমচাই হামক্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সাকা সালচি সালকা আমচাই নতেইব ফানক্রাকতেই হামক্রাই খাইনাও বেবাক অজারক থানচাকে সামুং তাঙ্গৈ দঙ্গ পান্ডাও মানজাকা মেঘালয়নি হাস্তেফা সিএইচ বিজয় শঙ্কর মন্ত্রীয়করা কনরাড কে সাংমা ডোনার মন্ত্রী ইয়াকচু সুকান্ত মজুমদার কেন্দ্রনি স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন তৈ ডোনার নাইকুংনি তাঙ্করা সঞ্জয় যাজু আবনকারীব সালচি সালকা আমচেনি কাইচার হাস্তেনি হাস্তে ফাতে মন্ত্রী অক্রাসং।

তিনি হায়ুং টংখ সাল হাকুতর গনাঙ্গই পালাইজাগৈ তঙ্গো অ সাল ন হায়ুঙ্গ লংমানো খাতি নারকনাও হজাক মুং বাংরানো নাহারৈ জাতিসংঘ টংখ সামুং বতাংনি বখাগো 1973 বিশিনি সিমি জুন তালনি বা সালমারি বিশি ব্রুম ব্রুম অ সাল পালাইজাগৈ ফাই তঙ্গো হায়ুং টংখ সালন রগৈ কেন্দ্রনি টংখর বলংতাই নবাতিবার স্লাইমুং মন্ত্রী ভূপেন্দ্র যাদব তৈ মন্ত্রী আকসু কীর্তিবর্ধন সিং এক পের মা কি নাম সামুং বতাংনি বিশিং বসং রাজাখর ময়দানগরি নমো অক্সিজেন পার্ক বুফাংকাইমানি সামুং বুতাঙ্গ মানজাগানে তিনি হায়ুং টংখর সাল আবনরগৈ আগরতলা ও কিচাসক সামুং বুতাং সংসার জাখা ফুঙ্গ সুকান্ত একাডেমি নকলানি সিমি লুকু হজাকমুং হিমবতক সংসার জাখা আরো মানজাখা শৈশিলাম দাংসেপ্তেই টংখর নাইখুংনি মন্ত্রী অনিমেষ দেববর্মা আগরতলা নুয়ুংমা বস্কাংনি সিমি টংখর নতুই হজাকমুং বাগ্রানো নাহারৈ সাইকেল রেলিব খ্লাইজাখা আগরতলানি জুদা জুদা লামাও শালবাগাননি সিআরপিএফ গ্রুপ সেন্টার কেম্পসও বলং নাইখুংনি চেতন বাই হায়ুং টংখর সাল পালাইমানি হাস্তে বেরামনি সামুং বুতাংনো চেঙ্গি রেখা বলং মন্ত্রী পান্দানো সংসাকা ত্রিপুরা হাস্তে টংখর দেরামুং কাতিরমুং নাইকুং নখবই জুদা জুদা মথা আয়ঙ্গ ফুং দামচিও আগরতলা উমাকান্ত একাডেমি ও এনসিসি ক্যাডেট ডগনি চেতন বাই হায়ুং টংখর সাল পালাই জাগানো টংখর খাতিমুংতে হজাকমুং বাংরানো নাহারৈ হাস্তে গনাঙ্গি জুদা জুদা সামুং বুতাং ইয়াগো নাহার জাখা আগরতলা পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার সাকা আগরতলা আউলি নসরাই স্রাই নাইথ তক্তাই কতাল খাইস নাম দিশানানো নাহারৈ পুর নাইক্রাই হামক্রাই রেকজাক সামুং বুতাং সাকথারৈ টাঙ্গি দঙ্গো মিয়া পুর নাইক্রাইনি চিদক নম্বর ওয়ার্ড বেড়াইনাই মানে পাইয়ে ককনুমা থুমনাই রকনো অককনো সাকা ব শাখা আগরতলা আউলি নই জুদা জুদা লামা রুকুঙ্গ তংমানি আওয়াই মুং রকনো দায়িত্ব নরৈ রেজাগানো তাবুক নবাতিবারনি ককতুমা ভারতনি নবাতিবার বেদেক সাকা বস্কাং দাম নই চিব্রৈনি বিশৃঙ্গ সালগ্রা সালথাংনি নকবার কেরালম তামিলনাড়ুতে কর্ণাটক আমসাইও কবাং ওয়াতৈ ওয়াওই মানুহনি হজাক মুংরেখা নবাতিবার নাইখুং ইয়াং অ তালনি চি সালমারিনি বিশৃং ত্রিপুরা মণিপুর মিজোরামতে নাগাল্যান্ডও কবাংখে ওয়াতৈ ওয়াই মানু তিনি সালনি সাকানি তুংমারি থামচি দকতেই খামানি তুংমারি নই চি স্নি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি নই চি স্নি দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রীচি বাও

0: নমস্কার শুভ সকাল শ্রোতা বন্ধু, শুরু করে দিলাম বিজ্ঞাপনের আজকের পর্ব। আমি চিত্ররেখা ঘোষ, রয়েছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি অম্বালিকা ভট্টাচার্য।
0: শ্রোতা বন্ধু, প্রতি বছর
2: 5 জুন বিশ্বজুড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। পরিবেশ রক্ষা ও মানুষের সচেতনতার বাড়াতে জাতিসংঘ 1972 সালে এই বিশেষ দিনটি ঘোষণা করে। প্রকৃতি থেকে অনুপ্রেরণায় জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য এই মন্ত্রে উজ্জীবিত হয়ে আমাদের সুস্থ পৃথিবী বজায় রাখার শপথ নেওয়ার এটাই সেরা সময়।
1: আজ 5ই জুন পৃথিবীর প্রতিটি মানুষের কাছে এই দিনটি শুধু একটি বিশেষ দিবস নয়, বরং আত্মসমালোচনার একটি উপলক্ষ। আমরা যে পৃথিবীতে বাস করি, যে আকাশের নিচে স্বপ্ন দেখি, যে বাতাসে প্রাণ নিই, যে নদীর জলে তৃষ্ণা মেটাই, সেই প্রকৃতির প্রতি আমাদের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেয় আজকের এই দিনটি।
2: একবার ভাবুন তো, ভোরবেলার শিশির ভেজা ঘাস, পাখির কূজন, নদীর কলকল ধ্বনি কিংবা বর্ষার প্রথম বৃষ্টির গন্ধ, এসব ছাড়া কি পৃথিবীকে কল্পনা করা যায়? প্রকৃতি আমাদের জীবনে অবিচ্ছেদ্য অংশ, অথচ সভ্যতার অগ্রগতির নামে, উন্নয়নের অজুহাতে আমরা প্রতিনিয়ত প্রকৃতির বুকেই আঘাত হেনে চলেছি।
1: একসময় ঘন সবুজ

0: চরণে ঢাকা ছিল পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল, আজ সেখানে কংক্রিটের জঙ্গল। একসময় নদীগুলো ছিল স্বচ্ছ নির্মল, আজ শিল্প বর্জ্য প্লাস্টিকের স্তূপে তারা বিপন্ন। একসময় আকাশ ছিল নির্মল মেঘ, আজ দূষণের কালো ধোঁয়ায় তার সৌন্দর্য মলিন।
1: প্রকৃতি কখনো মানুষের শত্রু নয়, বরং মানুষই প্রকৃতির সবচেয়ে বড় সুবিধাভোগী। প্রকৃতি আমাদের খাদ্য দেয়, বস্ত্র দেয়, বাসস্থান দেয়, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন দেয়, কিন্তু বিনিময়ে আমরা তাকে কি দিচ্ছি? বন উজাড়, জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ আর অবহেলা।
0: আজ পৃথিবী জলবায়ু পরিবর্তনের এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে। কোথাও অতিবৃষ্টি, কোথাও অনাবৃষ্টি, কোথাও দাবদাহে পুড়ছে জনজীবন, আবার কোথাও বন্যার জলে ভাসছে শহর ও গ্রাম। প্রকৃতি যেন তার নিজস্ব ভাষায় আমাদের সতর্ক বার্তা পাঠাচ্ছে, এখনই সচেতন হও, নইলে অনেক দেরি হয়ে যাবে।
1: কিন্তু আশার কথা হলো, পরিবর্তনের ক্ষমতা এখনও আমাদের হাতেই রয়েছে। একটি গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো, জল ও বিদ্যুতের অপচয় রোধ করা, পরিবেশ বান্ধব জীবনযাপন করা, এসব ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের সূচনা করতে পারে।
0: একটি গাছ শুধু একটি উদ্ভিদ নয়, একটি গাছ মানে ছায়া, অক্সিজেন, পাখির আশ্রয়, মাটির সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক টুকরো নিরাপদ পৃথিবী। তাই একটি গাছ কাটা মানে শুধু একটি গাছ হারানো নয়, হারিয়ে ফেলা অসংখ্য সম্ভাবনা।
1: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিকে ভালোবাসতে শিখিয়েছিলেন। তার সাহিত্য জুড়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ ও সুরের অপূর্ব মেলবন্ধন দেখা যায়। তিনি বুঝেছিলেন মানুষ ও প্রকৃতি পরস্পরের পরিপূরক, প্রকৃতির সঙ্গে বিচ্ছিন্ন হয়ে মানুষের প্রকৃতি উন্নতি কখনো সম্ভব নয়।
0: আজ বিশ্ব পরিবেশ দিবসে আমাদের অঙ্গীকার হোক, আমরা প্রকৃতিকে শুধু ভোগ করব না, তাকে রক্ষা করব। আমরা শুধু পরিবেশ নিয়ে আলোচনা করব না, পরিবেশের জন্য কাজও করব, কারণ পরিবেশ রক্ষা কোনো একক ব্যক্তি বা একটি দেশের দায়িত্ব নয়, এটি সমগ্র মানব জাতির যৌথ কর্তব্য।

0: হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
1: সবসময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
0: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
0: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।

0: জারি। ফিরে এলাম বিজ্ঞাপনের পর, এবারে জানিয়ে দিচ্ছি আজকের দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা। 1915 সালের এই দিনে ডেনমার্কে নারীদের ভোটাধিকার প্রদানের স্বীকৃতি পায়। 1976 সালে আজকের এই দিনে 8 বছর বন্ধ থাকার পর সুয়েজ খাল পুনরায় খুলে দেওয়া হয় নৌকো চলাচলের জন্য। ভারতের জাতীয় শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠার স্রষ্টা সতীশচন্দ্র মুখোপাধ্যায় জন্মেছিলেন 1865 সালে আজকের এই দিনে। প্রয়াত হন ভারতবর্ষে হোমিওপ্যাথি চিকিৎসার প্রথম প্রচারক রাজেন্দ্রচন্দ্র দত্ত 1889 সালে আজকের এই দিনে। অপারেশন ব্লু স্টার 1984 সালের আজকের এই দিনে অমৃতসরের স্বর্ণ মন্দিরে পরিচালিত একটি ভারতীয় সামরিক অভিযান হয়েছিল আজকের এই দিনে। দেখে নিলাম ইতিহাসের পাতায় ঘটে যাওয়া কিছু ঘটনা।
1: এবারে চলে যাচ্ছি লিখছি তোমায় পর্বে। আজকের প্রথম চিঠি লিখে পাঠিয়েছেন বাঁকুড়া থেকে তপন বন্দ্যোপাধ্যায়। প্রিয় সাথী, অভিজ্ঞতার ফসল হল অভিজ্ঞান। এই সহজ সত্যকে তুলে ধরার ক্ষেত্রে বন্ধু তুমি অনেকাংশে সফল। সবাই সব কাজ হাতে কলমে করে দিতে পারে না। কেউ অনুপ্রেরণা দেয়, কেউ অভিজ্ঞতা লব্ধ জ্ঞানে উদ্বুদ্ধ হয়, নইলে আমাদের ধরাধাম ধরফরিয়ে প্রাণ ছেড়ে কবেই ধরাধাম থেকে উধাও হয়ে যেত, আমরাও কালের স্রোতে হারিয়ে যেতাম। মা তার সন্তানদের কোলে চেপে ধরে রাখে যখন তিনি জানতে পারেন তার সন্তান শ্বাসকষ্টে পায়ে পায়ে মৃত্যুর দিকে এগিয়ে চলছে। শেষ চেষ্টা হিসেবে মা তার মৃতপ্রায় সন্তানকে তুলসী তলায় শুইয়ে দেয় আর ঈশ্বরকে আকুতি করে জানায়, মা তোমার ভরসায় সন্তানকে তুলে দিলাম, আমার যে কোনো পথ নেই, তুমি বাঁচিয়ে দাও মা, প্রকৃতি সেরা চিকিৎসক, সে বাঁচলেই আমরা বাঁচব। বহুবার আমাদের পৃথিবী ধ্বংস হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ে, নিঃশেষ হয়েছে প্রাণ, সবুজ তলিয়েছে সমুদ্রে, পাহাড় ডুবেছে সাগরে, ওলটপালট ঘটেছে জীবন বৈচিত্র্যে। মানুষ পারে নাই বিপর্যয়কে রোধ করতে, মানুষের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করেছে পরবর্তী প্রজন্ম, তবু সৃষ্টি থেমে থাকে না। আমাদের সৃষ্টি করতে হবে সবুজ ধরা। সেদিন বিজ্ঞান এত উন্নত ছিল না, প্রকৃতির ইঙ্গিত সে বুঝত না, ভাবত দেবতারা রুষ্ট হয়েছেন, পূজা করে তাদের তুষ্ট করা যাবে। কিন্তু প্রলয় থামেনি সেদিনও, প্রকৃতি সতেজ সবুজ না থাকলে আমরা সতেজ থাকব না। মর্মে মর্মে অনুভূত হচ্ছে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, গাছপালার অভাবে ধুধু মাঠ, বট অশ্বত্থ আম জাম সহ বহু বর্ষজীবী বৃক্ষাদি লোপাট হয়ে গেছে, করেছি আমরাই। নির্মল বাতাসের পরিবর্তে চারিদিকে দূষণ, কালো ধোঁয়া গলগল করে ছড়িয়ে পড়ছে। শৌখিন গাছ নয় প্রকৃতির স্বাভাবিক গাছকে স্বাধীনভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। একসময় গাছ লাগানো রেওয়াজ ছিল, পথে ঘাটে পুকুর পাড়ে গাছ লাগানো হতো, ভালো ছিলাম, না খেতে পেলেও গামছা পেতে শীতল ছায়ায় আজও দুপুর কাটাই। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, বাঁচার তাগিদে আসুন আমরা বৃক্ষ বাঁচাই, রোপণ করি আরও বৃক্ষ। ইতি তপন বন্দ্যোপাধ্যায়, পাঁচাল, বাঁকুড়া।

সবুজ হোক ধরা প্রাণ, এ বিষয়ে বরুণ ঘোষ আগয়া ধবনী বাঁকুড়া থেকে তিনি লিখছেন, ওই যে জড় মহাস্থবির অচলায়তন, কে ভাঙবে বলতে পারিস ওরে আমার মন, সবুজ সবুজ ওরাই সবুজ, ভাঙবে ওদের যে সবুজ কেবল, রং নয় কো সবুজ তরুণ নিজে, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সবুজ তাকে ধরে বুকে তাঁরাই কত কালো, আলোর থেকে শক্তি নিয়ে আবদ্ধ সে করে, সেই শক্তি খাদ্য হয়ে জীব কুলেতে ঝরে, বেঁচে থাকার জন্য সবুজ যোগায় প্রাণবায়ু, তাতেই বাড়ে এই ধরনের সবার পর।

জলমায়ু, কঠিন পাথর ফাটিয়ে দিয়ে তৈরি করে মাটি, সবুজ গড়ে নতুন জগৎ সাজিয়ে পরিপাটি, কালোর থেকে আলোয় এনে সবুজ হলো শ্যামল, সমাজে সে ব্রাত্য হলেও ছোট সে কলকল। কোনো কিছুই ধরতে গেলে শক্তি সাহস লাগে, সবুজের তা আছে বলেই সবুজ আগে জাগে। আহৃতকে দেয় ছাড়িয়ে সকল জীবের মাঝে, সবুজ তো তাই হরিত রূপে ভুবনে বিরাজে। যতই বাঁধা পাক না সবুজ, হার মানে না কভু, মানিব না মানিব মোরা সবুজ ভাবি প্রভু। সবুজের ওই হাঁচকা টানে কুসংস্কার ভাসে, হারিয়ে যায় ফুরিয়ে যায় নিরুদ্দেশের দেশে। পুরানোকে পোড়ায় সবুজ নতুন দিনের গানে, প্রাণোচ্ছলে সতেজ সবুজ ভাটায় জোয়ার আনে। নয়কো কেবল বনে বনে সবুজ জাগুক মনে, নতুন চিন্তার শক্তি আসুক প্রতি ক্ষণে ক্ষণে। ধরার বুকের সকল বাধা করিতে খান খান, জীবন যুদ্ধে মরণ জয়ী সবুজ হোক প্রাণ। বরুণ ঘোষ, আগয়া ধবনী, বাঁকুড়া।

0: যাচ্ছি পরবর্তী চিঠিতে। এবারের চিঠিখানি লিখে পাঠিয়েছেন পথিক দাশগুপ্ত, ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে। শুভানুধ্যায়ী অভিজ্ঞাপন। বিশ্ব পরিবেশ দিবসের মাসে এই বিষয় নির্বাচন, সবুজ সংরক্ষণ করবে কমবে উঞ্চায়ন। চারিদিকে কংক্রিটের মরু বাড়ছে বিশ্বের ধোঁয়া, সবুজ হারিয়ে রুক্ষ হয়েছে ধরণীর শান্ত ছায়া। গাছ আমাদের পরম বন্ধু, বাঁচিয়ে রাখে প্রাণ, কার্বন ডাইঅক্সাইড শুষে নিয়ে অক্সিজেন করে দান। একটি গাছ কাটার আগে লাগাতে হবে 10টি চারা, সবুজায়নে সাজাতেই হবে এই ধূসর বিবর্ণ বসুন্ধরা। প্রাণপণে করব কল কারখানার দূষণ নাশ, তবেই নির্মল থাকবে বাতাস, প্রাণময় থাকবে নীল আকাশ। ছাদ বাগান আর বনায়নে ভারতে হবে চারিপাশ, তবেই নতুন প্রজন্ম পাবে বুক ভরে প্রশান্তির বাতাস। আসুন সবাই করি অঙ্গীকার, সবুজ রাখব গ্রাম নগর, বৃক্ষরোপণ বনসৃজন করে সবুজ করব বিশ্ব চরাচর, জুড়াতে পরাণ সবুজায়ন প্রকৃতির মহান দান। সবুজের ছায়ায় শান্ত হয় রুক্ষ ধরার তৃষিত প্রাণ। এসেছে সময় এখন নতুন করে ভাবার, সময় এসেছে নতুন করে সবুজের পথে হাঁটার। বন সৃজনের মহোৎসবে সবাই ছুটে চলো, শান্তিতে বাঁচতে চাই মুক্ত বাতাস, স্নিগ্ধ ভোরের আলো। হাতে হাত রেখে শপথ নেব সবুজ করব ভুবন, সবুজের মাঝে নতুন করে স্পন্দিত হবে সর্বজন। যেখানে ধূসর প্রান্তর সেখানে নামুক সবুজ ছায়া, সুশীতল হোক ক্লান্ত ধরা, জাগুক সবার গাছের মায়া। প্রকৃতি বাঁচুক ধরণী হাসুক, কাটুক দূষণের অন্ধকার, সুন্দর বাসযোগ্য হোক নবপ্রজন্মের জগৎ সংসার। নমস্কার, পথিক দাশগুপ্ত, ক্রান্তিহাট জলপাইগুড়ি।
1: শেষ চিঠিটি পাঠিয়েছেন পুলক কুমার ত্রিপাঠী, বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, পৃথিবী যেন আজ ক্লান্ত এক পথিক, ধোঁয়ার কালো চাদরে ঢেকে যাচ্ছে নীল আকাশ, নদী হারিয়ে ফেলেছে স্বচ্ছতার সেই জলরাশি। অথচ একদিন সেই ধরাই ছিল সবুজে মোড়া এক অপার সৌন্দর্যের রূপ, লাবণ্যে ভরা।

ভোরের শিশির ভেজা ঘাস, কোকিলের ডাক, তাল তমালের ছায়া আর শস্য ভরা মাঠ মানুষের হৃদয়কে শীতল করত। আজ সেই প্রকৃতি মানুষের অবহেলায় ধীরে ধীরে নিঃশ্বাস হারাচ্ছে। সবুজ হোক ধরার প্রাণ, এ শুধু একটি স্লোগান নয়, এ আমাদের স্বস্তির রক্ষার আহ্বান। একটি গাছ শুধু ছায়া দেয় না, সে মানুষের জীবনের আশা জাগায়, বাতাসে প্রাণের স্পন্দন সরিয়ে দেয়। বনভূমি ধ্বংস হলে শুধু পাখির বাসা ভাঙে না, মানুষের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়ে। তাই প্রকৃতিকে ভালোবাসা মানে নিজের জীবনকে ভালোবাসা। গ্রামের মাটির পথ ধরে হাঁটলে আজও দেখা যায় কোনো বৃদ্ধ কৃষক সযত্নে একটি চারা রোপণ করেছেন। তার চোখে থাকে আগামী দিনের স্বপ্ন, সে ছোট্ট চারাই একদিন বিশাল বৃক্ষে পরিণত হয়ে অসংখ্য প্রাণকে আশ্রয় দেবে। প্রকৃতি ঠিক তেমনই, যত ভালোবাসা দেওয়া যায় সে তার চেয়ে হাজার গুণ বেশি ফিরিয়ে দেয়। আসুন আমরা সবাই মিলে পৃথিবীর বুকে আবার সবুজের আবরণ ফিরিয়ে আনি, গাছ লাগাই, নদী বাঁচাই, প্রকৃতিকে আপন করে তুলি। কারণ সবুজ বাঁচলে তবেই বাঁচবে ধরার প্রাণ, বাঁচবে মানুষ। নমস্কার, আন্তে পুলক কুমার ত্রিপাঠী, বালিকচক, পশ্চিম মেদিনীপুর।

0: এবারে জানিয়ে দিচ্ছি একটি তথ্য। ঊনকোটি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারায় কিছু বিধিনিষেধ জারি করেছেন। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ঊনকোটি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের 50 মিটার এলাকায় রাত 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত কেউ চলাচল করতে পারবে না। এ সময় উক্ত এলাকায় 5 জনের অধিক লোক জড়ো হতে পারবেন না। তেমনি সেই এলাকায় কেউ লাঠি, তীর, ধনুক, ধারালো বাঁশ, সাইকেলের চেইন, গুলতি, লোহার রড, ছুরি, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক পদার্থ বহন করতে পারবেন না। জেলাশাসকের নিষেধাজ্ঞায় বলা হয়েছে, পুলিশ, পিএসএফ, টিএসআর, আসাম রেফেজ ও অন্যান্য আইন বলবৎকারী কর্মীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। জেলা প্রশাসন, পুলিশ, পিএসএফ ও অন্যান্য আইন বলবৎকারী কর্তৃপক্ষের অনুমোদনপত্র প্রাপ্তদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে পরিবহনকারী ব্যক্তি বা তাদের জন্য নির্দিষ্ট ওষুধের দোকান থেকে ওষুধ ক্রয় করতে যাওয়া ব্যক্তিরাও এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন বলে জানিয়েছেন ঊনকোটি জেলার জেলাশাসক। এই আদেশ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে বিএনএস 2023-এর 223 ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই নিষেধাজ্ঞা চলবে আগামী 19 আগস্ট 2026 পর্যন্ত।
1: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগরতলায় একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল 8:30 শালবাগানস্থিত সিআরপিএফ গ্রুপ সেন্টার ক্যাম্পাসে বন দপ্তরের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসে রাজ্যভিত্তিক কর্মসূচির উদ্বোধন করবেন বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এই অনুষ্ঠানের আয়োজকের সহযোগিতা করছেন ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড সহ অন্যান্য সংস্থা। অন্যদিকে সকাল 10:00 আগরতলা উমাকান্ত একাডেমির এনসিসি ক্যাডারদের উদ্যোগেও বিশ্ব পরিবেশ দিবস পালন করা হবে। পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এবারে কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য একটি কাজের খবর জানিয়ে দিই। ধর্মনগর পৌর পরিষদে আটজন ওয়ার্ড সেক্রেটারি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া

0: 25 মে থেকে শুরু হয়ে গেছে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 9 জুন 2026। মোট শূন্যপদ রয়েছে 8টি। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা বাধ্যতামূলক এবং বাংলা ভাষার জ্ঞান থাকা বাঞ্ছনীয়। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনারা 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। তাছাড়া অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পিআরটিসি থাকতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 9 জুন এবং বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য আপনারা ত্রিপুরা ক্যারিয়ার জব পোর্টাল দেখতে পারেন। এই ছিল কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য আজকের একটি কাজের খবর।
1: শ্রোতা বন্ধু, এই গরমে আপনাদের নিজেদের সুস্থ রাখার জন্য কিছু সাবধানতা তো অবশ্যই অবলম্বন করতে হচ্ছে। আর অতিরিক্ত গরমে কিন্তু শরীরে অতিরিক্ত জল বেরিয়ে যাচ্ছে, তাই প্রতিদিন 3-4 লিটার জল তো অবশ্যই পান করুন। চিনি লবণ মেশানো ওআরএস বানিয়ে পান করতে পারেন। আর মশলাদার খাবার এড়িয়ে চলুন। মৌসুমি ফল সবজি এগুলো রোজ খাবারে রাখুন। ঠান্ডা পানীয় থেকে বিরত থাকুন। আর হ্যাঁ, রোজ খাবারে দই রাখুন। হালকা ঢিলে ঢালা সুতির পোশাক পরুন। প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোনোই ভালো। আর বেরোলে ছাতা, সানগ্লাস, জলের বোতল সঙ্গে রাখুন। প্রয়োজনে কিছু লজেন্সও সাথে রাখতে পারেন। সকাল সকাল আপনাদের কিছু টিপস জানিয়ে দিলাম, আশা করি আপনাদের কাজে লাগবে।

0: এবারে সময় হয়ে গেছে আবহাওয়ার বিজ্ঞপ্তি জানিয়ে দেবার। আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায়। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যথাক্রমে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮%, সর্বনিম্ন ৬০%। আর ভোর ৫:৩০ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ০.৮ মিলিমিটার। একটি সতর্কবার্তায় জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে ত্রিপুরার সবকটি জেলায়। এই ছিল আবহাওয়ার বিজ্ঞপ্তি। আজ অভিজ্ঞাপনের পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম চিত্রলেখা ঘোষ।
1: আর আমি অম্বালিকা ভট্টাচার্য।
0: নমস্কার।

আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, তারপরই শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে প্রচারিত।

0: সারেগামা কারওয়ান।
1: নমস্কার, শুভ সকালে যুব বন্ধুরা। আপনাদের সঙ্গে আমি রয়েছি আজে তনুশ্রী। আজকের শুরুতেই একটা কথা বলতে কেন জানি না ইচ্ছে হচ্ছে। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর সুরটা কি জানেন আপনারা? হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনারা এখন অনেকেই বলছেন, হয়তোবা ভাবছেন যে সকাল সকাল এই কথাটাই কেন বললাম। বলবো নিশ্চয়ই। পাখির কলতান, হাওয়ায় গাছের পাতার মৃদুদোল, আর দূরে মেঘের গর্জন, সব মিলিয়ে জানো এক জীবনের গান। আর আপনারা শুনছেন আজকের এই বিশেষ অনুষ্ঠান যুববাণী। আজকের এই সকালটা কিন্তু একেবারে অন্যরকম। কারণ আজ বিশ্ব পরিবেশ দিবস। একটা প্রশ্ন দিয়ে তবে শুরু করি। এই পৃথিবী কিন্তু আমাদের জন্য এত কিছু করে, আমরা কি কখনো ভেবেছি যে আমরা তার জন্য কি করছি? বন্ধুরা, পৃথিবী শুধু আমাদের থাকার জায়গা নয়, এটা আমাদের বাড়ি। কিন্তু আজ সে বাড়িটায় কিন্তু ভরে উঠেছে দূষণে, প্লাস্টিকের বোঝায়, নদীগুলো যেন অঝরে কাঁদছে, আর বিশেষ করে গাছগুলো যেন একে একে হারিয়ে যাচ্ছে। তার সাথে বাতাস হয়ে উঠছে বিষাক্ত। তবু আসার কথা, এখনো সময় আছে। আমরা চাইলে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আবার সেটা সুন্দর করে দিতে পারব। তবে হ্যাঁ, আজকের এই অনুষ্ঠানে আমি কিন্তু একা নই, আমার সঙ্গে কিন্তু রয়েছে আজ শব্দদ্বীপ, আর যে দেব অর্পিত। এবার আমি সরাসরি চলে যাব দেব অর্পিতের কাছে। তবে চলুন।
2: কারণ আমরা সকলেই তাহাকে পালোয়ান বলিয়া ডাকিতাম, এমনকি মাস্টার মহাশয়েরাও পর্যন্ত তাহাকে পালোয়ান বলিতেন। কবে কেমন করিয়া তাহার এরূপ নামকরণ হইল তাহা মনে নাই, কিন্তু নামটি যে তাহাকে বেশ মানাইয়াছিল এই কথা স্কুল শুদ্ধ সকলেই এক বাক্যে স্বীকার করিত।
3: প্রথমত তাহার চেহারাটি ছিল একটু অতিরিক্ত রকমের হৃষ্টপুষ্ট, মোটাসোটা হাত পা, ব্যাঙের মতো গোবদা গলা, তাহার উপরেই গোলার মতো মাথাটি যেন ঘাড়ে পিঠে এক হইয়া গিয়াছে। তার উপর সে কলিকাতায় গিয়া সচক্ষে কাল্লু ও করিমের লড়াই দেখিয়া আসিয়াছিল এবং বড় বড় কুস্তির এমন আশ্চর্য রকম বর্ণনা দিতে পারত যে শুনিতে শুনিতে আমাদেরই রক্ত গরম হইয়া উঠিত। এক একদিন উৎসাহের চোটে আমরাও তাল ঠুকিয়া স্কুলের উঠানে কুস্তি বাঁধাইয়া দিতাম। পালোয়ান তখন পাশে দাঁড়াইয়া নানা রকম অঙ্গি ভঙ্গি করিয়া আমাদের প্যাচ ও কায়দা বাতলাইয়া দিত। মাখনলাল আমার চাইতে আড়াই বছরের ছোট, কিন্তু পালোয়ানের কাছে ল্যাং মুচকির প্যাচ শিখিয়া সে যেদিন আমায় চিৎপাত করিয়া ফেলিল, সেই দিন হইতে সকলেরই বিশ্বাস হইল যে পালোয়ান ছোকরাটা কিছু না বুঝুক, কুস্তিটা বেশ বোঝে। ঘোষেদের পাঠশালার ছাত্রগুলি বেজায় ডান পিটে খামোখা।

0: এক একদিন আমাদের সঙ্গে গায়ে পড়িয়া ঝগড়া বাঁধাইত। মনে আছে, একদিন ছুটির পরে আমি আর পাঁচ সাতটি ছেলের সঙ্গে গোসাই বাড়ির পাশ দিয়া আসিতেছিলাম। এমন সময় দেখি পাঠশালার চারটা ছোকরা ঠেলা মারিয়া আম পাড়িতেছে। একটা ঢিল আরেকটুকু হইলেই আমার গায়ে পড়িত। আমরা দলে ভারে ছিলাম, সেই সাহসে আমাদের একজন ধমক দিয়া উঠিল,
1: এই বেয়াদব, মানুষ চোখে দেখিস না?
0: ছোকরাদের এমনই আশপর্দা, একজন অমনি বলে উঠিল,
2: হ্যাঁ হ্যাঁ, মানুষ তো দেখি, বাদরও দেখি, বাদর বাদরও দেখি।
0: শুনিয়া বাকি তিনটাই অসভ্যের মতো হো হো করিয়া হাসিতে লাগিল। আমার তখন ভয়ানক রাগ হইল। আমি আস্তিন গুটাইয়া বলিলাম, পরেশ দে তো আচ্ছা করে ঘাত উচ্চার কষিয়ে। পরেশও দমিবার পাত্র নয়, সে হুঙ্কার দিয়া বলিল, গুপে আনো তো ওই ছোকরাটার কান ধরে। গোপি কেষ্ট বলিল, আমার হাতে বই আছে। ওরে ভূত, তুই ধর দেখি একবার চেপে। ভূতর বাড়ি বাংলাদেশে, তার মেজাজটি যখন মাত্রায় চড়ে তখন তার কাণ্ড জ্ঞান থাকে না। সে একটা ছোকরার কানে প্রকাণ্ড এক কিল বসাইয়া দিল। কিল খাইয়া সে হতভাগা একেবারে গোবরাদা বলিয়া এমন একটা হইচই রব তুলিল যে আমরা ব্যাপারটা কিছুমাত্র বুঝিতে না পারিয়া একেবারে হতভম্ব হইয়া রইলাম। এমন সময় একটা কুচকুচে কালো মূর্তি হঠাৎ কোথা হইতে আসিয়া দেখা দিল। আসিয়াই আর কথাবার্তা না বলিয়াই ভূতর ঘাড়ে ধাক্কা মারিয়া গুপের কান মালিয়া আমার গালে ঠাস ঠাস দুই চড় লাগাইয়া দিল। তারপর কাহার কি হইল আমি খবর রাখিতে পারি নাই। মোট কথা, সেদিন আমাদের যতটা অপমান বোধ হইয়াছিল, ভয় হইয়াছিল তাহার চাইতেও বেশি। সে হইতেই গোবরার নাম শুনিলেই ভয়ে আমাদের মুখ শুকাইয়া আসিত।
3: আলোয়ানের কেরামতির পরিচয় পাইয়া আমাদের মনে ভরসা আসিল। আমরা ভাবিলাম, এবার যেদিন পাঠশালার ছেলেগুলো আমাদের ভ্যাং চাইতে আসিবে, তখন আমরাও আরো বেশি করিয়া ভ্যাং চাইতে ছাড়িব না। পালোয়ানও এ কথায় খুব উৎসাহ প্রকাশ করিল। কিন্তু অনেকদিন অপেক্ষা করিয়াও যখন তাহাদের ঝগড়া বাঁধাইবার আর কোনো মতলব দেখা গেল না, তখন আমাদের মনটা খুঁত খুঁত করিতে লাগিল। আমরা বলিতে লাগিলাম, ওরা নিশ্চয়ই পালোয়ানের কথা শুনতে পেয়েছে। পালোয়ান বলিল,
4: হ্যাঁ তাই, তবে দেখছো না এখন আর বাচ্চাদের টু শব্দটি নেই।
3: তখন সবাই মিলিয়া স্থির করিলাম যে পালোয়ানকে সঙ্গে লইয়া গোবরার দলের সঙ্গে ভালো রকম বোঝাপড়া করিতে হইবে।
0: শনিবার দুটোর সময় স্কুল ছুটি হইয়াছে। এমন সময় কে যেন আসিয়া খবর দিল যে গোবরা চার পাঁচটি ছেলেকে সঙ্গে লইয়া পুকুর ঘাটে বসিয়া গল্প করিতেছে। যেমন শোনা অমনি আমরা দলে বলে হই হই করিতে করিতে সেখানে গিয়া হাজির। আমাদের ভাবখানা দেখিয়াই বোধ হয় তাহারা বুঝিয়াছিল যে আমরা কেবল বন্ধুভাবে আলাপ করিতে আসি নাই। তাহারা শশব্যস্ত হইয়া উঠিতে না উঠিতে আমরা তিন চারজন মিলিয়া গোবরাকে একেবারে চাপিয়া ধরিলাম। সকলেই ভাবিলাম এ যাত্রায় গোবরার আর রক্ষা নেই, কিন্তু আহাম্মক রামপদটা সব মাটি করিয়া দিল। সে বোকারাম ছাতা হাতে হা করিয়া তামাশা দেখিতেছে। এমন সময় পাঠশালার একটা ছোকরা এক থাবড়া মারিয়া তাহার ছাতাটা কাড়িয়া লইল। আমরা ততক্ষণে গোবর চাঁদকে চিৎপাত করিয়া আনিয়াছি। এমন সময় হঠাৎ আমাদের ঘাড়ে পিঠে ডাইনে বায়ে ধপাধপ ছাতার বৃষ্টি শুরু হইল। আমরা মুহূর্তের মধ্যে একেবারে ছত্রভঙ্গ হইয়া পড়িলাম। আর সেই ফাঁকে গোবরাও এক লাফে গা ঝাড়া দিয়া উঠিল। তাহার পর চক্ষের নিমেষে তাহারা আমাদের চার পাঁচজনকে ধরিয়া পুকুরের জলে ভালো রকমের চুবাইয়া রীতিমতো নাকাল করিয়া ছাড়িয়া দিল। এই বিপদের সময়

0: আমাদের দলের আর সকলে কে যে কোথায় পালালো তাহার আর কিনারাই করা গেল না। সবচাইতে আশ্চর্য এই যে ইহার মধ্যে পালোয়ান যে কোথায় নিরুদ্দেশ হইল তাহাকে ডাকিয়া ডাকিয়া আমাদের গলা ফাটিয়া গেল, তবু তাহার সাড়া পাইলাম না। সোমবার স্কুলে আসিয়াই আমরা সবাই মিলিয়া পালোয়ানকে গাল দিতে লাগিলাম, কিন্তু সে যে কিছুমাত্র লজ্জিত হইয়াছে এমন বোধ হইল না। সে বলিল,
1: তোরা যে এমন আনারি তা জানলি কি, আমি তোদের সঙ্গে যাই। আচ্ছা, এই গোবরা যখন তোদের টুটি চেপে ধরল, তখন আমি যে দান পটকান দে বলে এত চেঁচালাম, কই তুই তো কিছুই তার করলি না। আর ওই গুপেটা, ওকে আমি এতবার বলেছি যে ল্যাং মুচকি মরতে হলে পাল্টা রোগ সামলে চলিস, তা তো ও শুনবে না। আর এরকম করলে আমি কি করব বল, ওসব দেখে আমার একেবারে ঘেন্না ধরে গেল, তাই বিরক্তি হয়ে চলে এলো। আর ওইদিকে তারপরে আবার ভূতটা, ওরা কি করলো বল দেখি। আরে দেখছি যখন দরখা প্যাচ মারছে, তখন বাবু আহ্লাদ করে কাত হয়ে পড়তে গেলি কেন? ভূত এতক্ষণ কিছু বলে নাই ঠিকই, কিন্তু পালোয়ানের এই টিপ্পনি কাটা ঘায়ে নুন ছেটানোর মতো তাহার মেজাজের ওপর ছ্যাক করিয়া লাগিল। সে গলায় ঝাঁকড়া দিয়া মুখ ভঙ্গি করিয়া বলিল, তুমি বাবু কান কাটা কুকুরের মতো পলাইছিল কেন? সর্বনাশ! পালোয়ানকে কান কাটা কুকুর বলা? আমরা ভাবছিলাম দেখো এবার বুঝি বাঙাল মরল, কিন্তু পালোয়ান খুব গম্ভীর হইয়া বলিল, দেখ বাঙাল, বেশি চালাকি করিস তো চোরকি প্যাচ লাগিয়ে একেবারে তুর্কি নাচন দিয়ে দেবো বললাম। ভূত বলিল, তুমি নাচলে বান্দর নাচবা? রাগে পালোয়ানের মুখ চোখ লাল হইয়া উঠিল, সে বেঞ্চি ডিঙিয়া একেবারে বাঙালের ঘাড়ে গিয়া পড়িল। তারপর দুইজনে কেবল হুড়াহুড়ি আর গড়াগড়ি। আশ্চর্য এই, পালোয়ান এত যে কায়দা আর এত যে প্যাচ আমাদের উপর খাটাইতো, নিজের বেলায় তার একটিও তাহার কাজে আসিল না। ঠিক আমাদেরই মতো হাত পা ছুড়িয়া সে খামচা খামচি করিতে লাগিল। তারপর বাঙাল যখন তাহার বুকের উপর চড়িয়া দুই হাতে তাহার চুটি চাপিয়া ধরিল, তখন আমরা সকলে মিলিয়া দুইজনকে ছাড়াইয়া দিলাম। পালোয়ান হাঁপাইতে হাঁপাইতে বেঞ্চি বসিয়া ঘাম মুছিতে লাগিল। তারপর গম্ভীরভাবে বলিল,
2: গত বছর এই ডান হাতের কবজিটা জখম হয়েছিল, তাই বড় বড় প্যাচগুলো দিতে ভরসা হয় না। যদি আবার মোচকে ফোচকে যায়, তা নইলে ওই ওকে একেবারে দেখিনি তো।
1: ভূত একবার কোনো উত্তর না দিয়া তাহার নাকের সামনে একবার বেশ করিয়া কাঁচকলা দেখাইল।
0: ভূত ছেলেটি দেখিতে যেমন রোগা এবং বেটে, তার হাত পাগুলিও তেমনি লটপটে। পালোয়ানের পালোয়ানি সম্বন্ধে অনেকের যে আশ্চর্য ধারণা ছিল সেদিনই তাহা ঘুচিয়া গেল। কিন্তু পালোয়ান নামটি আর কিছুতেই ঘুচিল না, সেটি শেষ পর্যন্ত টিকিয়াছিল।

সত্যি অসাধারণ পরিবেশনা ছিল দেবরবিত এবং শেষাদ্রির। তবে এবারের একটি বিশেষ পর্বে আমরা চলে যাব। তবে এই পর্বটি একটু অন্যরকম, কারণ এই যে পরিবেশনাটি এখন আপনাদেরকে শোনাব সেটা শুধুমাত্র যুবাদের জন্যে। আর দেশাত্মবোধ এমন হওয়া উচিত যে এই নিয়ে তব জয় গাথা শীর্ষক পরিবেশনা, সঙ্গে আর যে সপ্তদ্বীপ এবং কাপায়ন অংশগ্রহণে আবহ সৌমেন্দ্র নন্দী, গ্রন্থনা ও পরিচালনা দীপক সাহা, আর অংশগ্রহণে যারা

তারা হলেন নূপুর বণিক, দীপক সাহা, শিবানী সাহা, জানবী বসু, প্রিয়াঙ্কা কর্মকার, গোবিন্দ সাহা, কৌশিকী বসু, সপ্তদীপ ঘোষ, শ্রীশ্রী পাল, তথাগত বিশ্বাস, রাইমা দেবনাথ, সৃঞ্জয় দেবনাথ, সঞ্চারী চক্রবর্তী।

0: কে তো মা নয়?
1: আমরা অন্য মা মানি না, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদৌপি গরীয়সী। আমরা বলি জন্মভূমি জননী। আমাদের মা নাই, বাপ নাই, ভাই নাই, বন্ধু নাই, স্ত্রী নাই, পুত্র নাই, ঘর নাই, বাড়ি নাই। আমাদের কাছে কেবল সেই সুজলা সুফলা মলয়জ সমীরণ শীতলা শস্য শ্যামলা মা। তবে আবার গাও,
0: তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম, তং হি প্রাণ শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে।
2: তখন আমাদের দেশ বিদেশি শাসনে, ইংরেজ শাসক, আমরা স্বাধীন নই, স্বাধীনতায় নেই, আমরা স্বাধীনতার আন্দোলনে, স্বাধীন হওয়ার সংগ্রামে, ইংরেজ শাসনের 100 বছর পর।
3: হঠাৎ দেশে উঠল আওয়াজ, হো হো হো হো হো হো, চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ। আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়ল রাগে, ছেলে বুড়ো জেগে উঠল 90 সন আগে। 100 বছর গোলামিতে সবাই তখন ক্ষিপ্ত, বিদেশিদের রক্ত পেলে তবে হবে তৃপ্ত। নানা সাহেব তাকিয়া টুপি, ঝাঁসের রানী লক্ষ্মী, নানা জাতির নানান সেবায় গরিব এবং মূর্খ, সবাই তারা বুঝেছিল অধীনতার দুঃখ। তাই তো তারা স্বাধীনতার প্রথম লড়াই লড়তে এগিয়েছিল, এগিয়েছিল মরণ বরণ করতে।
4: ফরজন সাহেব, সারা বাংলা জুড়ে উত্তপ্ত রাজনীতির আবহ, এই ধরনের বিষবৃক্ষ বিনাশন করে করা উচিত। এখন শাসন কার্যের সুবন্ধ

0: বন্দোবস্তর কথা বলেই পূর্ব বাংলার জেলাগুলি নিয়ে আলাদা রাজ্য গড়লে কেউ বিশেষ আপত্তি জানাবার যুক্তি খুঁজে পাবে না।
1: আপত্তি জানালে বা কানে তুলতে হবে কেন? দেশে শাসন করছে কে? ইংরেজ? শোনো ফ্রেজার, ঐক্যবদ্ধ বাংলা একটা শক্তি। আমার উদ্দেশ্য এখন বাংলাদেশকে হিন্দু প্রধান এবং মুসলমান প্রধান অঞ্চলে বিভক্ত করা। এই উপযুক্ত সময় তুমি আমাদের সেই ডিভাইড অ্যান্ড রুল, বিভেদ ও শাসন নীতি প্রয়োগ করো। কি বুঝেছো তো আমি কি বলতে চাইছি?

0: ফেলো,
1: পুড়িয়ে ফেলো, পুড়িয়ে ফেলো,
0: ভিলিতি জিনিস বর্জন করো,
1: বর্জন করো, বর্জন করো।

মনে পড়ে আগুন, প্রাকৃতিক আগ্নেয় বিভৎসতাকে তুচ্ছ করে সেদিনেই হত ভাগ্য পরাধীন দেশ দেখেছে এক দুর্নিবার মানবিক আগুন, সে আগুনের নাম রামমোহন।

0: যখন ঢেকেছিল মানুষের মুখ, তখন সারা দেশে দৃপ্ত তেজে দাবানলীর মতো ছড়িয়ে পড়া এক আগুনকে আমরা আজও মাথা নত করে জানাই প্রণাম। সে আগুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাকে দেখেছি ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের শোণিত পিপাসু তরবারির ঝলকে,
1: তোমাকে দেখেছি তিতুমীরের বাঁশের কেল্লার দুর্দমনীয় দুঃসাহসে,
0: তোমাকে দেখেছি জালিয়ানওয়ালাবাগের নৃশংসতায়।
1: কখনো তুমি বুড়িবালামের তীরে জ্বলে ওঠা বাঘা যদি,
0: কখনো তুমি রাইটার্স বিল্ডিং কাঁপিয়ে দেওয়া রিভলভারের প্রচন্ড শব্দে বিনয় বাদল দিনেশ,
1: কখনো তুমি বহুদূর বিদেশের মাটি থেকে হাজার হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে পরাধীনতার শৃঙ্খল চুরমার করতে এগিয়ে আসা নেতাজি সুভাষ।
2: শোনো, ভারতবর্ষ আমাদের ডাকছে, স্বদেশবাসী আমাদের ডাকছে, রক্তের ডাক এসেছে, ওঠো, সময় নষ্ট করো না, আমরা শহীদের মৃত্যুবরণ করব। যে পথে আমাদের সেনাবাহিনী দিল্লি যাবে, মৃত্যুর পূর্বে সেই পথকে আমরা চুম্বন করব। দিল্লির পথ স্বাধীনতার পথ, চলো দিল্লি, দিল্লি চলো।
0: তোমাকে দেখেছি আগুন বারবার, সুজলা সুফলা এই মায়াময় দেশের ঘাসে ঘাসে, নদী পাহাড়ে অরণ্যে শহরে গ্রামে গঞ্জে হাটে, প্রিয় আমার শিকাগোর বিশ্বধর্ম সম্মেলনে তুমি হিরণময় হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ী বেশে।
3: ভুলিও না তুমি।

0: বলি প্রদত্ত, ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই।
1: অন্যায় যে করে, অন্যায় যে সহে, বলে বজ্র কণ্ঠে দীপ্যমান তুমি বিশ্ব কবি রূপে।
2: উদয়ের পথে শুনি কার বাণী, ওরে ভয় নাই, ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই, তার ক্ষয় নাই।
1: প্রবলতম উত্তাপে, ভীষণতম বিধ্বংসী উন্মত্ততায় তোমাকে দেখেছি আগুন, বিদ্রোহী কবি রূপে।

0: তোমাদের নাম কি?
1: বিদ্রোহ।
0: তোমাদের কাজ কি?
1: বিদ্রোহ।
0: কোথায় তা করবে?
1: ভারতবর্ষে।
0: কি দিয়ে লিখবে বিদ্রোহের বাণী?
1: কালি নয়, রক্ত দিয়ে। বধিরকে শোনাতে হলে জোরালো আওয়াজ দরকার।
2: না না, হিংসা নয়, হিংসা নয়, অহিংসা, অহিংসা ব্রত, সত্যাগ্রহ। সত্যাগ্রহ মানে সত্যে আগ্রহ। সত্যই আমার ঈশ্বর। কেবল অহিংসা ব্রতের মধ্য দিয়ে আমি সত্যের অনুসন্ধান করতে পারি, অন্য পথ নাই।
3: অসংখ্য ধন্যবাদ আমাদের আর্য শতদীপ এবং গাবায়নের সমস্ত অনুরাগীদের। আজকের মতো তবে বিদায় নিচ্ছি এখানেই। বিদায় নেওয়ার আগে শুধু এইটুকুই বলবো, আজকে যেহেতু 5ই জুন, প্রকৃতিকে ভালোবাসুন, কারণ প্রকৃতি আমাদের প্রয়োজন নয়, আমাদের অস্তিত্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন।

এতক্ষণ শুনছিলেন যুবা অনুষ্ঠান যুববাণী আকাশবাণী আগরতলা। শুনবেন দেশাত্মবোধক গান দেশ বন্দনা অনুষ্ঠানে, শিল্পী সবিতাব্রত দত্ত।

দেশাত্মবোধক গান শুনলেন দেশবন্ধুর অনুষ্ঠানে, শিল্পী ছিলেন সবিতা ব্রতদত্ত। আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফরে যাবেন। 21,800 কোটি টাকার নানা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। প্রধানমন্ত্রী বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলিটদের যোগা 365 প্রচারাভিযানের আন্তর্জাতিক দূত হতে আহ্বান জানিয়েছেন। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করতে চলেছে। ভোটার তালিকার বিশেষ টিভির সংশোধনের ভিত্তিতে অযোগ্য রেশন গ্রাহকদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার নির্দেশ জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। আজ বিশ্ব পরিবেশ দিবস। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, সরকারের প্রচেষ্টায়

0: বৃদ্ধিচ্ছে বনভূমির পরিমাণ বেড়েছে। পুরুষদের অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফর করবেন। সুরাটে তিনি সড়ক, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রে অন্তর্ভুক্ত ১৮,৮০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী সুরাটে 200 শয্যা বিশিষ্ট একটি ইএসআইসি হাসপাতালের উদ্বোধন করবেন, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধুনিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করবে। এছাড়া প্রধানমন্ত্রী গুজরাট সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগেরও উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে আধুনিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং দাহেজ পেট্রোলিয়াম এলাকায় বর্জ্য নিষ্কাশন ও পরিশোধন সংক্রান্ত উন্নত পরিকাঠামো। প্রধানমন্ত্রী মোদী আজ সন্ধ্যায় দমন সফর করবেন এবং প্রায় ২,৯৭০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী প্রায় ১,৩৪০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন উৎসর্গ করবেন। এর মধ্যে রয়েছে নমো বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন এবং নমো হাসপাতাল। প্রধানমন্ত্রী বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলিটদের নিজেদের দেশে ফিরে গিয়ে আয়ুষ মন্ত্রকের যোগা ৩৬৫ প্রচারাভিযানে আন্তর্জাতিক দূত হতে আহ্বান জানিয়েছেন। আহমেদাবাদে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শ্রী মোদী বলেন, সমস্ত গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে আরও স্বাস্থ্যকর জীবনযাপন এবং যোগের সঙ্গে সারা বছর যুক্ত থাকাকে উৎসাহিত করতে আয়ুষ মন্ত্রক যোগা ৩৬৫ অভিযানের সূচনা করেছে।
1: मैं इस वर्ल्ड योगासना चैंपियनशिप में भाग लेने वाले सभी खिलाड़ियों से भी आग्रह करूंगा, जब आप अपने अपने देशों में लौटे तो योग के इस संदेश को भी अपने साथ लेकर जाएं। आप सभी अपने अपने देशों में योगा 365 के एम्बेसडर्स बन सकते हैं। आपका अनुभव और योग के प्रति आपका विश्वास पूरे विश्व को इस संदेश से जोड़ सकता है।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ডেনমার্কের বিদেশমন্ত্রী লাস্ক লুকে রাসমুসেন এবং সেদেশের জনগণকে তাদের সংবিধান দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেছেন, ডেনমার্কের সঙ্গে সুস্থায়ী কৌশলগত অংশীদারিত্ব এবং বহুপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা এদিন মুদ্রানীতি বিষয়ক কমিটির সিদ্ধান্ত ঘোষণা করবেন। ভারতীয় স্টেট ব্যাংকের সাম্প্রতিক রিপোর্টে মুদ্রাস্ফীতি, অশোধিত তেলের দাম বৃদ্ধি, টাকার মূল্য কমে যাওয়া এবং সম্ভাব্য দুর্বল মৌসুমি বায়ুর মতো প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় সুদের হার অপরিবর্তিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসেবে তরুণ কাপুরের মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি। কর্মী ও প্রশিক্ষণ বিভাগ ডিওপিটি জানিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরে ১৯৮৭ ব্যাচের অবসরপ্রাপ্ত আধিকারিক তরুণ কাপুরের বর্ধিত মেয়াদের কার্যকাল চলতি মাসের ১০ তারিখ থেকে শুরু হবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী এবং কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারি গতকাল নতুন দিল্লিতে ভারতের প্রথম ফ্লেক্স ফুয়েল চালিত যাত্রীবাহী গাড়ির শুভ সূচনা করেছেন। মারুতির সুযোগে তৈরি ওই বিশেষ গাড়িগুলি E20 থেকে শুরু করে E100 ধরনের ইথানল ও পেট্রোলের মিশ্রণে অনায়াসে চলতে পারে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, যাত্রীবাহী গাড়ির বাজারে এই ফ্লেক্স ফুয়েল প্রযুক্তির আগমন দেশের জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা। শ্রী পুরী জোর দিয়ে বলেন, আরও বড় আকারে এই ফ্লেক্স ফুয়েল প্রযুক্তির ব্যবহার শুরু হলে ইথানল ভিত্তিক যানবাহনের কার্যকারিতা বহুগুণ বেড়ে যাবে। শ্রী গড়কারি এই পদক্ষেপকে অসাধারণ এবং দূরদর্শী সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসের দ্বিতীয় সরসংঘচালক মাধব সদাশিবরাও গোলওয়ালকারের প্রয়াণ দিবসে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক সোশ্যাল মিডিয়া পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রী গোলওয়ালকার সাংস্কৃতিক জাতীয়তাবাদকে একটি শক্তিশালী আদর্শগত ভিত্তি দিয়েছিলেন। তিনি দেশ গঠনে সবচেয়ে বড় শক্তি হিসেবে সেবাকে প্রতিষ্ঠা করেন। তার দূরদর্শী নেতৃত্বে সংঘ জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষকে জাগ্রত করেছিল। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভোটার তালিকার বিশেষ শিবির সংশোধনের ভিত্তিতে অযোগ্য রেশন গ্রাহকদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার নির্দেশ জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের এক নির্দেশিকায় বলা হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম অনুপস্থিত

0: স্থানান্তরিত মৃতবার ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত হয়েছে, তাদের রেশন কার্ডের তথ্য যাচাই করা হবে। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা নাগরিকত্ব সংশোধিত আইনের অধীনে আবেদন জমা দিয়েছেন, তাদের রেশন কার্ড আপাতত সক্রিয় থাকবে। পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্রবন্দর নির্মাণের প্রকল্প থেকে পশ্চিমবঙ্গ সরকার পাকাপাকিভাবে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। এর পরিবর্তে পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবাড়ে নতুন সমুদ্রবন্দর তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে গতকাল কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, তাজপুর প্রকল্পের বাস্তবায়নের জন্য পরিকাঠামো প্রস্তুত ছিল না।
1: আমরা দেখেছি ওটা ভায়াবিলিটি ছিল না, কারণ গভর্নমেন্টের হাতে কোনো ল্যান্ড ছিল না। তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবাড়, যেখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোবো।
0: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, এই দিনটি পরিবেশ রক্ষা এবং সুস্থায়ী উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকারকে আরো দৃঢ় করবে।
2: হামারি পৃথিবী ভারত মে জিসে মা কা রূপ মানা গয়া হ্যায় উসকি রক্ষা উসকা সংরক্ষণ উসকা সংবর্ধন হর পিঢ়ি কা দায়িত্ব হোতা।
3: ইয়ে এক শব্দ হ্যায় লাইফ, LIFE, यानि लाइफ स्टाइल फॉर एनवायरमेंट। आज जरूरत है कि हम सभी लोग एक साथ आकर कलेक्टिव पार्टिसिपेशन के साथ लाइफ स्टाइल फॉर एनवायरमेंट यानी लाइफ को एक अभियान की तरह आगे बढ़ाए।
0: এ উপলক্ষে আজ দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান সহ কেন্দ্রীয় মন্ত্রীরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আজ দুদিনের সফরে ভারতে আসছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে তাঁর এই সফর। সফরকালে তিনি ডক্টর জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। নেপালের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হবে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। নতুন দিল্লির সঙ্গে মস্কোর কৌশলগত অংশীদারিত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, দুদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে রাশিয়া বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার যে কঠোর পরিশ্রম করে চলেছে, দেশের অর্থনৈতিক বৃদ্ধি তারই প্রতিফলন বলে পুতিন জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান এবং উত্তরপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল কেরালা ও মাহে, উত্তর কর্ণাটক এবং তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকলের কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ত্রিপুরা ও অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অংশেও আজ বৃষ্টিও হতে পারে। অন্যদিকে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা এবং তামিলনাড়ুতে আজ গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকির প্রতিযোগিতার সেমিফাইনালে আজ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে এই খেলা হবে। পুল এতে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। অন্যদিকে অনূর্ধ্ব 18 মহিলা এশিয়া কাপের গ্রুপ পর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছে গেছে ভারতের মেয়েরা। আজ তারা ফাইনালে ওঠার লড়াইয়ে চীনের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফরে যাবেন। 21,800 কোটি টাকার নানা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করতে চলেছে। আজ বিশ্ব পরিবেশ দিবস। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, সরকারের প্রচেষ্টায় দেশে বনভূমির পরিমাণ বেড়েছে। খবর এখনকার মতো শেষ হল।
4: আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট এবং দমন সফরে যাবেন। তিনি সুরাটে 18,800 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং কিছু প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তাছাড়া তিনি সুরাটের একটি 200 শয্যার অত্যাধুনিক ESI হাসপাতালের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুই দিনের রাজ্য সফরে গতকাল সন্ধ্যায় আগরতলা এসে পৌঁছেছেন। আগরতলায় পুরাতন রাজভবন প্রাঙ্গণে বিলাসবহুল 5 তারা হোটেলে তাজ পুষ্পবন্ত প্যালেস এর ভূমিপূজনে অংশ নেবেন তিনি।

দুপুরে লঙ্কামুড়া সীমান্ত চৌকি পরিদর্শন করবেন, সেখানে বিএসএফ জওয়ানদের সঙ্গে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নয়াদিল্লিতে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেসলি রড্রিগেজের সঙ্গে আলোচনা করেছেন। দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ পর্যালোচনা করেছেন এবং জ্বালানি বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, মোটরগাড়ি শিল্পসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত অন্বেষণ করেছেন। উত্তর পূর্বাঞ্চল পরিষদ এবং এনএআইয়ের 77তম প্লেনারি সেশনে গতকাল শিলংয়ের কনভেনশন সেন্টার অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিহিত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনসিএর ভাইস চেয়ারম্যান অমিত শাহ। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী 2014 সালের পর থেকে উত্তর পূর্বাঞ্চলের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, ওই অঞ্চলে উন্নতিতে প্রতিটি রাজ্যকে 8টি হাই লেভেলের টাস্কফোর্সের সুপারিশগুলি কার্যকর করতে হবে। আজ দুনিয়া জুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, এ উপলক্ষে রাজ্যে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে আগরতলা সুকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে গণচেতনা র্যালি আয়োজন হয়। উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি সর্বস্তরে পরিবেশ সচেতনতার উপর জোর দেন। বিলোনিয়া শচীন দেববর্মন মিলায়তনে গতকাল

পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে রাজ্যে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে আগরতলা সুকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে গণচেতনা র্যালি আয়োজন হয়। উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি সর্বস্তরে পরিবেশ সচেতনতার উপর জোর দেন। বিলোনিয়া শচীন দেববর্মন মিলায়তনে গতকাল থেকে দুদিনব্যাপী দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক গ্রীষ্মদেব স্মৃতি শিশুনাট্য প্রতিযোগিতা 2026 শুরু হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি দীপক দত্ত। আজ প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠান। ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ থেকে 10ই জুন পর্যন্ত ত্রিপুরা, নাগাল্যান্ড, ত্রিপুরা ও মণিপুর, মিজোরামের কিছু অঞ্চলে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন নজরুলগীতি বিভিন্ন শিল্পের কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান বিভিন্ন শিল্পের কণ্ঠে। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লেনামণি জরা। বেলা 12:55 চাষের কথা বিষয় পেঁয়াজ চাষ। বেলা 1:05 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পের কণ্ঠে। দুপুর 1:40 শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পের কণ্ঠে। দুপুর 1:50 ছড়ার গান শুনবেন জপমালা ঘোষের কণ্ঠে। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 স্বাবলম্বী মহিলাদের নিয়ে অনুষ্ঠান মানবী। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর বাংলা কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে পাঠ দেবেন নরসিংহ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা রুমা দত্ত। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থের আসরে বর্ষাকালে চাষাবাদে মাটির সুরক্ষা প্রসঙ্গে শুনবেন ডক্টর সৌরভ দাশগুপ্তের দাসের সাক্ষাৎকার। পরে শুনবেন লোকগীতি শিল্পী গোষ্ঠগোপাল দাস। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ। সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রাতে 8:30 আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাতে 9:00 শুনবেন নজরুলগীতি শিল্পী সুপ্রতীক দাস। রাতে 9:15 স্পটলাইট। রাতে 9:30 আকাশবাণীর গৌরবময় 90 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক ও বিশেষ অনুষ্ঠানমালা শুনবেন প্রযোজক আকাশবাণী আইজল। রাতে 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাতে 10:15 শুনবেন আধুনিক গান শিল্পী আশা ভোসলে। জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী অনুপ ঘোষাল।

0: গানখানি শুনলেন শঙ্কর ঘোষালের কণ্ঠে, নজরুলগীতির আসরে। এবারের গানখানি শুনুন শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়।
1: সুরের স্রোতে ভেসে না গিয়ে শ্যামা সঙ্গীতের ক্ষেত্রে নজরুল প্রবর্তন করেছিলেন এক বৈচিত্র্য। আগে দাদরা তালে

গানখানি শুনলেন ফিরোজা বেগমের কণ্ঠে নজরুল গীতির অনুষ্ঠানে। শেষ গানটি শুনুন শিল্পী জগন্ময় মিত্র।

এতক্ষণ শুনছিলেন নির্বাচিত নজরুলগীতির আসর বিভিন্ন শিল্পের কণ্ঠে। আকাশবাণী আগরতলা।

0: এখন লোন প্রসেসিং হতে এত দেরি, এসব না তোমার দ্বারা হবে না।
1: তাহলে তুমি করে দেখো।
0: দেখো চুপ করো, বলেছি না।
2: এদিকে এসো। কি ব্যাপার?
3: ফাইনান্সিয়াল অ্যাসেটস এর প্রমাণ দিতে হবে, সেই কারণে লোন আটকে আছে।
2: দেখো, অ্যাকাউন্ট এগ্রিগেটরের সঙ্গে যুক্ত হও। অ্যাকাউন্ট এগ্রিগেটর ব্যাংক ইত্যাদির কাছ থেকে প্রাপ্ত তোমার আর্থিক তথ্য তোমাদের স্পষ্ট সহমতিতে ঋণদাতা আর্থিক সংস্থাগুলি থেকে যাচিয়ে নেয়।
3: বাবা, এটা কত সোজা।
2: আরবিআই এ কথা বলে।
0: জেনে রাখুন,
3: সতর্ক থাকুন।
4: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
0: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
4: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
0: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
4: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
5: আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানখানি শুনুন, বরসাত কি এক রাত ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

মদিনা কি গলিয়া ছবির গানখানি শুনলেন মোহাম্মদ রফির কণ্ঠে। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ গানখানি শুনুন

গানখানি শুনছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে নতুন জীবন ছবি থেকে। এবারের গানখানি শুনবেন মন নিয়ে ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

গানখানি শুনছিলেন আনন্দ আশ্রম ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। পরবর্তী গানখানি শুনবেন একই ছায়াছবি থেকে কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

গানখানি শুনছিলেন শ্যামল মিত্র এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে আনন্দ আশ্রম ছবি থেকে। এবারের গানখানি শুনবেন মাদার ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

গানখানি শুনছিলেন কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে মাদার ছবি থেকে। পরবর্তী গানখানি শুনবেন একই ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: যতনন্দি বরকাহম আকাশ ফেনা করতলা লাম শুকু চিনি তিনি নি দিবর্জন কগর পান্দাও আফাদে আগে পান্দান পিলাবানো লেলমানি জড় খনজন তাংবিতি আগে তাংবিতি ও মুয়া কামিনের গীতা হাসছেন কক সাবুই নমথানি খানার সাগানো
1: তাং বিটিও মুয়ানো তুই কিসা কগলাম সালাইলাইনাই মুয়া মুই বেলাইন চামুং বিশিঙ্গ কাইসা জুদা তাই বেলাইন কথক মুয়া সঙ্গ হনই খনামা বাইসে মাইসে অক্ষুই মাফায়ো ও চিনি বড় রক মুয়ান বেলাইন চাও মুয়া ও চা বালি বেলাইন কবাং তঙ্গ মুয়া হাকুতুইনি বুতুই চিনি বুসাকনি বাগুই কাহাম ও মুয়া ও মিনারেল হাই মানুই তঙ্গ মুয়া বুতুই কফ হাপানি বেমার তাই বুসাক লেংরং নাংমা রগ্ন হামরো কুথুই ওয়ারুংন সগৈ কৃমিনী বিটি সুনাম জাগো তাই বুয়া থুই ফাইফুরু বুসাকনি জরা রক সাকরু ফুরুব হাইন সামুঙ্গ ফুনাং যাগ ফাইদিহিনকে মুয়াও তামো তামো চাবালিতং নাইলাইয়ানো প্রোটিন বুফাম কার্বোহাইড্রেট মিনারেলস ক্যালসিয়াম ফসফরাস আয়রন অমতুই চাবালি তঙ্গু চিনি ত্রিপুরা হাও পদ্রে পদ জাতনি তঙ্গু ওয়াথুই ওয়ান্দাল ওয়ামিলিক ওয়ামলাং ওয়াসুর বরাক বাড়ি তাবুক তাইব কতাল নুকজাগ ওয়াতুই মলন ওয়ান খে কাইনানি নাঙ্গো মার্চ এপ্রিল নি সিমিন মোয়া দরুই মানথগুই ফায়ু ওয়াতুই নি বিশিও খে মোয়া তাইব ডাক্তি মানু হুক খুলাইমা জড়াও খে হাতালনি খামসুরু মোয়ানো চাও তাই বন তাপাংনি মোয়া হনু আবনি উলখে হাকুতুই উলখে লাবাং যে জরানি যে মুয়া থগম বজুদা মুয়া নি কক মাংসে মাই মুই নি কক সানা থাংখে চিনি দফা রগনি গান্তি নগখে মুয়ালে তংনাই ন হাতি বার রখনই তাই নাংলিয়া তাবুকলে বলংব আগিনি সেলাই বাংথালিয়া তাই কুবুননি মানুই রগব কাইবাইখা আবুনি বাগৈ আসুক আগিনি সুক্ত বাংথালিয়া তাইসা খে বাইথাংনি ওয়া কৰৈ হিনকে মুয়া সে মাচা গলাক বাইথাংনি জাগা কিসা মিসা তংমা ওন কাইনানি হাইনি বাগৈন ওয়া কাইনানো সে মা ওয়ানসুক থাই ওয়ানো তো বুসানো কাইমানো এবা ওয়া বুথাই থাইমা বিশি ও খে ওয়া বুথাইনব কাইমানো জে ফুরুব অকক থাইসা মাসে মাসাও আগিনে হাই হানি তসরক কৰৈখা হাইনি বাগৈন হাকর হাকচাল হাকচাল খে খুনা নাংনাই তাই হাকর খুরুই সেরচি সুখ মুসকি এবা কম্পোস সার রুই কাইমানি হামু কায়ুই বিশি বুরুই বিশিবা খে নাঙ্গু মুয়া সে চাই মান্নাই ফিয়াবা ফালুইব মান্নাই
0: আসে জর তিলেল মান জরাবো মুয়ানো হরিমা রুগুই থাইসান কক সহি খানাই শাখা হাইনাই দাবো লেলমান জরাবো খানাই শাখা জাদুন রে চমুং জাদুন রে চমুঙ্গ বোমানী দেবরম বাই রচাবজাক রচাম

চাষের কথা। আজকের প্রসঙ্গ পেঁয়াজ চাষ। আমাদের প্রতিদিনের জীবনে পেঁয়াজ একটি প্রয়োজনীয় সবজি। নিরামিষ আমিষ সব সবজিতেই এখন পেঁয়াজ প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। তাহলে চলুন পেঁয়াজের চাষ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। দোআঁশ ও জৈব পদার্থ সমৃদ্ধ হালকা দোআঁশ বা পলিযুক্ত মাটি পেঁয়াজ চাষের জন্য উত্তম। মাটি উর্বর এবং সেচ ও নিষ্কাশন সুবিধাযুক্ত হওয়া বাঞ্ছনীয়। প্রচুর দিনের আলো, সহনশীল তাপমাত্রা ও মাটিতে প্রয়োজনীয় রস থাকলে পেঁয়াজের ফলন খুব ভালো হয়। শীতকালীন পেঁয়াজের ক্ষেত্রে 15 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পেঁয়াজ উৎপাদনের জন্য উপযোগী। ছোট অবস্থায় যখন শেকড় ও পাতা বাড়তে থাকে তখন 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 9 থেকে 10 ঘন্টা দিনের আলো থাকলে পেঁয়াজের কন্দ দ্রুত বৃদ্ধি পায় এবং পরবর্তীতে 10 থেকে 12 ঘন্টা দিনের আলো ও 21 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং গড় আর্দ্রতা 70% থাকলে পেঁয়াজের কন্দ ভালোভাবে বাড়তে পারে। মাটির পিএইচ 5.8 থেকে 6.5 হলে পেঁয়াজের ফলন ভালো হয়। অধিক ক্ষার বা অম্ল মাটিতে পেঁয়াজের আকার ছোট হয় এবং পুষ্ট হতে বেশি সময় লাগে। বীজ বপনের উপযুক্ত সময় হল নভেম্বর মাস। বীজতলা তৈরি। বীজতলার দৈর্ঘ্য 10 ফুট প্রস্থ 3 ফুট আকারের এবং 3 থেকে 4 ইঞ্চি উঁচু হতে হবে। প্রতি বীজতলায় 15 থেকে 30 গ্রাম বীজ বুনতে হয়। প্রতি বিঘা জমিতে চারা উৎপাদনের জন্য 3 মিটার আকারের 15 থেকে 16 বীজতলার প্রয়োজন। বীজতলা শোধন। বীজ বপনের আগে বীজতলা শোধন করে নেওয়া উচিত। প্রতি লিটার জলে 4 গ্রাম হারে কপার ব্লু মিশিয়ে বীজতলার মাটি শোধন করে নেওয়া উচিত, অথবা বীজতলার ওপর 4 ইঞ্চি পুরু করে খড় বিছিয়ে আগুন জ্বালিয়ে বীজতলা শোধন করা যেতে পারে। প্রতিটি বীজতলায় 3 থেকে 5 ঝুড়ি পচা গোবর এবং 500 গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করে তার ওপর সামান্য হারে ছাই ছড়িয়ে বীজতলা তৈরি করতে হবে। বীজ বপনের 40 থেকে 45 দিন পর চারা যখন 6 থেকে 8 ইঞ্চি লম্বা হয় তখন জমিতে রোপণের উপযুক্ত হয়। পেঁয়াজের জমি 5 থেকে 6টি চাষ দিতে হবে। জমি আগাছা মুক্ত হতে হবে। বীজ বপন, চারা রোপণ, কন্দ রোপণ তারপর করতে হবে। কন্দ ও চারার জন্য সারি থেকে সারির দূরত্ব 6 ইঞ্চি এবং চারা থেকে চারার দূরত্ব 4 ইঞ্চি রাখতে হবে। সেচ প্রয়োগ। পেঁয়াজের জমিতে মাটির প্রয়োজনীয় রস না থাকলে প্রতি 10 থেকে 15 দিন অন্তর জল সেচ প্রয়োজন। প্রতি কেজিতে 60 থেকে 75টি পেঁয়াজ ধরে কন্দ রোপণ। প্রতি কেজিতে 60 থেকে 75টি পেঁয়াজ ধরে এমন পেঁয়াজ রোপণ করতে হবে। অন্তর্বর্তীকালীন পরিচর্যা। পেঁয়াজের

কন্দ উৎপাদনের ক্ষেত্রে ফুলের কলি দৃষ্টিগোচর হওয়া মাত্রই তা ভেঙে দিতে হবে। জল নিষ্কাশন, পেঁয়াজ জলবদ্ধতা সহ্য করতে পারে না, পেঁয়াজের জমিতে জল নিকাশের ব্যবস্থা রাখতে হবে। আগাছা, পেঁয়াজের জমিতে প্রচুর আগাছা হয়ে থাকে, তাই জমি আগাছামুক্ত রাখতে হবে। সেচের পর জমি নিড়ানি দিয়ে আলগা করে দিতে হবে। চাষের কথা শুনলেন, আজকের প্রসঙ্গ ছিল পেঁয়াজ চাষ।

গানখানি শুনছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। এবারের শিল্পী সবিতা চৌধুরী।

0: দেখেছি আজ গৃহহারা পথে পথে কাঁদিয়া ফিরেছ ঘরে ঘরে যত সন্তানেদের জাগাতে ওগো।
1: গানখানি শুনছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। এবারের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23 জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মান প্রদান করবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবেশ মন্ত্রী সহ অন্যান্যরা দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি প্রতিযোগিতা সেমিফাইনালে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণার সময় আজ আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
1: After a detailed assessment of the evolving macroeconomic and financial developments and the outlook, the MPC voted unanimously to keep the policy repo rate under the LAF unchanged at 5.25%.
0: আরবিআই বর্তমান অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। সিপিআই মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাও 4.6% থেকে বাড়িয়ে 5.1% করেছে আরবিআই। ভারতীয় মুদ্রার বিনিময় হারের বিষয়ে আরবিআই গভর্নর বলেন, এই বিনিময় হার বিশ্ববাজারের ওপরে নির্ভর করে। আরবিআই প্রবাসী এবং অনাবাসী ভারতীয় এবং অন্যান্য যোগ্য বিদেশি বিনিয়োগকারীদের জন্য শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ আরও বৃদ্ধি করেছে। প্রাতিষ্ঠানিক বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য সরকারি সিকিউরিটি বিনিয়োগের ওপর মূলধনী লাভ এবং সুদের আয়কে কর থেকে ছাড় দেওয়া হয়েছে। চলতি বছরের 1 এপ্রিল থেকে তা কার্যকর হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23 জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মান প্রদান করবেন। এর আগে গত মাসে রাষ্ট্রপতি ভবনে 66 জনকে পদ্ম সম্মান প্রদান করা হয়। উল্লেখ্য, চলতি বছর রাষ্ট্রপতি 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী সহ মোট 131টি পদ্ম সম্মান প্রদান করবেন। প্রতিবছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পুরস্কারগুলো ঘোষণা করা হয়। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পের মা কে নাম, অর্থাৎ মায়ের নামে একটি গাছের মতো উদ্যোগগুলি প্রতি বছর প্রায় 1,10,000 হেক্টর বনভূমি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ শ্রী মোদী পরিবেশ সংরক্ষণে উৎসাহী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী জানান, এক পৃথিবী এক পরিবার ও এক ভবিষ্যৎ নীতিতে উদ্বুদ্ধ হয়ে ভারত মিশন লাইফের চেতনায় একটি পরিচ্ছন্ন, সবুজ এবং সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবে।
2: হামারি পৃথিবী ভারত মে জিসে মা কা রূপ মানা গয়া হ্যায় উসকি রক্ষা, উসকা সংরক্ষণ, উসকা সংবর্ধন হর পিঢ়ি কা দায়িত্ব হোতা।
3: ইয়ে এক শব্দ হ্যায় লাইফ, LIFE, ইয়ানি লাইফ স্টাইল ফর এনভায়রনমেন্ট। আজ জরুরত হ্যায় কি হাম সভি লোগ এক সাথ আকর কলেকটিভ পার্টিসিপেশন কে সাথ লাইফ স্টাইল ফর এনভায়রনমেন্ট ইয়ানি লাইফ কো এক অভিযান কি তরহ আগে বড়ায়।
0: কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে প্রকৃতি আমাদের

সবচেয়ে বড় সহযোগী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলও দেশজুড়ে পরিবেশ রক্ষা, সবুজায়নের পরিধি বাড়ানোর লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বলেন, পরিবেশ কেবল আমাদের অস্তিত্বের ভিত্তিই নয়, বরং একে সুরক্ষিত রাখা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও গতকাল থেকেই শুরু হয়েছে নানা অনুষ্ঠান। এবারের মূল ভাবনা প্রকৃতি প্রেরণায়, জলবায়ু আমাদের ভবিষ্যতের জন্য। সকালে বিধাননগর বাইপাসে নলবনে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী তার ভাষণে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি পাঠ্যসূচিতে পরিবেশ ও বৃক্ষরোপণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলে জানান। দেশব্যাপী বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা শিলংয়ের গলফলিঙ্কে মেঘালয় বিজেপির বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। শ্রী নাড্ডা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম প্রধান উদ্যোগ এক পেড় মাকে নামের আওতায় দেশজুড়ে এই বৃক্ষরোপণ অভিযান চালানো হচ্ছে। মোহালি ও অমৃতসর জেলার অপরাধমূলক মামলার সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদী এবং মাদক চোরাচালানের বিরুদ্ধে অভিযানে এক আফগান নাগরিক সহ চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। এই ঘটনায় দুই কিশোরকেও আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের কাছ থেকে 5টি পিস্তল, 1 কেজির বেশি হিরোইন এবং মাদক বিক্রির নগদ 5 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআ নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফর করবেন। সুরাটে তিনি সড়ক, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রের অন্তর্ভুক্ত 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী সুরাটে 200 শয্যা বিশিষ্ট একটি ইএসআইসি হাসপাতালেরও উদ্বোধন করবেন, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধুনিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় দমন সফর করবেন এবং প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের ডিজিটাল পরিকাঠামোগত যাত্রা এক অনন্য গতি লাভ করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, এয়ার ট্রাঙ্ক সংস্থা ভারতে প্রায় 3 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করে 5 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন ডেটা সেন্টার তৈরি করার পরিকল্পনা করছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসইতে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে নম্বর যাচাইয়ের জন্য 7,314টি এবং পুনর্মূল্যায়নের জন্য 63,000-এরও বেশি আবেদন জমা পড়েছে। উত্তরপত্রের স্ক্যান কপির ত্রুটি যাচাই এবং উত্তর পুনর্মূল্যায়নের জন্য সিবিএসই গত মঙ্গলবারই অনলাইন পোর্টাল চালু করে। উল্লেখ্য, গত 13ই মে দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীদের একাংশ প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, লেবানন এবং সমগ্র পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, লেবাননে হিংসা কমিয়ে আনার লক্ষ্যে আলোচনার অগ্রগতি হয়েছে। লেবানন বহু বছর ধরে অস্থিরতা ও সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে, তবে অবশেষে তারা শান্তি ফিরে পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান যে এই বিষয়টি নিয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং এই অঞ্চলের অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। ট্রাম্প হিজবুল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার বিষয়টিও নিশ্চিত করেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা অব্যাহত রয়েছে, তবে তিনি জোর দিয়ে বলেন, যে কোনো চুক্তিতে পৌঁছতে হলে ইরানকে স্থায়ীভাবে পারমাণবিক কর্মসূচি বর্জন করতে হবে। হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্র প্রসার রোধই মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য। ওমান, সেদেশের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল মিনা আল ফাহালে ভয়াবহ বিস্ফোরণের পর জাহাজে তেল তোলার কাজ স্থগিত করেছে। এই বিস্ফোরণ একটি ড্রোন হামলার কারণে ঘটেছে বলে মনে করা হচ্ছে, তবে ওমান কর্তৃপক্ষ সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি। উল্লেখ্য, মাস্কাটের কাছে অবস্থিত মিনা আল ফাহাল ওমানের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল। নতুন দিল্লিতে ভারত জিম্বাবুয়ে যৌথ প্রতিরক্ষা কমিটির উদ্বোধনী বৈঠকে গতকাল দুই দেশেই দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রকের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের যুগ্ম সচিব অমিতাভ প্রসাদ এবং জিম্বাবুয়ের স্থায়ী সচিব অ্যারন ড্যানিয়েল টোন্ডে নেপেরা। ধারাবাহিক মূল্যস্ফীতি, দুর্বল রাজস্ব সংগ্রহ, ব্যাংকিং খাতের দুর্বল পরিস্থিতি এবং জ্বালানি দাম বৃদ্ধির কারণে বাংলাদেশের অর্থনীতি সমস্যার মুখোমুখি হচ্ছে। বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ ঢাকায় সতর্কবার্তা জারি করেছে। সিপিডির কার্যনির্বাহী আধিকারিক ফারমিদা খাতুন বলেন, মুদ্রাস্ফীতি বর্তমানে এক উদ্বেগের বিষয়। সিপিডি উল্লেখযোগ্য রাজস্ব ঘাটতি এবং উন্নয়ন প্রকল্পগুলির ধীর গতির দিকেও ইঙ্গিত করেছেন। অনূর্ধ্ব-18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। জাপানের তাকামিগাওয়া হকি স্টেডিয়ামে খেলা হবে। পুল এ 9 পয়েন্ট নিয়ে লিগ

0: শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। অন্যদিকে প্রতিযোগিতায় ভালো পারফরমেন্স দেখিয়েছে পাকিস্তানও। এই ম্যাচে জয়ী দল ফাইনালে পৌঁছবে, সেখানে তারা জাপান অথবা পুল বির শীর্ষ দলের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23 জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মান প্রদান করবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবেশ মন্ত্রী সহ অন্যান্যরা দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। পুরুষদের অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকি প্রতিযোগিতা সেমিফাইনালে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানের শিল্পী নির্মলেন্দু চৌধুরী।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। গানখানি শুনছিলেন প্রতিমা বড়ুয়ার কণ্ঠে, এবারের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনছিলেন ছড়ার গান, শিল্পী ছিলেন জপমালা ঘোষ, আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি ও পরে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে।

0: वर्ष के लिए सकल घरेलू उत्पाद वृद्धि का अनुमान 6.9% से घटाकर 6.6% किया। नेपाल के विदेश मंत्री शिशिर खनाल आज से 3 दिन की भारत यात्रा पर और विश्व पर्यावरण दिवस आज मनाया जा रहा है। सरकार ने नई दिल्ली में 18 नमो ऑक्सीजन पार्क का उद्घाटन किया। इसके साथ ही दोपहर समाचार का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকায়। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 96% সর্বোচ্চ এবং সর্বনিম্ন 54%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের মোট পরিমাণ 4 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 স্বাবলম্বী মহিলাদের নিয়ে অনুষ্ঠান মানবী। শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে 10ম শ্রেণীর বাংলা কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে পাঠ দেবেন নরসিংগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা রুমা দত্ত। সন্ধ্যে 6:05। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থীর আসরে বর্ষাকালে চাষাবাদে মাটির সুরক্ষা প্রসঙ্গে বলবেন ডক্টর সৌরভ দাসের সাক্ষাৎকার। পরে শুনবেন লোকগীতি শিল্পী গোষ্ঠ গোপাল দাস। ককবরক অনুষ্ঠান সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ। স্থানীয় বাংলা সংবাদ রাত 7:55। রাত 8:05 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রাত 8:30 আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। নজরুলগীতি রাত 9 শুনবেন শিল্পী সুপ্রতীক দাস। রাত 9:15 স্পটলাইট দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান। রাত 9:30 আকাশবাণীর গৌরবময় 90 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক ও বিশেষ অনুষ্ঠানমালা শুনবেন প্রযোজনা আকাশবাণী আইজল। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন আধুনিক গান শিল্পী আশা ভোসলে। জানিয়ে দিলাম আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা, শেষ হল আমাদের আজকের প্রথম অধিবেশন। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:32:48।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে আজকের দ্বিতীয় অধিবেশন। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1270 কিলোহার্টজে।

গানখানি শুনলেন নিখিল ডিসুজা এবং মোনালি ঠাকুরের দ্বৈত কণ্ঠে আঞ্জানা আঞ্জানি ছবি থেকে। পরের গানখানি শুনবেন কেকের কণ্ঠে ভুলভুলাইয়া ছবি থেকে।

0: Downtown.
1: গানখানি শুনলেন মিকা সিং এবং অমৃতা কাকের দ্বৈত কণ্ঠে বডিগার্ড ছবি থেকে। এখন শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। পরের গানখানি শুনবেন সুনিধি চৌহান এবং কৈলাস খেরের দ্বৈত কণ্ঠে চকলেট ছবি থেকে।

গানখানি শুনলেন সোনু নিগম এবং কেনিয়ালির দ্বৈত কণ্ঠে দিবার ছবি থেকে। পরের গানখানি শুনবেন মোহিত চৌহানের কণ্ঠে দিল্লি সেক্স ছবি থেকে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে

0: আজকের মানবী পর্বে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিটি পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরি মহিলাদের স্বাবলম্বী হয়ে ওঠার গল্প বা কাহিনী। গৃহিণী থেকে কীভাবে ছোট ছোট কাজে একজন মহিলা নিজেকে নিয়োজিত করে স্বাবলম্বী হতে পারেন, মূলত এই হচ্ছে আমাদের মানবীদের গল্প। তেমনি আজকে আরও একজন মানবীর গল্প নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি। চলুন তাহলে আলাপ পর্বটা সেরে নিচ্ছি। নমস্কার।
1: নমস্কার, আমার নাম শোভা ভট্টাচার্য। আমি SHG গ্রুপের একজন সদস্য, শ্রীকৃষ্ণ গ্রুপের SHG থেকে আমি আজকে এখানে কথা বলতে আসছি।
0: SHG গ্রুপ অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ, তাই তো? এই গ্রুপটা সম্বন্ধে আপনার কাছে অল্প একটু কিছু জানতে চাইব।
1: SHG গ্রুপ বলতে আমরা মূলত গ্রুপটা করতে গেলে প্রথমত 10 জন লোক লাগে, 10 জন ছাড়া গ্রুপ হয় না, 10 জন থেকে 15 জন লোক লাগে। তাই সেখানে আমরা যে মেয়ে লোক কি করে উন্নয়ন করতে পারে, উন্নতির হাত বাড়ায় বা বাড়িঘরে বসে থাকার থেকে মেয়ে লোকরা যাতে উন্নতি হতে পারে, তাই আমরা একটা গ্রুপ করি। গ্রুপ করে সরকার থেকে লোন নিয়ে অনেক কাজকর্ম করে থাকি।
0: এখানে আমি যে প্রশ্নটা জানতে চাইব যে আপনি কবে থেকে এই গ্রুপটার সঙ্গে যুক্ত?
1: এই কাজের সঙ্গে আমি 2012 সাল থেকে যুক্ত।
0: 2012 সাল থেকে তো অনেক পেশার মধ্যে বা মহিলাদের জন্য অনেক কাজই রয়েছে, তো কেন আপনি এই পেশাটাকেই বেছে নিলেন বা এই কাজটাকেই মনে হলো যে আমি এই কাজটা করব বা আমি করতে পারবো?
1: এই কাজটা হলো আমরা মেয়ে লোক সম্প্রদায় সবাই নিজেরা যে একটা লোন নিয়ে সরকার থেকে বা একটা কিছু কাজ করতে পারি, হাতের কাজ, কেউ গরু পালন করতেছে, কেউ ছাগল পালন করতেছে, এইভাবে উন্নতিতে দাঁড়ানো যায়, বা টেলারিং কাজ করতেছে, বা কেউ পুতুল বানানো তৈরি করতেছে, তা থেকে আমরা অনেক কাজে উন্নতি হয়।
0: এবারে যে বিষয়টা জানতে চাইব, যখন আপনি শুরু করেছিলেন তখন কোন এলাকা থেকে প্রথমে কাজটা শুরু করেন?
1: আর কে নগর এলাকা থেকে।
0: আর কে নগর? তো তখন কি সেখানে অন্য মানে আপনাকে কেউ গাইড করার মতো ছিল যাকে দেখে আপনি কাজটা শুরু করেছেন?
1: গ্রামের মধ্যে অনেকেই এরকম কাজ করতেছে, দেখে দেখে নিজে দেখে ঘরের মধ্যে বসে থাকি, সংসারে চলাফেরা একটু অস্বস্তি হচ্ছে, তাই তাদের সঙ্গে।
0: মূল কথা হচ্ছে যে নিজে স্বাবলম্বী হয়ে আমি যেন পরিবারকেও সাহায্য করতে পারি, এমন কোনো কাজ, তাই তো? তো আপনি যখন শুরু করেছেন তখন কতজন ছিল এই দলে?
1: দলে 10 জন ছিল প্রথমে, গ্রুপ থাকে 10 জন করে, আর একটা গ্রুপের মধ্যে একটা ফেসিলিটেটরের সাথে থাকে।
0: আচ্ছা, একটা পাড়ায় বা আপনার এলাকাতে কটা করে গ্রুপ থাকে?
1: একটা পাড়ার মধ্যে এরকম আমরা মেয়ের 20টা গ্রুপ তৈরি করেছি।
0: 20টা গ্রুপ?
1: গ্রুপ
0: আপনি যখন শুরু করেছিলেন তখন কি 20টাই ছিল?
1: না, তখন আর কম ছিল, তাই আমরা এখন বাড়িয়ে সবার সঙ্গে যুক্ত করে 20টা গ্রুপ তৈরি করেছি।
0: আচ্ছা, আপনি এই তো শুনলাম আপনার শুরুর গল্পটা, তো প্রথম যখন আপনি শুরু করেছেন তখন কি ধরনের কাজ করতেন আপনি?
1: আমি আগে বাড়িঘরে কাজ করতাম, কিছু কাজে যুক্ত।
0: সেলফ হেল্প গ্রুপের যে বিভিন্ন ধরনের কাজ তো হয়ে থাকে, বিভিন্ন ধরনের হাতের কাজ নিশ্চয়ই হয়।
1: আমি পুতুলের কাজে আগে প্রথম যুক্ত হয়েছি।
0: পুতুলের কাজ, সেটা কি আপনি আগে প্রশিক্ষণ নিয়েছিলেন?
1: নিয়েছি।
0: আচ্ছা,
1: পঞ্চায়েত থেকে।
0: তো এই পুতুলের কাজের মধ্য দিয়ে আপনি সেলফ হেল্প
1: গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছেন।
0: এই কাজে যুক্ত হতে হলে বা আপনি মানে প্রক্রিয়াটা কি, যে কেউ কি এই কাজে যোগদান করতে পারে বা এই গ্রুপ?
1: না, জানতে হইব বা আমার আগে জানাইতে হইব আমি এই কাজের সঙ্গে যুক্ত হব, তখন তারা লোক নিয়ে 10 জন 12 জন একসাথে একটা কমিটি করে আমরা সেখানে ইয়ে করি।
0: আচ্ছা, তো ধীরে ধীরে আপনার এই কাজটা কিভাবে আপনি বাড়াতে লাগলেন?
1: ধীরে ধীরে কাজ করতে করতে বিক্রি করে যখন আমরা ইয়ে করতে পারতাছি, টাকা নিয়ে একটা বিক্রি করে পরে দেখা গেল 2টা করলাম, তারপরে 5টা করলাম, এইভাবে আমরা আস্তে আস্তে উন্নতির পথে।
0: আচ্ছা, আপনার যে এই গ্রুপ, সেখানে তো নিশ্চয়ই যে 10 জন রয়েছেন এরা বিভিন্ন জন বিভিন্ন কাজের সঙ্গে
1: যুক্ত আছে,
0: তো কী কী কাজ রয়েছে মূলত
1: এখানে? কেউ আছে টেলারিং কাজ করতেছে, কেউ আছে পুতুলের কাজ করতেছে, কেউ গরু ছাগল পালন করতেছে, কেউ হাঁস মুরগি পালন করতেছে, যার যেটা ভাল লাগে, কেউ কৃষি কাজ করতেছে, কেউ ফুলের চাষ করতেছে,
0: মানে এই গ্রুপে।
1: গ্রুপে
0: তো এবার আপনি

0: বললেন যে এরকম 20টা গ্রুপ রয়েছে,
1: হ্যাঁ
0: তো প্রত্যেকটা গ্রুপের যারা সদস্যরা রয়েছেন সবাই কি একই কাজ করছেন নাকি বিভিন্ন
1: না,
0: রকমের?
1: বিভিন্ন রকম কাজ করছি আমরা।
0: আচ্ছা, তো এক্ষেত্রে কি শুধু যারা বিবাহিত মহিলারা রয়েছে তারাই কাজ করতে পারেন নাকি সব ধরনের যারা
1: না,
0: মেয়েরা রয়েছে?
1: এখানে এখন পর্যন্ত মহিলারাই আছে,
0: আচ্ছা,
1: বিবাহিত মহিলা।
0: সেটার বয়স সীমা কতটুকু?
1: বয়স সীমা 18 থেকে 50-এর মধ্যে থাকতে
0: 18
1: লাগে,
0: থেকে
1: 50-এর
0: পঞ্চাশের
1: মধ্যে।
0: মধ্যে।
1: হ্যাঁ,
0: তো ধীরে ধীরে যখন আপনার কাজটা শুরু হতে লাগলো, মানে আপনি কাজটা করতে লাগলেন, তো তখন যদি জিজ্ঞেস করি যে একজন মহিলা হিসেবে আমরা জানি অনেক বাধার সম্মুখীন হতে হয়, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছিল?
1: না, আমার কোনো এরকম বাধার সমস্যা হয়নি।
0: আর পরিবারকে সামলে কিভাবে যোগ মানে কাজ করতেন?
1: পরিবারকে সকালে সব রান্না
0: কাজ
1: টান্না করে দিয়ে শেষ করে তারপরে আমরা কাজে সবাই যার যার যুক্ত হই,
0: সেটা নির্দিষ্ট সময় থাকতো
1: সময়
0: নিশ্চয়ই?
1: থাকে। হ্যাঁ, আমরা 12টা থেকে 4টা পর্যন্ত একটা
0: আর
1: টাইম।
0: এই যে আপনাদের যে গ্রুপ, আপনারা যে সবাই একসঙ্গে মিলিত হন, সেটার জন্য নির্দিষ্ট কোনো জায়গা কি রয়েছে?
1: আছে
0: আচ্ছা
1: এসএসজির আমাদের অফিস আছে, অফিস তৈরি করে দেওয়া হয়েছে পঞ্চায়েত থেকে।
0: আচ্ছা, এইবার আসব এই একটু আগে যেটা বলছিলাম, এ তো শুনলাম আপনাদের নিজস্ব প্রচেষ্টার কথা। এবার আপনারা যে গ্রুপে কাজ করছেন বা এসএসজি গ্রুপ আপনি যেটা বললেন, সেক্ষেত্রে সরকারের তরফ থেকে আপনারা কি কি সাহায্য পেয়ে থাকেন?
1: প্রথমত আমরা গ্রুপ করির সময় সরকার থেকে আমরা বই খাতা কলম সব কিছু কেনার জন্য 20,000 টাকার মতো পাই। তারপরে সরকার আমাদের
0: 20,000 টাকা, সেটা কি একজন সদস্য নাকি
1: না,
0: প্রত্যেক
1: সব
0: সদস্য?
1: দশজন যত সদস্য আমরা একটা গ্রুপে আছি তাই
0: আচ্ছা,
1: মিলে সব কিছু কেনার জন্য 20,000 টাকা। তারপরে আমাদের গ্রুপটা হলে 6 মাসের মধ্যে 1.5 লাখ টাকা ঢুকে, তা থেকে আমরা মানে গ্রুপটা তো
0: এই যে
1: সৃষ্টি
0: 20,000 টাকা সরকার থেকে সাহায্য দেওয়া হয়, সেটা কি আবার ফেরত দিতে হয় আপনার কাজের মধ্য দিয়ে?
1: আমরা কাজের মধ্য দিয়েই ডাইরেক্ট সরকারকে দেওয়া হয়,
0: ফেরত দিতে হয়।
1: দিতে
0: সেটার
1: হয়
0: কোনো নির্দিষ্ট সময়সীমা রয়েছে যে এত মাসের মধ্যে
1: না,
0: আমাকে দিতে
1: এরকম
0: হবে?
1: কোনো বাধা ধরা কোনো ইয়ে নেই,
0: মানে কাজের উপর
1: কাজের
0: ভিত্তি করে।
1: উপরই সিনিয়র।
0: আচ্ছা, তারপর যেটা বলছিলেন যে 1.5 লাখ টাকা আবার,
1: আবার লোন দিতেছে আমরা, তাইলে আমরা যে
0: এই
1: 10,000 টাকা
0: এবং 1.5 লাখ টাকা সেটার মধ্যে কতটা গ্যাপিংস থাকে?
1: এটা তো প্রথম পাই আমরা 2 মাসের মধ্যে 20,000 টাকা, আর 1.5 লাখ টাকা পাই 6 মাসের মধ্যে।
0: 1.5 লাখ টাকা আবার 6 মাসের মধ্যে?
1: হ্যাঁ,
0: তো এই 20,000 টাকা বা 1.5 লাখ টাকা যেটাই হোক সেটা নিয়ে আপনারা কাজ করেন।
1: হ্যাঁ,
0: তো এক্ষেত্রে যারা ধরুন সেলাই করছে বা পুতুল তৈরি করছে, আপনারা এই জিনিসগুলি নিয়ে কোথায় বিক্রি করেন বা কিভাবে লোকের কাছে পৌঁছান?
1: এটি নিয়ে দোকানে বিক্রি করি বা পঞ্চায়েত তরফে আমরা একটা জায়গা দিয়ে দিই, তারা বিক্রি করে আমাদের লোক জোগাড় করে দেয়, বা
0: সেটা কোথায়?
1: আমাদের যে লোক আছে তারা দোকানের সঙ্গে যুক্ত করে দেয়।
0: তো সেটা কোথায়? এটা কি শহরের মধ্যেই নাকি
1: শহরের
0: বিভিন্ন
1: মধ্যে
0: গ্রামে?
1: না, এখন আমরা শহরের মধ্যেই করছি।
0: আচ্ছা, তো সেখানে আপনারা দিয়ে দেন
1: হ্যাঁ
0: আপনাদের তৈরি জিনিসগুলো,
1: জিনিসগুলো,
0: তারপর?
1: তারপর আমরা আবার লোন নিয়ে আবার তৈরি করি, করতে করতে একের ডাবল করতে থাকি।
0: আর এবারে আসব যে যারা সেলাই কাজ করেন, পুতুল তৈরি করেন, এর বাইরে হাতের আর কি কাজ রয়েছে?
1: হাতের কাজ, ফুল বানানো, ফুল
0: হুম,
1: তৈরি করে হাতে, কেউ ফুল
0: আর
1: বানাইতেছে।
0: এগুলির প্রশিক্ষণ কি আপনাদের এখান থেকেই দেওয়া হয়?
1: এটি ব্লকের থেকে দেওয়া হয়,
0: ব্লক থেকে দেওয়া
1: ব্লক
0: হয়।
1: থেকে দেওয়া
0: তাহলে
1: হয়।
0: ধরুন কেউ যদি সেলফ হেল্প গ্রুপে যোগ দিতে চান বিভিন্ন কাজ নিয়ে, ধরুন কেউ ভাবলো যে আমি পুতুল বানাবো বা আমি অমুক জিনিসটা হাতে তৈরি করব, কিন্তু আমার কোনো প্রশিক্ষণ নেই, সেক্ষেত্রে কি সে যোগ দিতে পারে নাকি আগে শিখে তারপর গ্রুপে যোগ দিতে হয়?
1: যেটা যোগ দিতে পারে, দিলে তারপর আমরা লোক দিয়ে যা শিক্ষার মাধ্যমে আনি হাতে।
0: ও আচ্ছা, মানে শিখে আসতে হবে।
1: হ্যাঁ,
0: আচ্ছা, এটা তো গেল দোকানের কথা। এবার আমরা দেখে থাকি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের সেলফ হেল্প গ্রুপের বিভিন্ন মেলা হয়ে থাকে, তো সেই মেলাগুলি আপনাদের কিভাবে হেল্প করে?
1: আমাদের পঞ্চায়েত তরফ থেকে বা ব্লক তরফে জানানো হয় ওইখানে মেলায়, মেলা আমরা হাতে যার যার জিনিস নিয়ে বিক্রি করতে হইব, তাহলে আমরা দোকান দিয়ে আমরা ওই জায়গায় দোকান স্টল নিয়ে বসি।
0: তো সেক্ষেত্রে ধরুন আপনাদের গ্রুপে এখন 10 জন রয়েছে,
1: হ্যাঁ,
0: এমন 20টা গ্রুপ রয়েছে, তো প্রত্যেকটা গ্রুপে কি একসঙ্গে যোগদান করে নাকি
1: না,
0: এক্ষেত্রে কোনো?
1: যার যার গ্রুপ
0: আচ্ছা,
1: দেখছে, আমরা যেমন শ্রীকৃষ্ণ গ্রুপ এরকম আরও গ্রুপের নাম আছে, বনমালী গ্রুপ আছে, এরকম সবাই সব গ্রুপের থেকে যার যার একটা তরফ দোকান দেওয়া হয়।
0: আচ্ছা, এইগুলির জন্য কি সরকারি কোনো সহযোগিতা বা ধরুন আপনাদের দোকান ভিটি বাবদ কোনো কিছু
1: দেওয়া
0: নিজেদের?
1: হয় আমাদের দোকান বিট দেওয়া হয়, কারেন্টে দেওয়া হয়, এইগুলো কোনো পয়সা লাগে না আমাদের।
0: পয়সা লাগে?

0: তো এবার জানতে চাইবো যে এই যে জিনিসগুলি আপনারা বিভিন্ন মেলা বা উৎসবে নিয়ে বসেন, ক্রেতাদের তরফ থেকে, সাধারণ মানুষের তরফ থেকে সাড়া পান?
1: ভালো সাড়া পাই, সবাই ডাকে, জিনিসপত্র কেনাকাটা করতেছে, সবাই দেখশন করার লেগে যাইতেছে, ব্লকের লোক যে ইয়ে করতেছে, দেখশন করতেছে, আমরা খুব ভালো ইয়ে পাই।
0: আচ্ছা, এবার ধরুন কেউ আপনাদের গ্রুপে রয়েছেন, কিছুটা দিন যাওয়ার পর হঠাৎ মনে হতেই পারে যে আমি আর কাজ করব না, সেক্ষেত্রে কি নিয়ম রয়েছে?
1: সেই ক্ষেত্রে তারে বুঝাইয়া গ্রুপে আনতে হয়। প্রথমত তারে আনতে হয় যে করতো না, তাহলে তার কাছে আমরা অনেক টাকার ইয়ে হয়ে যাই গা, তো তারে বুঝাইয়া শুনে গ্রুপে রাখতে হয়, তারে বাদ দিয়ে দিলে হয় না।
0: আর সেক্ষেত্রে বয়স সীমাটা আপনি বলছিলেন 18
1: থেকে 50-এর মধ্যে।
0: এই সেলফ হেল্প গ্রুপ আপনি যখন শুরু করেছিলেন তখন 2012 সালে, এখন 2023 সাল, তো সেখান থেকে আজ অবধি আপনার যে পুরো জার্নিটা বলবো সেটা কেমন ছিল?
1: আগে তো ঠিক করে পারতাম না, নতুন ঢুকেছি কাজ করতে, এখন এখন খুব ভালো জার্নি বা কাজ করি আমরা, সরস মেলায় বসি, সে করতে করতে আমরা এখন এই।
0: আর আরেকটা জিনিস যেটা জানতে চাইবো, এক্ষেত্রে মনে হলো যে আপনাদের তৈরি জিনিস কি ত্রিপুরার রাজ্যের বাইরেও যায়?
1: না, এখনো বাইরে যায় না, ত্রিপুরার মধ্যেই দোকানে আমরা বিক্রি করি।
0: তবে আশা রয়েছে,
1: রয়েছে
0: তাই তো? আচ্ছা, এই যে মেলাগুলি হয় ধরুন 10 দিন ব্যাপী বা 12 দিন ব্যাপী, সেক্ষেত্রে আপনারা সবাই যোগদান করেন, তাই তো?
1: আমরা সেই দোকান দোকান করি, নাম দেওয়া হয় ব্লকে।
0: আর দোকানের মানে এই মেলা বা উৎসবকে কেন্দ্র করে যে আয় হয় সেটা আপনারা কিভাবে কাজে লাগান?
1: এটা আমাদের আগে ফেসিলেটার থাকে, তার সঙ্গে আমরা যোগাযোগ করে ফেসিলেটার আমরা নিজস্ব বিয়োগ ভাগ করে দিয়ে, তারপর যেটা থাকে তা ফেসিলেটার অফিসে থাকে, তাই নিয়ে কাজ বাড়ায় বড় করতে পারি আর কি।
0: বাহ, দারুণ। আর ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে আপনার এই কাজকে নিয়ে?
1: কাজকে নিয়ে আমাদের ভবিষ্যতে বড় রয়েছে, যাতে আমরা আরও উপরে উঠতে পারি বা পাড়া গ্রামের আরও যারা মহিলা আছে তাদেরকেও নিয়ে যাতে আমরা আরও উন্নতি করতে পারি, সবাই যাতে কেউ
0: স্বাবলম্বী
1: হতে পারে, কেউ যাতে নিজে হাতে না বসে থাকে ঘরে।
0: আর এক্ষেত্রে যদি আমি বলতে চাইবো যে আমাদের অনুষ্ঠান যারা এই মুহূর্তে শুনছেন, হয়তো কেউ রয়েছেন যারা এই কাজগুলি করতে চান, তাদের ক্ষেত্রে কি নিয়মাবলী রয়েছে?
1: করতে চাইলে তাদেরকে এটা যদি আমাদের সঙ্গে তারা যুক্ত হয় বা তারা কথা বলে যোগাযোগ করতে পারে, তাদেরকে শিক্ষা আমরা নিতে পারি আমরা লগে সঙ্গে।
0: অনেক অনেক ধন্যবাদ শোভাদেবী, আজকের মতো মানবী পর্বটি এখানেই শেষ করছি, আর আপনার ভবিষ্যৎ জীবনের জন্য রইল অনেক অনেক শুভকামনা।
1: নমস্কার।
0: নমস্কার।

2021 সালের 21 এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এবার আসি কবিতার মূল আলোচনায়। আলোচনার পূর্বে একটু প্রেক্ষাপটটা একটু আলোচনা করিনি, তাহলে আমাদের কবিতাটি বুঝতে সহজ হবে। কবি যখন কবিতাটি লিখেছিলেন এটা 2003 সালে, আর কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 2004 সালে। তো ওই সময়টাকে যদি আমরা ইতিহাসটা একটু দেখি, তাহলে দেখব যে ওই সময়কার বিশ্বের যে পরিস্থিতি তেমন একটা ভালো ছিল না। কিছু কিছু ঘটনা কবিকে আহত করেছে। কবি ওই অবস্থা থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় বলেছেন। উপায় বলতে আয় আরো বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ এখানে কোনো বাঁধনে বাঁধতে বলা হয়নি, কিন্তু একতার বাঁধনে উনি বাঁধতে বলেছেন। সবাই যদি আমরা একাত্মবোধ সবার মধ্যে থাকে, সবাই যদি একসঙ্গে এক হয়ে একজোট হয়ে আমরা থাকি, তাহলে মনে হয় আমাদের যে পরিস্থিতিগুলি, যত সংঘর্ষের পরিস্থিতিগুলি, এগুলি আমরা সাধারণ মানুষ এড়াতে পারব। আর এই কবিতাটিতে সাধারণ মানুষের কথাই কবি বলেছেন, সাধারণ মানুষের অবস্থা নিয়েই কবি একটু চিন্তিত। তো কবি তো রাস্তায় নেমে সবাইকে বুঝাতে পারবেন না, কবির যে মনোভাব সেটা কবি কবিতার মাধ্যমে ব্যক্ত করেছেন। আমরা এখন লাইন ধরে ধরে পড়ছি এবং কবিতার মানে বোঝার চেষ্টা করছি। আমাদের ডান পাশে ধস, আমাদের ডান পাশে ধস। ধস কথার অর্থ পাহাড় থেকে খসে পড়া পাথর বা মাটির চাঙড়কে বুঝিয়েছেন। আর এই কবিতায় এর অর্থ কিন্তু ধ্বংস অর্থে ব্যবহার করেছেন কবি। আমাদের ডান পাশে ধস, ধস বলতে ধসের কাছাকাছি যদি কেউ থাকে তাহলে মৃত্যুর সম্ভাবনা থাকে, কারণ একটা বিরাট অংশ পাহাড় থেকে পড়ে যায় আর পড়ে একটা বিরাট অংশের সমভূমিকে কিন্তু তলিয়ে দেয়। ওই কারণে ধস কথাটি কবি ধ্বংস অর্থে ব্যবহার করেছেন। আমাদের বায়ে গিরিখাত, গিরিখাত আমরা ভূগোলে এই শব্দটি আমাদের পরিচিত। গিরিখাত অর্থাৎ পাহাড়ের গায়ে আমরা দেখি একদিকে পাহাড় আরেকদিকে রাস্তার মতো খাত থাকে। ওই খাতগুলি কিন্তু খুব গভীর থাকে, এর মধ্যে পড়ে মানুষের মৃত্যুর সম্ভাবনা থাকে। যদি আমাদের বায়ে গিরিখাত, আমরা গিরিখাতে পড়ে আমাদের মৃত্যুর সম্ভাবনা আছে। আমাদের ডান পাশে ধস, ধ্বংস, আমাদের বায়ে গিরিখাত, বায়ু আমাদের খাত যেখানে আমাদের মৃত্যু হতে পারে। আমাদের মাথায় বোমারু, বোমারু কথার অর্থ হচ্ছে আকাশে যে জাহাজগুলি বোমা বিস্ফোরণ করে, কোনো নেতিবাচক পরিস্থিতিতে যে বোমা বর্ষণ করে সেই জাহাজগুলিকে বোমারু জাহাজ বলা হয়। তো আমাদের মাথায় আছে বোমারু, এখানে কবি বলেছেন যে আমাদের মাথার উপরের যে অবস্থানটা সেটাও কিন্তু মোটেও ভালো অবস্থান নেই। এখানেও বোমারু জাহাজ ঘুরছে, বিমান থেকে বোমা পড়ে আমরা মরতে পারি। পায়ে পায়ে হিমানির বাঁধ, পায়ে পায়ে হিমানির বাঁধ অর্থাৎ তুষারের বাঁধ বা বরফের বাঁধ। তো পায়ের নিচের অবস্থাটাও আমাদের ভালো নেই, আমরা বাঁধা হিমানির বাঁধে। আর বোমারু জাহাজের উপরের অবস্থানটা হলো উপরের থেকে আমাদের বোমা পড়ে আমরা যে কোনো সময় মরতে পারি। তাহলে কবিতাটা শুরুতেই আমরা বুঝতে পারছি যে কবি কিছু একটা নিয়ে চিন্তিত আছে ব্যাপারটা নিয়ে, যে সাধারণ মানুষ, আমাদের বলতে তো এখানে সাধারণ মানুষকে বুঝিয়েছেন কবি, এর মধ্যে কবিও একজন। আমরা সবাই এমন একটা পরিস্থিতিতে এখন আছি যে আমাদের মৃত্যু কিন্তু অবশ্যম্ভাবী, খুব খারাপ অবস্থায় আমরা আছি এখন। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, বলছেন আমাদের এখন তো চারিদিকে আমাদের বন্ধ, যেদিকে যাই সেদিকে আমাদের মৃত্যু। আর আমাদের ঘর গেছে উড়ে অর্থাৎ আমাদের মধ্যে সবার মধ্যে আলাদা আলাদা বাড়ি, আলাদা আলাদা বাড়ির চাল উড়ে গেছে এরকম না, কিন্তু আমাদের মধ্যে যে একাত্মবোধ, এই যে আমরা সবাই মিলে এক ছাদের এক পৃথিবীতে আছি, সেই ছাদটা আমাদের উড়ে গেছে। আমাদের শিশুদের সব, এখানে সব তালিবাস্য ব মানে মৃতদেহ। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, অর্থাৎ আমাদের শিশুদের সব, আমাদের শিশু বাচ্চাদের মৃতদেহ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাহলে এই যে যুদ্ধকালীন পরিস্থিতি, এই যে সংঘর্ষময় পরিস্থিতি, তাতে কি হয়েছে, মৃত্যু হয়েছে, শিশুরা মৃত, আমাদের অবস্থানটা ভালো নেই। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, আমরাও কি মরে যাবো এই পরিস্থিতি?

পৃথিবীতে আমাদের পথ নেই, আর আমাদের এখন আর কোনো পথ নেই, আমাদের ইতিহাস নেই, বলছে আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি ভারু মাস, আমাদের পথ নেই, আর পথ নেই। আমরা বুঝতেই পারছি চারিদিকে আমাদের এমন অবস্থা তৈরি হয়েছে যে মৃত্যু আমাদের অবশ্যম্ভাবী। আবার কবি আমাদের ইতিহাস নেই, এই যে আমাদের ইতিহাস নেই, আমাদের মধ্য দিয়ে কবি সাধারণ মানুষকে বুঝিয়েছেন। সাধারণ মানুষের কথা ইতিহাসের পাতায় থাকে না, ইতিহাসের পাতায় থাকে রাজা মহারাজাদের বা শাসক শ্রেণী, ইতিহাস থাকে রাজা মহারাজার গুণকীর্তন করা থাকে, কিন্তু সাধারণ মানুষের কথা কোথাও থাকে না ইতিহাসে। এটা আমরা দেখেছি, সাধারণ মানুষ অনেক আগে থেকেই লাঞ্ছিত বঞ্চিত, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, বলছে আছে যদিও বা, তাহলে এরকম ইতিহাস যে আমাদের চোখ মুখ ঢাকা, অর্থাৎ চোখ মুখ ঢাকা বলতে কবি এখানে বুঝিয়েছেন চিত্ত বিবেকহীন আর কি, চিত্ত বিবেকহীন, যে কোনো কিছু না বুঝে যা আছে তাই ওরা মেনে নিচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রাটা তো এরকমই থাকে না, সাধারণ মানুষ কি নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, খাওয়া দাওয়া হয়েছে শেষ, ওই চোখ মুখ ঢাকা ওরা কোনো প্রতিবাদে নেই, কোনো নিজের অধিকার সম্বন্ধে আওয়াজ তোলায় নেই ওরা, ওই কারণে আমাদের চোখ মুখ ঢাকা বলেছেন। আমাদের বলতে এখানে সাধারণ মানুষ, আর চোখ মুখ ঢাকা বলতে ওই যে চিত্ত বিবেকহীন, সবকিছু এভাবেই মেনে নিচ্ছে দিনের পর দিন দিনের পর দিন। আমরা ভিখারি বারো মাস, ভিখারি বারো মাস বলতে এখানে খুব তাৎপর্যপূর্ণ একটা লাইন কবি বোঝাতে চেয়েছেন। সাধারণ মানুষ কি করে, সাধারণ মানুষ নিজের স্বার্থ সম্পন্ন হয়েছে এখানে সে খুশি, কিন্তু সে তার অধিকার নিয়ে কোথাও গিয়ে তার দরজায় দরজায় যান না, কোথাও শাসক শ্রেণীর কাছে যান না, নিজের অধিকার সম্বন্ধে কিছু চান না, তো ওকে যা দেওয়া হয় সে তাতেই খুশি, ওইটা কবি ভিখারি বলেছেন। সে তার অবস্থানে খুশি, তাকে যা দিয়ে দেওয়া হয় সে আগের অবস্থা থেকে সেভাবে খুশি। তো এখানে আমরা বলতে সাধারণ মানুষ, আর ভিখারি বলতে এই কথাটাই কবি বুঝিয়েছেন। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, কবি বলছেন পৃথিবী হয়তো বেঁচে আছে। কবির কাছে এটা এই যে বেঁচে থাকা অবস্থাটা, সেটাকে কবি এমনভাবে বলছেন, সন্দেহ প্রকাশ করছেন যে পৃথিবী এইভাবেই কি বেঁচে আছে, আর পৃথিবী হয়তো গেছে মরে, হয়তো পৃথিবী মরে গেছে এই অবস্থায়। আমাদের কথা কে বা জানে, আমাদের বলতে সাধারণ মানুষ, এই যে পুরো কবিতাটা সেটা কিন্তু সাধারণ মানুষের কথাই কবি বলছেন। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ, সাধারণ মানুষের অবস্থাটাকেই কবি ব্যক্ত করতে চাইছেন, এবং কিছু একটা বার্তা কবি দেবেন এই কবিতার মাধ্যমে। আমরা পড়ছি, আমাদের কথা কে বা জানে, মানে সাধারণ মানুষের কথা কে জানে, কারণ ইতিহাসের পাতায়ও তাদের কথা লেখা নেই, তাদের কথা কেউ জিজ্ঞেসও করবে না, তারা তো তাদের নিজের অবস্থানে খুশি। আমরা ফিরেছি দোরে দোরে, কিছুই কোথাও যদি নেই, বলছে আমরা সাধারণ মানুষ দরজায় দরজায় ঘুরেছে, চেয়েছে কিছু, যা পেয়েছে তাতেই তো ও খুশি। আমরা ফিরেছি দোরে দোরে, কোনো দোরে দোরে ঘুরেও সে যা পেয়েছে তাতেই খুশি, কোনো প্রতিবাদ নেই, কোনো কিছু বিরুদ্ধে আওয়াজ নেই, সেই ব্যাপারটাকে কবি এভাবে বুঝিয়েছেন। কিছু কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, এইভাবে এই অবস্থায় পৃথিবী তো ধ্বংসের মুখে, পৃথিবী এখন শেষের পথে, তবু কজন আছি বাকি, এই অবস্থায় দেখা গেল যে কয়জন টিকে আছে, সব তো মরে গেছে, এই অবস্থায় থেকে সব এখন মরে গেছে, কিছু কজন আছি বাকি। আবার এও বলা যায় যে চিত্ত বিবেক নিয়ে কজন বাকি আছি আমরা, এখন আমরা কি করতে পারি, আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবি এই লাইনগুলির মধ্য দিয়ে, এ যে কবি যেই বার্তাটা দিতে চাইছেন, কবি লাস্ট দুই লাইনে কিন্তু দিয়েছেন যে আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি। এবার হাতে হাত রেখে সবাই যদি আমরা

হই, একাত্মবোধ সবার মধ্যে থাকে, তাহলে আমরা পৃথিবীতে যে সংঘর্ষ সেগুলিকে আমরা এড়াতে পারব। কবি যখন এই কবিতাটি লিখেছিলেন, পৃথিবীর পরিস্থিতি চিন্তা করে কবি লিখেছিলেন। আমরা যদি দেখি যে 2003-04 সাল, আমরা তো জানি যে সাহিত্য হলো এই সমাজের দর্পণ, তো আমরা যদি তখন দেখি ভারতবর্ষে কিন্তু তেমন খারাপ অবস্থা আমরা দেখতে পাই না, বা পশ্চিমবঙ্গে এরকম খারাপ কিছু নেই। কিন্তু পৃথিবীটাকে যদি আমরা দেখি, পৃথিবীর ইতিহাসটাকে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই যে পৃথিবীর পরিস্থিতি কিন্তু তেমন ভালো নেই। আর কবি হচ্ছেন, সাহিত্যিকরা হচ্ছেন মহিরুহের মতো, ওনারা আমাদের মধ্যে ক্ষুদ্র চিন্তায় ওনারা আবদ্ধ নন, ওনারা বিশ্বের কথা চিন্তা করেন, সাধারণ মানুষের কথা ওনারা চিন্তা করেন, যে সারা বিশ্বে এখন কি পরিস্থিতি। এমন কিছু দেশ আছে যে দেশগুলিতে খুবই সংঘর্ষ লেগে আছে। আমরা জানি যে ওই সময়টায় কবি যখন লিখেছিলেন 2003 সালে, এর আগে যদি আমরা কয়েক বছর পিছিয়ে যাই, তাহলে 2001 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসের ঘটনাটা তোমরা শুনেছ। এরপর বিভিন্ন দেশে যে সংঘর্ষ বিবাদ এগুলি যে লেগে আছে, যেমন আফগানিস্তান, পেলিস্তাইন, এগুলি মধ্যপ্রাচ্যের দেশগুলি তৈল খনন নিয়ে, এই যে কিছু একটা, এই সব ঘটনাগুলি কবিকে কিন্তু ভাবিয়েছেন এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে যে সাধারণ মানুষের কি অবস্থা হবে, ওই কথাটা চিন্তা করে কিন্তু এই কবিতাটি মানে আমাদের জন্য যথাযথ খুবই গুরুত্বপূর্ণ বার্তা আমাদের দিয়েছেন। এবং এই কবিতাটির গুরুত্ব সব সময়ে কিন্তু আমাদের সমাজের জন্য প্রযোজ্য হবেন এবং খুবই গুরুত্বপূর্ণ থাকবেন আমাদের সমাজের জন্য। আমাদের ডান পাশে ধস, বায়ে গিরিখাত, মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাদ, আমাদের পথ নেই কোনো, সাধারণ মানুষের কোনো পথ নেই। একটাই পথ আছে সাধারণ মানুষের, সেটা হলো সবাই যদি আমরা বেঁধে এক হয়ে, একাত্ম হয়ে থাকি, তাহলে আমরা কিন্তু সব সংঘর্ষ আমরা জিততে পারবো, সব সংঘর্ষকে আমরা জিততে পারবো। আমরা এমন দেখেছি যে শাসক শ্রেণীর মধ্যে বা উচ্চ শ্রেণীর মধ্যে যে লড়াই চলে, সেই লড়াইয়ের শিকার কিন্তু সাধারণ মানুষ হয়, মৃত্যু হয় সাধারণ মানুষের। আর এই মৃত্যুর কথা কোনো ইতিহাসে থাকে না, কিছু থাকে না, এই সাধারণ মানুষের কথা চিন্তা করেছেন কিন্তু কবি। আবার কবি এও চিন্তা করছেন যে এই মুহূর্তে আমরাও মরে যাব নাকি, আমরাও মরে যাব, তাহলে আমাদের বাঁচতে হলে কি করতে হবে, পৃথিবীকে তো টিকিয়ে রাখতে হবে, সাধারণ মানুষকে এক হয়ে থাকতে হবে। এই আয় আরো ভেদে ভেদে থাকি কবিতাটি কবি শঙ্খ ঘোষ বার্তা দিয়েছেন যে সবাই যদি আমরা এক হই, তাহলে পৃথিবীর সমস্ত সংঘর্ষ আমরা কিন্তু এড়াতে পারবো। আমরা ইতিহাস দেখেছি, ইতিহাসে অনেক ঘটনা আছে যেগুলি মানুষ সংঘবদ্ধ হয়ে কিন্তু জিততে পেরেছে, যেখানে মানুষ সংঘবদ্ধ হয়েছে, যেখানে মানুষ এক হয়েছে, সেখানে কিন্তু সফলতা এসেছে। সাম্রাজ্যবাদী শক্তিগুলি মাথা চাড়া দিচ্ছে, সেই শক্তিগুলির বিরুদ্ধে মানুষই পারবে, সাধারণ মানুষই পারবে এই শক্তিগুলিকে ধ্বংস করতে। আমাদের বাঁচতে হবে, এ পৃথিবীকে টিকিয়ে রাখতে হবে। এখানে শিশুদের সব বলা হয়েছে, চারিদিকে ছড়িয়ে ছিটি রয়েছে, অর্থাৎ আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের মৃতদেহ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাহলে আমরা, আমাদের পৃথিবী টিকে থাকবে কি করে। কবি শঙ্খ ঘোষের এই কবিতাটি আমাদের সমাজের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা, এ কারণে আমি বলবো বহন করছেন। তোমাদের পরীক্ষাতে এই কবিতা থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসে, যেমন কবি শঙ্খ ঘোষের আসল নাম কি, প্রকৃত নাম কি, যেমন চিত্তপ্রিয় ঘোষ, কবি কোন ছদ্মনামে লিখতেন, কবি কুন্তক ছদ্মনামে লিখতেন, আসে আমাদের বায়ে গিরিখাত, গিরিখাত কথার অর্থ কি। তাহলে আমরা গিরিখাত কথার অর্থ জেনেছি, পাহাড়, পাহাড়ের, পাহাড়ের পাশে যে রাস্তা তৈরি করা হয় খাতের মতো, সেগুলি গিরিখাত। আবার অন্যভাবে এও বলা যায়, নদীর নিম্নক্ষয়ের ফলে সৃষ্ট নদী উপত্যকাগুলি হলো গিরিখাত। কবি এখানে গিরিখাত কথাটি ব্যবহার করেছেন মানুষের ধ্বংস হয়ে যাওয়ার কারণ হিসেবে, বলছে যে বায়ে গিরিখাত, অর্থাৎ গিরিখাতে পড়ে গেলে মানুষের মৃত্যু অবশ্যম্ভাবী। আমাদের মাথায় বোমারু, বোমারু মানে কি, বোমারু অর্থ হলো যে যুদ্ধ বিমান থেকে বোমা বর্ষণ করা হয়। হিমানির বাদ, পায়ে পায়ে হিমানির বাদ, হিমানির বাদ কথার অর্থ কি, হিমানির বাদ কথার অর্থ হলো তুষারের বাদ বা বরফের বাদ।

0: আমাদের শিশুদের শব, এখানে শব কথার অর্থ কি? শব কথার অর্থ হলো মৃতদেহ। বলছে আমাদের ইতিহাস নেই, কাদের ইতিহাস নেই? আমাদের ইতিহাস নেই মানে এখানে সাধারণ মানুষের কথা বলা হয়েছে, অথবা এমনই ইতিহাস যে আমাদের চোখ মুখ ঢাকা। তো চোখ মুখ ঢাকা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? ওই যে চিত্ত বিবেকহীন মানুষ, সাধারণ মানুষ, ওনাদের চোখ মুখ ঢাকা। আমরা হয়তো বেঁচে আছি, পৃথিবী হয়তো গেছে মরে, এ কথা কেন বলা হয়েছে? আমরা পৃথিবী হয়তো বেঁচে আছে, কবি এখানে শঙ্কা প্রকাশ করেছেন, পৃথিবী এই অবস্থায় যে বেঁচে আছে, আসলে কি বেঁচে আছে? পৃথিবী হয়তো গেছে মরে, হয়তোবা পৃথিবী এই অবস্থায় যে বেঁচে আছে সেটা বেঁচে থাকা নয়, সেটা মরে যাওয়ার সঙ্গে তুল্য। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, এখানে আমরা বলতে সাধারণ মানুষ। কিছুই কোথাও যদি নেই, তবু কজন আছে বাকি? এই যুদ্ধ বিগ্রহের ফলে সবাই মরে গেছে, এখন কজন আছি বাকি? এই কজন আমরা কি করতে পারি? আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমরা হাতে হাত রেখে সবাই একমত হয়ে আমরা একতার বন্ধনে আমরা বেঁধে থাকি, এটাই হবে আমাদের যে মূল পাওয়া বা আমাদের উচিত যেটা আর কি। আয় আরো বেঁধে বেঁধে থাকি, আমরা একতার বন্ধনে বেঁধে থাকি। আজকের কবিতাটি আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমরা লাইন ধরে ধরে আলোচনা করেছি। কবির এই কবিতাটি আমাদের সমাজের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। আজকের কবিতাটি তোমাদের আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ দশম শ্রেণীর বাংলা কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি এ সম্পর্কে পাঠ দিলেন নরসিংগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা রুমা দত্ত হালদার।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসরে বর্ষাকালে চাষাবাদে মাটির সুরক্ষা প্রসঙ্গে শুনবেন ডক্টর সৌরভ দাসের সাক্ষাৎকার, পরে শুনবেন লোকগীতি শিল্পী গোষ্ঠ গোপাল দাস। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রাত 8:30 আধুনিক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। রাত 9:00 বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি বিশেষ প্রতিবেদন শুনবেন। রাত 9:30 আকাশবাণীর গৌরবময় 90 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক ও বিশেষ অনুষ্ঠানমালা শুনবেন প্রযোজনা আকাশবাণী আইজল। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন আধুনিক গান শিল্পী আশা ভোসলে। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 29° সেলসিয়াস এবং 26° সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33° সেলসিয়াস এবং 25° সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 54%। আজ বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 1 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার খবর।

0: ডান্সিং হতে এত দেরি, এসব না তোমার দ্বারা হবে না।
1: তাহলে তুমি করে দেখো।
0: দেখো চুপ করো, বলেছি না।
2: এদিকে এসো। কি ব্যাপার?
3: ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এর প্রমাণ দিতে হবে, সেই কারণে লোন আটকে আছে।
2: দেখো, অ্যাকাউন্ট এগ্রিগেটরের সঙ্গে যুক্ত হও। অ্যাকাউন্ট এগ্রিগেটর ব্যাংক ইত্যাদির কাছ থেকে প্রাপ্ত তোমার আর্থিক তথ্য তোমাদের স্পষ্ট সহমতিতে ঋণদাতা আর্থিক সংস্থাগুলি থেকে যাচিয়ে নেয়।
3: বাবা, এটা কত সোজা।
2: আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন,
3: সতর্ক থাকুন।
4: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ঘর গৃহস্থির আসর। আজকের বিষয়, বর্ষাকালে চাষাবাদে মাটির সুরক্ষা।

0: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, ভালো আছেন আশা করি সবাই। আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কৃষক বন্ধুরা, আমরা চাষাবাদ যখন করি তখন মাটির গুরুত্ব কিন্তু আমাদের কাছে অপরিসীম থাকে। মাটিটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু কৃষি করে আমরা লাভবান হতে পারি না, বা কি বলবো, মাটির ওপরই আমাদের পুরোপুরি নির্ভর করতে হয়। আর সেই মাটি যখন বর্ষাকাল চলে আসে তখন কিন্তু তার সুরক্ষাটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ অতিরিক্ত বৃষ্টির ফলে মাটির উর্বরতা কমে যেতে পারে এবং জল জমাট বেঁধে বা ওইরকম কিছু জনিত কারণে যে ক্ষয়ক্ষতি, তার ক্ষয়ক্ষতির সমস্যাটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর এর থেকে আমরা কীভাবে রক্ষা পাব, এ নিয়েই আমাদের আজকের আলোচনা, কৃষিকাজে মাটির সুরক্ষার গুরুত্ব। এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন সহকারী অধ্যাপক সরকারি কৃষি মহাবিদ্যালয় ডক্টর সৌরভ দাস। নমস্কার ডক্টর দাস।
1: নমস্কার।
0: এই যে বর্ষাকালে মাটির সুরক্ষার জন্য আলাদা একটা গুরুত্বের প্রয়োজন রয়েছে,
1: হ্যাঁ,
0: সেই গুরুত্বটা হয়তোবা সাধারণ কৃষক বন্ধুরা যারা রয়েছেন তারা ঠিকভাবে জানেন না বা বুঝতে পারেন না কি করা উচিত। আপনি শুরুতে কি বলবেন?
1: দেখুন, মাটি আপনি যেটা বললেন ঠিক বলেছেন, কৃষক ভাইয়ের কাছে একটা মাটি তার একটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এবং আজকাল আমরা দেখতে পারি যে আবহাওয়া বা জলবায়ু পরিবর্তন আমরা শুনে থাকি, হয়তো বৃষ্টি বর্ষা কখনো আগে চলে আসছে, কখনো দেরি হচ্ছে, কখনো অনেকটা গ্যাপে বৃষ্টি হচ্ছে না, আবার কখনো বেশি বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে আমাকে কিন্তু মাটির দিকে লক্ষ্য রাখতে হবে, এবং চাষাবাদের যেই জল কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, জল দরকার, আবার যখন জলটা বেশি থাকে তাহলে কিন্তু একটা ক্ষতিকারক হতে পারে কৃষক ভাই ও বন্ধুদের জন্য। তো সেই ক্ষেত্রে আমি বলবো কি, যখন আমরা বর্ষা আসে তার আগে আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি কী গাছ লাগাবেন, কোন ফসলটা করবেন, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ফসলটা ঠিকঠাক নির্ণয় করা এবং টাইমলি লাগানো, এটা যাতে বর্ষাকালীন বর্ষার ক্ষতিটা যেন সেটা সেরকমভাবে নিস্তার না পায় বা ক্ষতির সম্মুখীন না হন। তো সেদিক থেকে আমাকে ধরুন যেগুলো জল সহ্য করতে পারে, বেশি জল হলে ক্ষতি নেই, সেরকম ধান আমরা করতে পারি, আমরা দেখতে পারেন গম করতে পারি, ভুট্টা করতে পারি, ঠিক আছে, অনেক ধরনের পালস জাতীয় শস্য আছে, ডাল জাতীয় শস্য, এগুলো আমরা করতে পারেন যেগুলো যদি উঁচু জমি হয়। হ্যাঁ, সাধারণত আমরা ধান নিচু জমিতে করলেও সমস্যা নেই, কিন্তু উঁচু জমিতে আমরা এগুলো ফসল করতে পারি। সেখানে দেখতে পারবেন কি, যদি বৃষ্টি বৃষ্টি হয়ও তো আপনি যদি ড্রেন করে দিন তাহলে কিন্তু সেরকম কোনো সমস্যা সম্মুখীন হবেন না।
0: আচ্ছা, এই যে মাটির সুরক্ষা বা মাটির যত্ন নেওয়া, তার আগে ভাবতে হবে আমাকে আমি কোন জাতীয় ফসল করছি,
1: হ্যাঁ,
0: সেটা আগে আমাকে নির্বাচন করতে হবে, তারপর আমি চাষাবাদের জন্য জমিটা তৈরি করব, তাই তো? সেই অনুযায়ী আমাকে করতে হবে। যদি জল জমাট বাঁধার একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি বলছেন যে ধান লাগানো উচিত।
1: হ্যাঁ হ্যাঁ, যদি জল দাঁড়ায় আপনার কাছে একটা নিচু জমি রয়ে গেল, সেখানে তো আপনার জলটা দাঁড়িয়ে যাচ্ছে, কিছু করার নেই, সেক্ষেত্রে আপনি ধান।

0: চাষ করতে পারেন। সাধারণত আমরা দেখেন ত্রিপুরা রাজ্যে নিচু যে জমিগুলোতে আসে সেখানে কিন্তু আমরা ধান চাষ খুব ভালোভাবে করতে পারছি, সেখানে কোনো সমস্যা নেই
1: এবং ভালো ফসল উৎপাদন,
0: হ্যাঁ হ্যাঁ উৎপাদনের দিকে কোনো সমস্যা নেই,
1: কারণ রাজ্য সরকার তো এখন ধান ক্রয় করছেন কৃষকদের কাছ থেকে,
0: হ্যাঁ
1: প্রচুর পরিমাণে,
0: প্রচুর পরিমাণে ধান পাচ্ছেন।
1: হ্যাঁ,
0: উন্নত ধরনের প্রজাতি এখন HIV ভ্যারাইটি অনেক ভালো উন্নত, যেটার ফলন বেশি, সেসব ধান আমরা দিচ্ছি কৃষক ভাই বন্ধুদের, যার ফলে ওরা প্রচুর পরিমাণে ফসলটা উৎপাদন বেশি হচ্ছে এবং সরকার ওগুলা কিন্তু আবার ওদের থেকে কিনে নিচ্ছে। তো আরেকটা জিনিস আমি যেটা বলবো,

0: এসব ধান আমরা দিচ্ছি কৃষক ভাই বন্ধুদের, যার ফলে ওরা প্রচুর পরিমাণে ফসলটা উৎপাদন বেশি হচ্ছে এবং সরকার ওগুলা কিন্তু আবার ওদের থেকে কিনে নিচ্ছে। তো আরেকটা জিনিস আমি যেটা বলবো, বৃষ্টির সময় আরেকটা জিনিস যেটা কিছু কিন্তু জল জমে যায় সেক্ষেত্রে দেখবেন আমাদের কিন্তু বৃষ্টির দিনে কিন্তু অনেক ধরনের রোগ পোকার আক্রমণ ঘটে থাকে। যদি আপনার মাটিতে জল দাঁড়িয়ে যায়, রোগ সাধারণত আমরা ছত্রাক ফাঞ্জাই যেটা বলি, ছত্রাক জাতীয় রোগ হয়, তারপর শিকড় পচে যাওয়া, ড্যাম্পিং অফ যেটা আমরা বলি, উপর দিকে দেখলেন গাছটা ঠিক আছে কিন্তু নিচের দিকে দেখবেন শিকড়টা পচে গেছে, আস্তে আস্তে গাছটা মারা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে মাটিতে কোনো ছত্রাক জাতীয় বা ধরুন ফাঙ্গাস জাতীয়, ফাঙ্গাস মানে কি আমরা দেখবেন সবুজ সবুজ জাতীয় ছড়িয়ে আছে কিনা, সেগুলোর দিকে একটু রক্ষ রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা বৃষ্টির আগে একটা উঁচু জমি যেগুলো আছে বা নিচু জমি যদি থাকে সেখানে কিন্তু একটু আপনার ড্রেনের ব্যবস্থা অবশ্যই রাখবেন, যাতে করে যে বৃষ্টির ফলে যে অতিরিক্ত যে জলটা সেটা যেন বয়ে চলে যায়। এবং আরেকটা জিনিস করবেন, আপনারা যখন চাষ দেবেন, চাষ দিয়ে কিন্তু মাটিটা বেশি দিন রাখবেন না। তার ফলে কী হয়, চাষ দিলে আমরা কী হবে, মাটিটা লুজ হয়ে যাচ্ছে, তারপরে হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসলে কী হবে, আপনার যে মাটিটা সেটা কিন্তু ধুয়ে মুছে চলে যাবে। এবং আমরা জানি যে উপরস্তরের মাটিটা কিন্তু সবচেয়ে উর্বর মাটি। তো দুটা লস হচ্ছে, আপনার উপরের স্তরে মাটিটাও চলে যাচ্ছে প্লাস উর্বরতা, আপনার খাবারগুলো কিন্তু মাটি থেকে সরে যাচ্ছে,
1: গাছ যেখানটায় থেকে খাবার পাবে সেই খাবারটা
0: চলে যাচ্ছে
1: বৃষ্টির জলের সঙ্গে। এই সমস্যাটা হতে পারে
0: ওই সময়।
1: আচ্ছা, এটা গেল একটা ব্যাপার যে আপনি বললেন মাটিটা চাষ করার পর বেশি দিন রাখবেন না, যেটা লাগানোর কথা সেটা
0: ফসলটা লাগিয়ে নেবেন,
1: নয়তো বৃষ্টির সঙ্গে যে খাবারগুলো আপনি দিয়েছেন সেগুলো ধুয়ে চলে যাবে।
0: হ্যাঁ ঠিক।
1: আচ্ছা, এর মধ্যে বর্ষাকালে যে চাষাবাদে মাটির সুরক্ষার মধ্যে আবরণ ফসল বা ধান কাটার পর খালি জমিতে আমরা যে সমস্ত গাছ লাগাতে পারি, যেমন ঢেঁড়স, শিম বা বরবটি ইত্যাদি লাগাতে পারি, তো এগুলোতে কি মাটি ক্ষয়টা রোধ হবে?
0: হ্যাঁ, খুব ভালো বলেছেন। আবরণ ফল বা কভার ক্রপস বলে যেগুলো সেরকম উঁচু হয় না, নিচু স্তরে মানে মাটির গাছের উচ্চতা খুব একটা বেশি ছড়ায় না কিন্তু নিচের দিকে ছড়িয়ে যায়, সেগুলো কি হয় যখন আমরা যখন মাটি যেমন যখন বৃষ্টি হয় সরাসরি যেন মাটিতে না পড়ে, তাহলে কি হবে, মাটিতে পড়লে কি হবে, ইম্প্যাক্ট হয়, আস্তে আস্তে মাটিটা সরে যাবে। তো আপনি যদি গাছ লাগিয়ে রাখেন তাহলে কি হবে, গাছের পাতা বা এগুলো শোষণ করে শিকড়টা মাটিটাকে ধরে রাখে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভূমি ক্ষয় বা জমি ক্ষয়টা অনেকটাই কমে যাবে। তাছাড়া আপনার একটা উপার্জনের পদ্ধতি হলো, যেরকম আপনি বললেন কভার ক্রপ, অনেক ধরনের সবজি থেকে আরম্ভ করে ডাল জাতীয় শস্য আছে, হ্যাঁ সেগুলো এখন মুসুরি ডাল হচ্ছে, মাসকালাই হচ্ছে, এখন ত্রিপুরায় এখানে আমরা একটা দেখলাম সাউথ ত্রিপুরায় খুব ভালো ডাল হচ্ছে। তো এসব ডাল জাতীয় শস্য আপনারা লাগালে কী হবে, মাটিটাও ধরে রাখতে পারবে এবং আপনার ভূমি ক্ষয়টাতে রক্ষা পাবেন এবং আপনার একটা উপার্জনের একটা পথ বেরিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বর্ষাকালে দেখুন জলের সেরকম কিন্তু একটা দেওয়ার, যে আমরা অনেক সময় দেখি শীতকালীন যেটা সমস্যা হয় যে মাটি শুকিয়ে যাচ্ছে, আমাকে সেচের ব্যবস্থা করতে হচ্ছে, তো বর্ষাকালে কিন্তু সেই মাটির যে তসটা কিন্তু আছে সেটা যদি আপনি সঠিক সময়ে সঠিক গাছটা বা ফসলটা লাগিয়ে দিতে পারেন তাহলেই কিন্তু হয়ে গেল, সারিবদ্ধভাবে লাগিয়ে দিন। এখন আমরা বলি গাছগুলো লাগান কিন্তু সারিবদ্ধভাবে লাগান, যাতে করে ওই আপনার ম্যানেজমেন্টটা বা গাছের যে পরিচর্যাগুলো ঠিকঠাকভাবে করতে পারেন, জলটাও যখন বেরোবে সারিভাবে বেরিয়ে যাবে বা সার দিতে গেলে আপনারা সেটা সুবিধা হবে। তো সেই দিক থেকে আপনারা এই সঠিক ফসল নির্ণয় করে এবং সঠিক সময়ে বর্ষার আগে আগে বা মাটিতে যখন তস থাকে আপনারা এক দুটো চাষ দিয়ে আপনারা সার প্রয়োগ করে, তাছাড়া একটা জিনিস আপনারা দিতে পারেন সেটা হচ্ছে চুন। আমাদের মাটিপুরা মাটিতে চুনের একটু অভাব আছে, বা ক্যালসিয়াম যেটা বলি, তো আপনারা চুন দিলে কিন্তু মাটিটা কিন্তু অনেকটা আমরা বলি না এই ফিউমিগেশন বা স্যানিটাইজেশন মাটিটাকে শোধন করা, তো সেই ব্যাপারটা হয়ে যাচ্ছে, একই সঙ্গে খাবারের পাশাপাশি শোধনের ব্যাপারটা কিন্তু আপনারা করে নিতে পারছেন। তো ওই প্রথম চাষের পরেই আপনার একটু এখন তো মাটিতে জল দেওয়ার দরকার নেই, চুন দেওয়ার পরে একটু আমরা জল দিই সাধারণত, তো এখন তো বর্ষাকালীন মাটিতে যথেষ্ট পরিমাণে তস আছে, আপনার চুন দিয়ে তারপর খাবার টাবার দিয়ে তারপর শেষ চাষ দিয়ে আপনার চারাটা তাড়াতাড়ি রোপণ করে দিন। মূল কথা হচ্ছে জমিটা ফেলে রাখবেন না, ঠিক আছে? তাড়াতাড়ি লাগিয়ে দিলে কী হবে, বর্ষার আসার আগে আগে যদি বীজটা অঙ্কুরণ হয়ে যায় বা গাছটা বড় হয়ে এস্টাবলিশ হয়ে যায় তাহলে কিন্তু সে ক্ষতিটা আপনার হবে না, এবং দেখবেন পরবর্তীকালে শুধু জলটা আপনাকে ড্রেন করা বা যদি বৃষ্টি আসে সেটি ড্রেনেজ পদ্ধতিটা, আর মাঝে মাঝে ওই 20-25 দিন অন্তর অন্তর আমরা চাপান সার হিসেবে কিছু খাবার আমরা দিয়ে থাকি, সেগুলো একটু দেওয়া বাস।
1: আচ্ছা, এবারের যে ওয়েদার সেটা আপনার কি মনে হয় খুব ভালো হচ্ছে কৃষকদের জন্য, নাকি বৃষ্টিটা একটু তাড়াতাড়ি চলে এসছে, কি বলবেন?
0: হ্যাঁ, এবার দেখুন আমরা যদি বৃষ্টিটার দিকে লক্ষ্য করি, যে বৃষ্টিটা আমরা কালবৈশাখী যেটা বলি সেটা কিন্তু অনেক

0: আমরা ধরুন মার্চ মার্চের দিকে একটু দেখতে পারি, সেটা কিন্তু এবার একটু দেরিতে এসছে, কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। আমাদের কৃষির জন্য কি হয়, বৃষ্টিটা যদি বেশি দিন ধরে থাকে বা কম বৃষ্টি একই দিন মানে চলতে থাকলে ভালো, আবার একদিনে বেশি বৃষ্টি হয়ে গেলো সেখানে কিন্তু ক্ষতির কারণ হয়ে যেতে পারে। তো আমরা
1: এবারের ওয়েদারটা বেশ ভালো থাকবে,
0: হ্যাঁ হ্যাঁ একদম ভালো। তো কৃষক ভাইদের এখন ঠিক সময়ে যে এখন কিন্তু দু একদিন বৃষ্টি আমরা দেখিনি, তো এখন কিন্তু মাঠে যা যা কাজ করো আপনাকে সেই কাজগুলো করে নিন, কারণ একবার বর্ষা এসে গেলে কিন্তু আমরা সেই সমস্যাগুলো কিন্তু ফেস করতে হবে, গাছের রোগ চলে আসবে। সেই দিক থেকে এখন একটু আপনার মাঠে গিয়ে যা যা করার, যে যে ফসলগুলো লাগিয়েছেন সেগুলো একটু ঠিকঠাকভাবে পরিচর্যা করে নেবেন, এবং মাটিতে যেন ড্রেনেজের যে ব্যবস্থা, তাছাড়া ওই মাটিটা ওই মালচিং করা, ঠিক আছে, মাটিটা যদি আপনি লাগাতে পারলেন না মাঝখানে কিছু খড় বা পাতালতা পুরনো মাঠের যে বর্জ্য পদার্থ সেগুলো দিয়ে মাটিটা ঢেকে রাখা, যার ফলে কী হয় মাটিটা কিন্তু আপনার ধুয়ে যাবে না, তাছাড়া মাটির জলটাও কিন্তু সংরক্ষণ হয়ে থাকবে।
1: আচ্ছা, এই সময় আপনি বলছেন যে মালচিং করতে, ঘাস বা অন্য কিছু দিয়ে জমিটাকে ঢেকে রাখতে, তাহলে মাটিটা যাবে না, সেই সঙ্গে মাটির মধ্যে যে সমস্ত জৈব পদার্থ রয়েছে সেগুলো মাটিতে থেকে যাবে।
0: বিশেষ করে যে গাছের যে নিচের অংশটা বা চারিপাশে যে অংশটা, সেই গাছের অংশটাকে মালচিং আমরা করি সাধারণত,
1: এবং সেক্ষেত্রে আগাছা নিয়ন্ত্রণেও সেটা সাহায্য করবে মালচিং পদ্ধতিটা।
0: ঠিক ঠিক একদম।
1: আচ্ছা, এছাড়া যেমন নালা বা নিষ্কাশন ব্যবস্থা, এগুলো নিয়ে কি বলবেন?
0: হ্যাঁ, নালা নিষ্কাশন, দেখুন আমাদের এখানে কিন্তু ত্রিপুরার যে মাটি দেখবেন উঁচু মাটি আমরা বলি, টিলা মাটি আছে, উঁচু নিচু মাটি আমরা পাহাড় কিন্তু সেরকম নেই, ম্যাক্সিমাম কিন্তু টিলা বলি আমরা। তো সেই ক্ষেত্রে টিলা মাটিতে কিন্তু জল ধারণের উপরে কিন্তু দাঁড়ায় না, আপনারা দেখবেন বৃষ্টি আসলে প্রথম দু এক ঘন্টা বৃষ্টি হওয়ার পরে উপরে জল আছে, কিন্তু হঠাৎ করে দেখবেন তিন চার ঘন্টা পরে সেই জলটা কিন্তু নেই, সবটা কিন্তু অটোমেটিক নিচে নেমে যাচ্ছে। সেই ক্ষেত্রে উপরের জমি থেকে আমার নিচের জমিটাকে, নিচে যদি ফসল লাগিয়ে রাখেন সেক্ষেত্রে নিচের জমি কী লাগিয়েছেন যদি লাগিয়ে থাকেন সেখানে কিন্তু পরিচর্যা খুবই দরকার, কারণ জলটা কিন্তু উপরে থাকছে না টিলা মাটিতে, বৃষ্টি হওয়ার পরে সেটা নিচে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আপনি নিচু জমিতে ফসল লাগিয়ে থাকেন, ধান বাদে অন্য সবজি জাতীয় বা ডাল জাতীয় শস্য, সেগুলোকে আপনাকে ওই ড্রেনেজ ব্যবস্থা করে দিতে হবে। তাছাড়া বৃষ্টির আগে এখন মাটিটা একটু নিড়িয়ে দিয়ে আমরা টপ ড্রেসিং বলি, মাটিটা একটু উঠিয়ে দেবেন, তার ফলে কেউ ড্রেনও হয়ে গেলো, জলটা বেরিয়ে যাবে নিচু জমিতে। সো সেই দিক থেকে, তাছাড়া আমরা এখন জলকুণ বলি স্ট্রাকচার, বিভিন্ন স্ট্রাকচার, যে আমরা দেখুন একটা জায়গার জলটা জমে আছে সেখানে একটু গর্ত করে পলিথিন দিয়ে আমরা যেটা নিচু জায়গায় সেখানে করি জলকুণ। হ্যাঁ, তো সেই জায়গায় পলিথিন দিয়ে রেখে দিই, যেটা জলটা যেতে সবচেয়ে নিচু যে জায়গাটা সেই জায়গাটা জলটা কিন্তু অটোমেটিকলি দাঁড়িয়ে যাবে। সেই জলটা আপনারা কিন্তু পরবর্তী সময়ে যখন বৃষ্টি হচ্ছে না তখন কিন্তু এই জলটা কিন্তু আপনারা চাষের জন্য আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে আমার দুটো লাভ হচ্ছে, আমি জলটাও ধরে রাখতে পারছি, তাছাড়াও অতিরিক্ত যে জলটা জমিতে থাকা অবস্থায় থাকতে পারতো সেটা কিন্তু আমি সংরক্ষণ করতে পারছি বা মাটির কিন্তু ক্ষতি করতে পারছে না। তো সেরকম আপনারা স্ট্রাকচার আপনারা পলিথিন দিয়ে একটু গর্ত করে সেটা ছড়িয়ে দিয়ে আপনারা কিন্তু জলটা সংরক্ষণ করতে পারেন।
1: আচ্ছা, জমির এক কোণে জলটাকে সংরক্ষণ করার কথা বলি, আমি যখন অনেক সময় আমরা বেরোই বিভিন্ন চাষি ভাইদের কাছে কথা বলার জন্য, তখন আমি দেখেছি এরকম ব্যাপারটা, অনেকেই ক্ষেতের এক কোণে এরকম গর্ত করে পলিথিন দিয়ে জল জমিয়ে রেখেছেন, ব্যাপারটা দেখেছি। তো এটা সবার মধ্যে হয়তো বা এই বার্তাটা পৌঁছয়নি, যার জন্য সবাই হয়তো বা এইভাবে জল সংরক্ষণ করছেন না। তো যারা আজকের এই অনুষ্ঠান শুনছেন প্রত্যেককে আমরা অবশ্যই আবেদন রাখবো যে আপনারা এইভাবে জল সংরক্ষণ করে রাখুন, তাহলে যখন বৃষ্টিটা হবে না তখন আপনি খুব সহজে জলসেচটা দিতে,
0: জলের উৎস একটা পেয়ে যাবেন আপনি। তাছাড়া একটা জিনিস বলবো, আমাদের দেখুন এই আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, মাটিতে আমাদের ধরুন ত্রিপুরায় কিন্তু লাল মাটি, ঠিক আছে না, সেটার কিন্তু একদম মানে ওই ধরে রাখার ক্ষমতাটি আপনি দেখেছেন ভূমিক্ষয় কিন্তু লাল যে ধরনের মাটিগুলো আবার নতুন মাটি সেগুলো কিন্তু বেশি ক্ষয়ক্ষতির কারণ হয় এবং দাঁড়িয়ে থাকতে পারে না। সেই ক্ষেত্রে যদি আপনার মাটিটা লালচে হয় বা লাল ধরনের হয় সেখানে কিন্তু আপনাকে এই জৈব পদার্থ বা জৈব সার বেশি করে বেশি পরিমাণে আপনাকে ব্যবহার করতে হবে, এবং জৈব সার শুধু খাওয়ারই নয়, এটা কিন্তু মাটিটা ধরে রাখতে সাহায্য করে, বা আমরা এগ্রিগেশন যেটা বলি আঠা জাতীয় যে জিনিসটা, হ্যাঁ মাটিটা ধরে রাখবে, আপনার মাটিটা সহজে ধুয়ে যাবে না। তো জৈব পদার্থ বা জৈব সার যেগুলো আছে এগুলো বেশি পরিমাণে ব্যবহার করুন, কম্পোস্ট সার আছে, কেঁচো সার, গোবর সার, যেগুলো কিন্তু মাটির কিন্তু ধরন ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয়, তো আপনার মাটিটা কিন্তু সহজে ধুয়ে যাবে না। তো সেটা, তাছাড়া এটার মধ্যে একটা খাবারও আছে, আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো আপনারা জানেন উপাদান আছে, সেগুলোতে খাবারের পাশাপাশি এগুলো অনেক ধরনের ভিটামিন মিনারেলসও আমরা এই খাবারের মধ্যে পেয়ে থাকি, যেগুলো গাছ

0: সে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে। এবং আরেকটা জিনিস, এখন আমাদের কৃষক ভাই বন্ধুদের কাছে কিন্তু এই সময় কিন্তু প্রচুর আগাছা আছে, তাই না,
1: হুম হুম
0: জমিতে। কারণ
1: হুম
0: মাটিতে দশ থাকার ফলে কী হয়, আগাছা। আপনারা কিন্তু আগাছা অবশ্যই নির্মূল করতে হবে, এবং আগাছা যখন পরিষ্কার করবেন মনে রাখতে হবে আগাছার সঙ্গে টান দেওয়া, পরিষ্কার করার সময় যে মাটিটা, সেই মাটিটা কিন্তু ভালো করে ঝেড়ে নেবেন। কারণ কি, আমরা যখন আগাছা তুলে দিই তখন কিন্তু ওই শিকড়ের সঙ্গে কিন্তু মাটিটাও চলে আসে
1: হুম
0: ভিজে থাকার ফলে। তো সেই মাটিটা আপনারা কিন্তু ঝেড়ে নেবেন, কারণ আমার তো মূল উদ্দেশ্য হচ্ছে মাটিটা যেন মাঠেই থাকে। তো আগাছা দমন করে আবার মাটিটা ঝেড়ে ভালো করে একটা কোণায় নিয়ে এসে সেই আগাছাগুলো একটা নিচু জায়গা, নিচু একটা বা গর্ত যদি থাকে সেখানে আগাছাগুলো আপনার ফেলে, তারপরে কিছু কিছু আপনারা গোবর জল ছিটিয়ে দিতে পারেন। তারপর বিভিন্ন স্তরে স্তরে এরকম জমিয়ে জমিয়ে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু নিজেদের বাড়িতে আপনারা কম্পোস্ট সার তৈরি করতে পারেন।
1: কম্পোস্ট সার তৈরি
0: হ্যাঁ,
1: করা
0: আর
1: যায়।
0: যদি এখন তো, যদিও বৃষ্টির দিন যদি আপনারা সম্ভব হয় একটু ওই যে গর্তটা যদি ভরে যায় তখন কিন্তু একটু ঢেকে দেবেন। প্রথম 20-25 যদি জল বেশি দাঁড়িয়ে যায় তাহলে একটু ঢেকে দিলে ভালো হয়। তারপরে দেখবেন আস্তে আস্তে সেই সারটা যখন ব্রাউন কালার, বাদামি রঙের হয়ে যাবে তখন বুঝতে পারবেন, এমন সবটা কালার সেম হয়ে যাবে, একই রকম কালার হয়ে যাবে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা খাবার। সে তাহলে আমরা দেখুন সেই আগাছা থেকে কিন্তু আমরা খাবার আমরা তৈরি করতে পারি, যেটা আমরা কম্পোস্ট সার বলি। হ্যাঁ, এবং
1: একদমই
0: এই গ্রামে গঞ্জে কিন্তু সেই আগাছা কিন্তু প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই। তো ওই সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা কিন্তু সেটা একটা সার প্রয়োগ করতে, মানে একটা কম্পোস্ট সার আমরা তৈরি করতে পারি। পরবর্তী সময় সেই সারটা আপনারা কিন্তু জমিতেও ব্যবহার করতে পারেন, এবং এটার মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং বিভিন্ন উপাদান যেগুলো বললাম, যা যা দরকার গাছে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন।
1: মানে যেগুলো আমার প্রয়োজন নেই, আগাছা যেগুলো,
0: হ্যাঁ
1: সেগুলো দিয়ে আমি একটা ভালো জিনিস পেয়ে যাচ্ছি, মানে ভালো খাবার পেয়ে যাচ্ছি গাছের জন্যেই।
0: ঠিক,
1: তো এই জায়গায় দাঁড়িয়ে যেটা আমাদের আবারও বলা, সেটা হচ্ছে ঘাসগুলো বা আগাছাগুলোকে ফেলে দেবেন না, সেগুলোকে স্তরে স্তরে রেখে যেভাবে সার বানানো যায় সার বানিয়ে নেবেন
0: সার বানিয়ে
1: এবং
0: নিন। হ্যাঁ
1: সেগুলো পরবর্তী সময়ে জমিতে প্রয়োগ করুন। তাহলে আপনার দুটো লাভ হচ্ছে, পয়সার সাশ্রয়ও হচ্ছে এবং জৈব সার আপনি পেয়ে যাচ্ছেন।
0: এবং ওই যে আগাছা থেকে যে ক্ষতিটা হচ্ছে সেটাও হতে পারছে না, কারণ
1: সেটাও হচ্ছে না।
0: আগাছা কিন্তু আপনার জমির মাটি থেকে কিন্তু খাবার নিয়ে নিচ্ছে, সেটা আপনি যেটা মূল ফসলের জন্য দিলেন সেই খাবারটা কিন্তু ওরাও কিন্তু কিছুটা নিয়ে নিচ্ছে। তো আপনার সঠিক সময় যদি আগাছা দমন না করেন তাহলে কিন্তু আপনার কিন্তু মাটির খাবারে কিন্তু চলে যাচ্ছে আগাছার মাধ্যমে।
1: আচ্ছা, আমাদের সময় অনেকটাই ফুরিয়ে এসছে, একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। যেটা এবারে জানতে চাইব সেটা হচ্ছে আধুনিক চাষ পদ্ধতি অনুসরণ করে কিভাবে আমরা এই মাটিকে সুরক্ষা করব।
0: দেখুন আধুনিকভাবে বলতে গেলে এখন দেখুন কৃষক ভাইদের কাছে, আগাম সবার কাছে স্মার্টফোন না থাকলেও সবার কাছে মোবাইল আছে। তো আমি কৃষক ভাইদের অনুরোধ করব আপনারা যেন সেই সেটা মানে সুবিধা নেবেন। কারণ কি, আজকাল এই যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে বা বৃষ্টি আসছে সেটা কিন্তু আগমনী সতর্কবার্তা কিন্তু আমাদের SMS-এর মাধ্যমে এবং বাংলায় আপনার লোকের ল্যাঙ্গুয়েজ যে ভাষায় বলুন আপনার মোবাইলের মাধ্যমে চলে আসবে, যাতে করে কী হবে আপনাকে সেই হিসাবে কিন্তু কী কী করতে হবে সেই করণীয়গুলো কিন্তু আপনার SMS-এর মাধ্যমে করণীয় নির্দেশগুলোগুলি এই মোবাইলে পেয়ে যাবেন। তো সেটার জন্য কিছুই না, আমাদের কিষাণ কল সেন্টার আছে ত্রিপুরা, এখানে ফোন করলে আপনার নাম্বারটা রেজিস্টার্ড হয়ে যাবে। তো পরবর্তী সময় আপনার যে কোনো সতর্কবার্তা বা যদি একটা রোগের ছড়িয়ে পড়ে ত্রিপুরায়, কোনো একটা রোগ বেশি প্রাদুর্ভাব ঘটলো সেই তথ্যগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, আগামী সতর্কবার্তা এবং তথ্যগুলো, এবং রোগ যদি আসে সেই রোগের কি কি করতে হবে, কি কি করণীয়, কি কি আমি ওষুধ দেব। ওষুধ তো আমরা দিই, তবে আমরা এখন জৈব পদ্ধতিতে অনেকগুলো আমরা করতে পারি, যেমন আপনারা এখন শুনতে পাচ্ছেন যে প্রাকৃতিক চাষ, তাই না, প্রাকৃতিকভাবে ভারত সরকার, ত্রিপুরা সরকারও চাইছে প্রাকৃতিকভাবে আমরা চাষ করি। সেই ক্ষেত্রে আমরা কী হবে, প্রাকৃতিকভাবে যে যে সারগুলো আমরা তৈরি করতে পারি সেগুলো আমরা মাটিতে দিলে কী হবে, রোগ পোকার আক্রমণটা অনেকটাই কম হবে। এবং পোকার আক্রমণগুলো আমরা কিন্তু ওষুধ তো দিব, কিন্তু ওষুধ দেওয়ার আগে কিন্তু আমরা অনেকগুলো বায়োলজিক্যালিভাবে আমরা কিন্তু অনেকগুলো দমন করতে পারি, কন্ট্রোল করতে পারি সেই জিনিসগুলো। সেই তথ্যগুলো আপনারা কিন্তু সব কিন্তু ওই SMS-এর মাধ্যমে আপনারা মোবাইলে পেয়ে যাবেন এবং আগমনী বার্তাগুলো পেয়ে যাবেন, যার ফলে কী হবে আপনার সিদ্ধান্ত নিতে বা কী করবেন করণীয় কিন্তু আপনি মাটিকে সেই করণীয়গুলো সঠিক সময় আপনার পরিচর্যাগুলো করতে পারবেন।
1: একদমই, আপনি যেটা বললেন যে প্রকৃতিগতভাবে চাষ করা, সেক্ষেত্রে প্রকৃতির মধ্যে যারাই রয়েছে প্রত্যেককে রক্ষা করতে হবে, সে পশু হোক বা পাখি হোক, প্রত্যেককে রক্ষা করতে হবে। কারণ পাখিও কিন্তু আপনার চাষাবাদে আপনাকে সাহায্য করতে পারে।
0: হ্যাঁ,
1: বিভিন্ন রকমের পোকা খেয়ে ওরা আপনাকে, যে পোকার দমন সেটা আপনাকে করতে হচ্ছে না,
0: পোকা দিয়ে আমি পোকার দমন করতে পারছি,
1: সেটাই পাখি করে দিচ্ছে। এইভাবে করে

0: প্রকৃতিগতভাবে কিন্তু আমরা চাষাবাদ করতে পারি, এবং প্রকৃতিই আমাদের তার মাধ্যমে যে ফলন সেটা দিয়ে দেবে, তাই তো?
1: ঠিক,
0: আচ্ছা, একদম শেষে কি বলতে চাইবেন মাটি সুরক্ষা করতে গেলে সাধারণ কৃষক বন্ধুকে আর কি কি করা প্রয়োজন?
1: আর সবশেষে আমি এটাই বলবো, কৃষক ভাই ও বন্ধুরা, আপনারা কিন্তু আরেকটা জিনিস করতে পারেন গ্রীষ্মকালীন, মানে সবজি যদি করতে চান, ক্যাপসিকাম জাতীয় সবজি আপনারা লাগাতে পারেন। হ্যাঁ, কারণ আমরা এখন দেখেছি নেট হাউস, পলি হাউস আপনারা খুবই সহজলভ্য এবং দাম অনেকই কম। আপনারা ওই নেট দিয়ে আপনারা কিন্তু মাটির উপর ওটা ঢেকে দিতে পারেন, যেটা অল্প অল্প জায়গায়, কিন্তু সেটা কিন্তু আপনারা কিন্তু পরিমাণ, কিন্তু ফসলের পরিমাণ দাম কিন্তু বেশি পাবেন। কোথাও যদি কোনায় কোথায় জায়গায় থাকে, আপনার বাঁশ দিয়ে আপনার ওই পলি হাউস বা নেট হাউস বানিয়ে নিয়ে বাঁশ দিয়ে, সেটা কী হবে, আপনার অতিরিক্ত তাপমাত্রা থেকে রক্ষা পাবে এবং অতিরিক্ত বৃষ্টি থেকেও কিন্তু আপনি ওই চাষগুলো আপনারা করতে পারেন, বিশেষ করে ক্যাপসিকাম, হ্যাঁ, লেটুস, যেগুলো আপনারা উচ্চ জাতীয় এক্সোটিক ভেজিটেবল আমরা বলি, সেটা কিন্তু কৃষক ভাইয়েরাও ভালো মূল্য পেয়ে থাকেন বাজার থেকে। তো পলি হাউসের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু ওই যে জলের থেকেও রাস্তা রক্ষা করতে পারবেন আপনার ফসলটাকে, তাছাড়া অতিরিক্ত তাপমাত্রা থেকেও কিন্তু রক্ষা করতে পারবেন, এবং একটা গুরুত্বপূর্ণ একটা ফসল আপনারা নিয়ে আসলে যেটার খুবই বাজারে আমাদের এখানেও খুব চাহিদা রয়েছে, যেমন ক্যাপসিকাম, লেটুস আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রেস্টুরেন্টে এগুলো চলে বাজারে, খুব ভালো রিটার্ন পাচ্ছে। ক্যাপসিকাম সাধারণত সারা বছরই চলে, টমেটো করতে পারেন আপনারা। তো সেক্ষেত্রে আপনার পলি হাউস বা নেট হাউস আপনারা নিজেরাই ওই বাঁশ দিয়ে, আমাদের এখানে ত্রিপুরার বাঁশের খুবই অ্যাভেলেবল, অভাব নেই, প্রচুর পরিমাণে বাঁশ পাওয়া যায়, বাঁশ দিয়ে আপনারা বানিয়ে সেটা ঢেকে দিতে পারেন। তারপর আমরা ওই যে মাটির যে নার্সারি বেড তৈরি করি, সেই নার্সারি বেডও একটু যদি আপনারা যদি পারেন, তাহলে কিন্তু একটু পলি হাউস দিয়ে বা পলিথিন দিয়ে আপনারা ঢেকে নেবেন উপরের অংশটা, যার ফলে কী হবে, অতিরিক্ত তাপমাত্রা এবং বৃষ্টি থেকে সেই আপনার ফসলটাকে রক্ষা করতে পারবেন।
0: যে ধরনের ফসলের কথা আপনি এক্ষুনি বলছিলেন, সেগুলো এখানটা এখন হয়তোবা বাজারও ভালো পাওয়া যেতে পারে,
1: কারণ
0: আধুনিক সব রেস্টুরেন্ট বা হোটেল কিন্তু এখন ত্রিপুরাতে হচ্ছে বা আসছে বড় বড় কোম্পানিগুলো, সেক্ষেত্রে ক্যাপসিকাম বা অন্যান্য লেটুস যেগুলো বললেন এগুলোর সরাসরি ওদের কাছে কিন্তু সব সাপ্লাই করা যেতে পারে, হ্যাঁ, এবং সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারেন। তাহলে আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর সব তথ্য দেওয়ার জন্যে। কৃষক বন্ধুরা, এতক্ষণ আমরা বর্ষাকালে চাষাবাদে মাটির সুরক্ষা এ নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে ছিলেন সহকারী অধ্যাপক সরকারি কৃষি মহাবিদ্যালয় ডক্টর সৌরভ দাস,
1: ধন্যবাদ।
2: আসরে এখন শুনবেন লোকগীতি, আজকের শিল্পী গোষ্ঠ গোপাল দাস।

এতক্ষণ শুনছিলেন গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে লোকগীতি। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা তাবুক স্যাংজাগো চিনি তিনি হরনি কক বরক আওয়াই পান্দা পান্দানি পুইলেও খানা রোজা কানে তিনি ডাক্তারনি পান্দা
1: খানাইটংনাই খাপাংনি যত তাহকদাই বুখক সঙ্গ লাম সগো চিনি তিনি সাক হামগ্রাই পান্দাও সঙ্গ তিনি খানালাইনাই বৃ রোগনি রি থাকমা জরাও এবাকে মেনোপজ ইংমানি জরাও তাম তামো কেবেং মুং ফাই আবনরেগি তিনি কগলাম পানাও নারওয়াই ইংনি ফাই সক ফাইকে বরম গনাং গাইনোকোলজিস্ট ডক্টর অমূল্য দেব বর্মা সারন লাম সগো সারন চিনিও পান্দাও
2: বেলাই না হামবাই আনো তিনি জরাও সময়ের মাবাগে জরার মাবাগে যে মেনোপজনি উপরে সঙ্গে তিনি কক সালাইনি যে চংলাইমানি বাগে বেলাইনে হামবাই
1: আও হংকাহে চং তো চিনি বৃদ হংকাহে বেলাই খেন গবং মানতে চিনি সাগ চং কেবেং মূ নগু চিনি বৃদ হংকাহে ভগ চুফুরুনি চিমিন চিনি বৃদ হংকা বেলাই খেন চিনি চিনি টংথানি চিনি চা থানি চং বেলাই খেন চং সাকথারে চিনি সাক নাইকলৈ মা

0: চিন তো তাবুক তো শিও ইয়াপনে ছাইমান ওই যে আমি মেনে পোস্টার প্রবলেম নগুন আগে তো আমি হাইকু নগুন করি যে চিন বড় বাস অ্যাওয়ারনেস করি যে মেনে পোস্টার তাম ইয়া নর্মালি ন আব অনেক সময় বড় ছাইমি এখন নয় যে আমি মেনে পোস্ট টঙ্কা ঘরে নাই তাবুক তো ছাইমান যে আং তাই সামা হাই ওইসা মেনে পোস্ট ওখা কাপুরকে বুড়ি রং শাকনি যে ইস্ট্রোজেন লেভেল কমি থাকে অ ইস্ট্রোজেন হরমোন অ ইস্ট্রোজেন বেলাই যে বেকগ্রাউন্ড বাকি নাগো প্লাস নিনি বখানি বাকি নাগো আমার বাকি অ ইস্ট্রোজেন একচুয়ালি ট্যাবলেট বতঙ্গ বি ক্রিম বতঙ্গ আবতো অনেক সময় ডাইরেক্ট বং বিথি রিয়াটা লাইফ স্টাইল মডিফিকেশন হন লাইফ স্টাইল মানে তাবুক রং যে মাই রগো ক্যালসিয়াম দো ভিটামিন আমি রক সারি বং এনকারেজ খাইতা লাইফ স্টাইল রিডাকশন মানে নিনি যোগা রক নই মেডিটেশন রক খাই আমি রক্তা আমাকে লাইফ স্টাইল চেঞ্জেস খাইতা সঙ্গে পুরা আমি বাইসন অংলিয়া আপুর হুকে নিনি অ যে হরমোনাল থেরাপি হন এইচ আর টি হই আপুরকে অ ইস্ট্রোজেন রান সুর খাইতা মানে প্রিয়স তো ইয়া মানে বি কষ্ট টমার যে
1: আঠারোমা
0: রক জলিমা রক আমার রক হামুতা তাইছে কমিউতা
1: আবো কি ইনজেকশন নি বিসিংতি দাং নাই না সামু নি বিসিংতি
0: আবো ট্যাবলেট তঙ্গ ট্যাবলেট বরুতা কি আবো কো ক্রিম বতঙ্গ ক্রিম রেখাকে নং ক্রিম ফুলজাং নাই তঙ্গ ফুল যে জাফন ফুল কাকা আবো বসা হাব থাঙুতা
1: ও ও গাং কি আবো তো বেলা খিনা নাং কক মানি কে নরক তো খানাই নে তং খনা লোকর কে আম হাই জরাও তাবুক নি চিনি বড় রক্ত চামু নং মংবাই বেলা খেলে সারনি মানে চামাবাই চিনি জরা সকায় চানি পানো যারা সকায় চানি ফানো বাক্সা বাক্সা বা আমি যে 40 ইয়ার্স বা 50 ইয়ার্স সকায় চানি ফানো বাক্সানি বা সে কেবেন মং নুকজাগো আমার থাকছো বাকছো আমার খানামানি যত বুড়ি বা আমি বুমা রকনি কক রক সানা থাকে 42-45 রকম থাকছো বাকছো গিয়ে বড় আমাকে থাকিং সারসং সাইব খারকা আমি নুকজাগো চিনি তাবংনি ও জরাবো তো বেলা খেলে মল হামিয়া জরা যামুং নুমুং বহাইন যামসে মাসালে আগিনি হাই অর্গানিক আগিনি হাই পিউর নি কোনো চামুং সেখা হাইনি বাকি যাবুক যত বেমার বাই গফাজা হে আবার সারানি মচুগো যাবুক সাইমানকা যে আবনি কাইসা লামা দো আর মলম ফুলিমানো ক্রিম ক্রিম হাই জাতীয় ফুলিমানো চিনি বসাকন ইনস্ট্রোজেন হরমোন বাড়ি বাড়ি রানি বাকি তেই যামুং ব টেবলেট রক বাউই মানো আমি ক্যালসিয়াম রক আও যিনি বেলা খেন অমহাই কক রক যায়কো পিয়া যিনি অমহাই কক যিনি খা লাইকা যি থাকমানি জরাও যেবেন মাইকা হাঙ্কে বা যংনানি সকাং বা থাকি পাইকা হাঙ্কে যাইকে টাই আবরণে যিনি সালাই দো গানকে অ জরাও যাইব সঙ্গে মচুগো চিনি তিনি যাই খেন কপাল কাহাম হানি মানো বাকসা বাকসা বা আমি বেমার হাই কফাওই থাকো তাই যে ব হামেছে মানিয়া মানে ব বি মেন্টেলিটি ব কাইসা ওয়ান ছক মানে ব নক নুখুঙ্গ বি তাম হাই আং খরকসা মকল বসকাং নকমানি খরকসা বাসৈন ব জেফর বি থাকা আপরকে ব ন হসপিটাল বটে মা খাইছো আমি ইং তিং তে ব বিশি বিশি তাম পড়াকে একদম থাক জগৈ থাকা আবার ইয়াগুলো ব হসপিটাল কলাইনি নাকা গবাং মানো বি কেবং মাইকা হিকে আ জরাও তাবুক সঙ্গা থাকা হিকে থাক জগৈ থাকমানি ইয়াগুলো ব যাম খাই টাই নাম আপনি কিসা যালাইনে থাক জগৈ থাকা ব তাবুক থাকি বিশি যা বিশি নেই ইং থাকা হিকে আবার ইয়াগুলো বইনি বনো যাম খাত চালানি বা নানি বা তাম খাত টংখা চিনি ব হামনাই
0: আবতো বেলাই কাহাম কুইশন আং সালামু সুমান হিংকে সঙ্গাছি সালাইমানি হাই যে থাকি থাকা কেন যে প্রবলেম যে নুকজাকমানি আবো একচুয়ালি আমার হাইয়া যে যত বরং থাকানো বিথি নাঙো বা যত বরং কাইসা কাইসা জেসমান কাইসা নাঙো ক্যালসিয়াম বা ট্যাবলেট চালানো আমার হাইয়া আবার বরক টু বরক ডিপেন্ড খাই আং থাকিং যে সামানো হাই যে বরক সোয়াগ নুন টাই মানে ইয়াকে কবর হাই মা হাই যত বরক তো ইয়া বলে আবো আমার হাই তাকে আবো পার্সন টু পার্সন বেরি খাই আমার হাইয়া যে যত বরক নো রিসুমা থাকা বিটি চানা নাই বা বন জেসমান কাইসা ট্রিটমেন্ট মারা নাই আমার হাইয়া কারণ বাক্সা বরক কোন প্রবলেম ইয়াফা নন দংমানো বরক বাক্সা বরক সয়প দংমানো আমার হাইতা তাবুক যে বরক যে নুক যাখা উমেন হেলথ ইস্যু তৈ কাইসা স্টাডি খাইকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আ জাগাও আও স্টাডি নুক যাখা যে যত বুড়ি রিসুমা থাকানো বিথির নাম আমার হাইয়া যে বরকনি প্রবলেম গো আমার হাই বরক রং সিমিছে বিথির দিনে কাইসা उनको तो स्टाडी तो आवन बागें सुनबो सुन जे हॉस्पिटल आउ दूर फाइया हंगे सुन जो तो बरगनो ट्रीटमेंट नहीं है एक्चुअली जे बरक प्रॉब्लम उन जागो आ बरगनो सिमसे सुन

0: Anh ta bước sừng trít tâm khai, em nó sừng je borok ri suno thang na khang sừng bong nó calcium chana ni ba gi encourage khai. Je mon nom di je pro.
1: Bini umur nai ta, bini boyos nai.
0: Ta sing ang sama hai je auto tin ta stesso thangu. Peri menopause no mane thak na ni na ni nai tong kha. Menopause nga thak ang post menopausal nga ta pro symptom phai ba problem nok ja.
1: Thak so gi thang ka ke.
0: Enge o unko actually the mane a single bini 50 51 India wo maximum rinyo ri suma thagu. Enga sung mo jesa burifan ochini hospital ago phai kya enga sung 45 years only sim nombong no calcium chana ni bagi encourage khlai ta
1: baksa bagi ni boro rokong ka hanke 55 ro phan thage am ha jora bo nuk jago a jora se baksa bosaro mane payo thakna ni jora wo baksa ekdom brise kalono bosaro khep mane am ha ro bo chung agi khana ka ha chung to tini salai tong mane je bre rok ni ri thak mane shakang tai ri thakna ni jora tai ri thak mane yagulo chung tam tamo chini sago chung bemar kapha ba chini jungjalo nukjak au ge obono chini bre rok kha chini bre rok kha belai kheno chung chini sakno chung wan chogi nai di chung to bosai bosawe ma tongo nok nokhungni bor ro wai chung ma tongo phia ba a jora wo chini sung thajin khana ka je chala rok bai বসাই বসারো বাই চং লগি সংরক বাই টংনা মুসংগলা থোনা চানা মুসংগলা অক অগ্রক নতেইব কে আব বেলাই খেন বসাই বসা হঞ্জং নেব বুঝিনা নি নাঙ্গো তামলে হনবা আজরাও চিনি বুড়ি রং প্রবলেম তো চলারক তো বাহাকে সাইমান নাইবা কে বরক বাহাইন ওম হাকে যে তিনি নি অ পান্ডার রং খানাই টংমানি বিশিং তুই সাইমান খাঙ্কবা নক নুখুঙ্গ আস কেবেং মুং ফাইগলাক তিনি নি অ কগ্নো চং সাই টংমানি যদি বরক খনাই টং হাঙ্গে তাকুক চং যদি খনাই টং হাঙ্গে বরক বরক ওয়ান ছুক তং যে বুড়ি রং অম হাই প্রবলেম টং হাঙ্গে বরক আম হাই জং জালক ফাইউ হনে আও হাঙ্গে আবনি বাগাইন চং বুড়ি রক হাঙ্গে চং রি রি সুমানি সিমিন চং কাহাম কে চিনি সাকন চং নাইকলে মা থাংতাই হিঙ্কে আও হিঙ্কে পাইথাগো আঙব সঙ্গানি মুসঙ্গ যে খনাই টংনাই তাকুক তাই বুকুক চং বরক অর বুড়ি সিমি খানানি ক গিয়া চলা তাই চিনি তাকুক বুকুক চং খনাই টং খানা হিঙ্কে বরক ন অ জরাও চং নক নুখুংনি বরক বাই চং বাহাইকে টং খাঙ্কবা চিনি অ জরার চং লাই থাংমান চং ন হামজাক মংরক তাম রক টং খাঙ্কবা চং কাহাম অং আমহা চিনি অ বুড়ি রক মেনে পসং মানে জরাও চিনি নক নুখুংনি বড় রক বাই চং বাহাইকে টংনানি তাই অ বুড়ি রক নাম কক কসানানি মুসং
0: আও চং যে আসে কক সালাই গিয়া মেনোপোজ নি টপিক তুই নাই এগে তাবুক যে চং সাইমান যে চিনি তাকুক বুকুক সং যে পারা রক টং নাই রক বরক তো আমার কক রক কুনি ন সব সালাই তাই অকব খনায় গোনা খনাপান সাইমি আজ আমার হাই কাছে প্রবলেম হুনি বুড়ি রক নি গোবর আমার হাই কাছে এক্সপিরিয়েন্স দং এগে আমার হাই যে টপিক রক মেনোপোজ টপিক রক একচুয়ালি যে বরক সিজাক রক বরক সে আমার হাই টপিক রক ডিসকাস খাই বা সাইমান এগে যে পারা টং নাই রক নবা চিন তাকুক বুকুক সং রক যে আগর জলাফান টং হবা যে কাছে সহ রকম টপিক নই বরক সাইমিয়া হে বরক নি বাকি আসানা মুসলমান হিঙ্কে তাবো অবশ্য চিনি সোসাইটি সিমিয়া কমং যত বড় সোসাইটি ফান আমার হাই প্রবলেম নুকজাগো হিঙ্কে আমার বাকি নয় যেফরু যে বুড়ি রক যদি ন 40 ইয়ার্স রক লাই যাক বা মেনোপোজ না কাসুই তহাঙ্কে বড়নি সাইকোলজি ন বা যে মেনোপোজ তাম তাম প্রবলেম আবো তো সালাইকে আমি রক ন সাইমাঙ্কে চাও তাও হিমালয় তাবুক নি কবং অফিস রক হব আমার হাই মেনোপোজ নাই বুড়ি রক নি বাকি রক তাই এসা আলাদা স্পেস রক তঙ বা বর্ণ তাইসা হলিং করক রুব কোম্পানিস রকব বংনি বাকি আলাদাভাবে সামুং তাই এসা করক রিল্যাক্সেশন নক রুব হিঙ্কে মেডিকেল রিসার্চ রকব আমরা তুই কবংমা রিসার্চ খাই তঙ আমার বাকি ন বুঝিনা দরকার যে মেনোপোজ মানে আবো যে আমার হাইয়া যে আলাদা থাকা বিন কাছে জাস্ট আলাদা ফেস এন্টার খাই কিয়া হিঙ্কে আবো চ বুঝিলাই তঙ্কে চিনি নক নুখুব তেব নাইথকই থানাই তাই চিনি সোসাইটি হবো তেব গ্রাহকে চিনি বোমাং নাই রকম বা জেরি সুমা থানাই রকম কাহামকে নাইকলি তং মানে
1: বরম রাক তাই আও হিঙ্কাবো নং বেড়ি রং তো সানা থাকে অরব কাছে কক দো যে কিসা আবো নামানে কক ফানা ফিয়া নাঙ্গো বাকসা বা রি সুই টংখা বা বতাবো মেন সং টংখাঙ্কে বনা চং বেলা এখানে নেগলেট খাইও কাইসা কাইসা বিনি ইয়াকনি মানে সে চাইয়া সেলেন জাগলাইও ফিয়াবা আবো যে বুসুক যে সাইন্টিফিক যে সাইন্টিফিক বুসুক যে আবো টাকাঙ্কে যে বাইরে চঙে থাঙো আমার ওখানে ওয়ান ছকলাই মানে হিঙ্কে আবলে চিনি সাইন্টিস্ট রকলে সঙ্গে সাদা সা যে বিনি টাকজাক চাকাঙ্কে নক সানাই বিনি নাকাঙ্কে নবো কবর হাইং থাকসেনাই আম হাইরক কিসিসা আবার তৈ কিসা সঙ্গনা মজুম মানে
0: আবো হুঙ্কে হয়তো চিন যে নগো যে যে সরকার বুড়ি মেন সঙ্গে চিনি সোসাইটির নগো যে ব মামেরও সঙ্গমাইয়া বা বাইরের গঙ্কনা রইয়া হিঙ্কে আবো নাই নাকি একচুয়ালি চিনি কালচারাল প্র্যাকটিস যে নুকজাক মানে আবো আঙ্কে হামিয়াবো হিঙ্গিয়া হিমালয় চিনি মেডিকেল সায়েন্স হচ্ছে নাই নাই

0: खरु बुरी रोग मेन सुंगो
1: उम
0: बर बसाक नि जे थै अंग खरु
1: उम
0: आ थै जै बायरा नि जे इन्फेक्शन लग जे टोंग मानि आ
1: उम
0: बंग बसाक हाबना नि तेब पॉसिबिलिटी नै थांगो बर लुम कुलुम क सांगना नि चांस ब बंग बाङै थांगो
1: आ
0: बर जदि न आगिन दिन गत जत बर त आम त नि हाइजीन क्लिनिनेस त करै आ मै बर तुकु यार त हाके बा कुन सामुन खाय त हाके बंग इन्फेक्शन चांस न नि लेस আমার কাছে আগে কালচারের হয়তো প্র্যাকটিস মানে আপনার হামিয়া হন মাইয়া তবে বংনি মই সংযোগ চাই আমার অফিনকে আমাকে সুপারস্টিশন আমাকে জেনিউন ক্লায়েতা
1: ইংকে আও গেফিয়াবা যেন আ জরাওকে আনে ওয়ান ছমানি বং কিছু সানামো সঙ্গ আ জরাওকে ফিয়াবা যেন হামজাকমা বাই যেন বরক ছেলেঙিয়াউই কাহামকে হাইজেনিক টংনানি সাফ সুতরাকে সঙ্গ টংনানি আবাস সঙ্গ নাঙ্গক মানে ফিয়াবা বি তাংজাক চাইয়া যে তাবুক তো বড় গবাং মানে তাবুকনি যে মডার্ন যুগত হাই গবাং মা প্রিয়ার সঙ্গে পেট রোগ ইউজ খাইবাই নু সুনুক যে যে বি যে সিদ্রা যে নুক ইং টংখা আগিন হেলালা লিলিং যে দিকনায় নাঙি টংখা আম হাইরক তাবুক নু নুকলিয়া ফিয়াবা ও যে তাবো ফিয়া কমাই টংখা যে কাছে সুপার স্টেশন হাই নো আবার থাকে আবার ফিয়া আগিনি বড় রোগ সে সালাং মানে ব তা টাংরেডি হিন সামানি ফিয়াবা আবার বনো হামজাগি বনো সামুটা টাংরেডি অ জরা বি বেকেন রোগ নরমই টংখা টংমানি জরা বনো সামু কারাকটা টাংরেডি আম হাই হিমা সঙ্গনা হে আং খাকাও হিংকে আও হিংকে আও হিংকে আবো চিনি কেসা যেন হামজাক মূ মানানি নাঙ্গ যেন হামজাক মূ মানানি নাঙ্গ নগ্ন খুনি বড় রগাইব আরো বনো সেলেঙ্গি নরই নগতা হাপাই দি তাবক টাংমায়া জরা বাকসা বাকসা বা কের ফানচে মাখাইয়া কামির আমচেরা গব তাবক টাংমায়াং টংহাঙ্গে কের ফানচে মাখাইয়াং থাং হিংকে আও হিংকে অ জরাবো অবন বন সেলেঙ্গিয়া ওই যেন বন হামজাক মানে বিশিংতই বন সামুং টাংরিয়া ব বা যেন বনো হামজাগৈ আদর খাই তনমানি আমা হাইকে নুখাঙ্গাবা চাও যে বনো সেলেঙ্গি বনো নরৈর হরনানি ও দায়কুঙ্গ মথুনানি আমহাই বাকসা বাকসা বাসারে আসে ফুরফানোসে আমহাকে বনো নরৈ তনজাও বিনগ মাসমরা তা হাব দি বনো সেলেঙ্গি সে খিপ যাও ফের তাবলে আমহার নুকজাগলিয়া তাবুক বলে খেন মডার্ন ফাইকা তাবুক সায়েন্স রোগ তাইব ডেভেলপ মানে বাকি দা তাবুক বড় রোগ আসা খেন সীমানি হাই নুকজাগু গে আও গে আবনো চিনি খাই টাই তাকতাই বুকক সঙ্গব আবন সানি মসঙ্গ যে যেন দিনে সালাইমানি বিশিংতে নরক বুঝি মানখানা যে বরী রো রি থাকমানি সকাং রি থাকমানি জরাবো তাই রি থাক পাই যেন তাম তামকে টংনানি না তাই নক নকুনি বড় রক বাহাইকে অ যে রি থাকাই বুড়ি বাই বিহেব খাই টংনানি না আব্রতই নরক খানা কানা কিন্তু বেলাখেন হামবাই যেন তিনি আমহাই জরা কাহামরে ওই সার যেন অকক থাই রং যেন বুজগৈ গলামানি বাকি সেরে শুক্রবৈ সামানি বাকি তাই খাই টংনানি লোকরংনব পাই ফেলাইয়া চিনি খাপাংনি হামজাংমাইয়া ফারে চিনি অ সাক হামগ্রানি পান্ডান অরণ মথাকচিন তাই সারনব হামবাই তাই লোকনব হামবাই খুলুমকা
0: খুলুমকা
2: আশুক জরা ডাক্তারনি পান্ডাও তিনি খনার জাখা বুড়ি রোগনি রিসুমানি ন থাকমানি নতই কক শুক্রুবই যাই যাইকে সাই খেনার খা বরমনা ডাক্তার অমূল্য দেব বর্মা পান্ডাও তাবো খনার জাগানে জাদুনি রজাবমু খরাং রানু চানুমণি দেব বর্মা

되네. 가랑크나워. 아, 달래다, 삼바크나워.

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য রেখে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। প্রধানমন্ত্রী আজ সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক। আন্দামান দ্বীপপুঞ্জের কাছে শ্রীবিজয়পুরম 3-এ প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ জানিয়েছেন। দিল্লির মালভিয়া নগরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে 13 জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। পাকিস্তানের অবৈধভাবে দখলে থাকা গিলগিট বাল্টিস্তান বিধানসভার সাধারণ নির্বাচন আয়োজনের বিরুদ্ধে ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আগামীকাল তারা জাপানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতার ওপর জোর দিয়ে বলেছেন, সারা বিশ্ব এক পরিবেশবান্ধব ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এবং ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য বজায় রেখে এই ক্ষেত্রে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। সুরাতে আজ 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে গুজরাতের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরও বলেন, সৌরশক্তি থেকে পরিবেশবান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়ায় স্থানান্তরের ক্ষেত্রে গুজরাত এক বিশেষ ভূমিকা পালন করে, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য।
1: ये जो वैश्विक संकट चल रहा है, ये दिखाता है कि एनर्जी के मामले में आत्मनिर्भरता कितनी जरूरी है। और बीते 12 वर्षों में देश ने जो कैपेसिटी तैयार की है, उसका कितना बड़ा महत्व है। 12 वर्ष पहले भारत में सौर ऊर्जा का उत्पादन नाम मात्र का था, आज हम दुनिया के टॉप 5 देशों में से एक हैं।
0: তিনি সুরাতের চক্রাকার জল অর্থনীতি মডেল এবং বর্জ্য থেকে সম্পদ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, গত 12 বছরে এটি একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে।

0: 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বৃদ্ধি যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক আজ 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক জিডিপির একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষে প্রকৃত জিডিপি 323 লক্ষ কোটি টাকারও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য জিডিপির হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্য খাতের বৃদ্ধির কারণেই অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যাবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025-26 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির এই হারকে ভারতীয় অর্থনীতির অন্তর্নিহিত শক্তি, সংস্কারের সাফল্য এবং 140 কোটি ভারতীয়র কঠোর পরিশ্রমকে প্রতিফলিত করে বলে ব্যাখ্যা করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের অর্থনীতি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, সরকার জীবনযাত্রার মানোন্নয়ন, বাণিজ্যিক পরিবেশ সরলীকরণ এবং যুবকদের জন্য সুযোগ বৃদ্ধি করতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকল। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদী ঋণের ওপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে আরবিআই অন্যান্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও আরবিআই বর্তমান অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে শ্রীবিজয়পুরম 3-এ প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী পুরি বলেছেন, এই আবিষ্কার আন্দামান সাগরের জ্বালানি সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। শ্রী পুরি জানান, সমুদ্রপৃষ্ঠের 355 মিটার গভীরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে। মন্ত্রী জানান, অয়েল ইন্ডিয়া বর্তমানে গ্যাসের গঠন এবং মান মূল্যায়নের জন্য নমুনা সংগ্রহ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে কাজ করছেন। ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লঙ্কামুরা সীমান্ত চৌকিতে প্রহরী সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। শ্রী শাহ কেন্দ্রীয় সরকার স্মার্ট বর্ডার প্রকল্পের কথা তুলে ধরে বলেন, এই নতুন পদ্ধতিটি স্থানীয় অসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর সমন্বয়ের মাধ্যমে দুর্ভেদ্য সীমান্ত তৈরি করার কাজ করবে। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগরতলার কুঞ্জবনে ঐতিহাসিক পুষ্পবন্ত প্রাসাদের জায়গায় তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। দিল্লির মালভিয়া নগরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে 13 জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নিহতদের মধ্যে একজন মোজাম্বিকের, 4 জন নাইজেরিয়ার, 1 জন লাইবেরিয়ার, 3 জন কিরগিজস্তানের, 1 জন উজবেকিস্তানের, 1 জন বাংলাদেশের, 1 জন কঙ্গোর এবং 1 জন ইরাকের নাগরিক ছিলেন। ভারত রাশিয়া সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়া ভারতের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী এবং তা বহু বছর ধরে চলে আসছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক তার প্রতিনিধি দলসহ চলতি মাসের 1 থেকে 4 তারিখ পর্যন্ত ভারতে ছিলেন। আলোচনা ইতিবাচক ও গঠনমূলক হয়েছে বলে তিনি জানান।
1: ট্রেড ডিল কি বাত হ্যাঁ, জেসা আপকো পতা থা 1 জুন সে 4 জুন আমেরিকা কে তরফ সে এক টিম ইহা আই থি উনকে নেগোসিয়েশন কে লিয়ে অর জেসা কি আপনে দেখা হোগা প্রেস বিজ্ঞপ্তি জো কমার্স মন্ত্রালয় কি তরফ সে জো জারি কিয়া গিয়া কি ইয়ে বাতচিত জো দোনো পক্ষো কে বিচ মে হুই ইয়ে কাফি পজিটিভ সকারাত্মক রহি তো হাম আশা করতে হ্যায় কি আনে ওয়ালে দিনো মে ইস পে চর্চা অর হোগি অর জো অন্তরিম ট্রেড ডিল কি বাত চল রহি হ্যায় উসকো দোনো পক্ষো কে বিচ মে উসকো পুরা কিয়া জায়েগা।
0: নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল 3 দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে এদেশে এসেছেন। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শ্রী জয়শঙ্কর আগামীকাল নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও ওই বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটেও তার যাওয়ার কথা। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতি বছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাকিস্তানের অবৈধভাবে ও জোরপূর্বক দখলে থাকা গিলগিট বালতিস্তান বিধানসভার সাধারণ নির্বাচন আয়োজনের বিরুদ্ধে ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন চলতি মাসের 7 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা। ভারত তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, গিলগিট বালটিস্তান সহ জম্মু কাশ্মীর এবং লাদাখের সমগ্র কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের এই ধরনের প্রচেষ্টা ওই অঞ্চলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমনপীড়ন, অর্থনৈতিক শোষণ এবং স্বাধীনতা হরণের মতো অন্তর্নিহিত সমস্যাগুলোকে আড়াল করতে পারবে না। পাকিস্তানের অবৈধ দখলে থাকা এলাকাগুলিতে পরিবর্তন আনার যে কোনো প্রচেষ্টাকে নতুন দিল্লি দ্বর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে এবং জোর দিয়ে বলেছে, এ ধরনের পদক্ষেপ এই সত্যকে আড়াল করতে পারে না যে পাকিস্তান অবৈধভাবে ভারতীয় ভূখণ্ড দখল করে রেখেছে, যা অবশ্যই খালি করতে হবে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নতুন দিল্লিকে রাশিয়ার 5ম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই SU-57 দেওয়ার এবং ভারতে এর যৌথ উৎপাদনের প্রস্তাব দিয়েছেন। এর ফলে দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। এদিকে ভারত দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সুদর্শন চক্রের মূল উপাদান হিসেবে রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকার কথা রয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা সত্ত্বেও ভারত 5টি S-400 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য রাশিয়ার সঙ্গে $500 কোটি একটি চুক্তি স্বাক্ষর করে। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। ভারত আগামীকাল ফাইনালে জাপানের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য রেখে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল GDP 7.7% বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আগামীকাল তারা জাপানের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পরেও বিনতা দেববর্মা তিনি ককতমা ববাগ রকমখা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী তিনি গুজরাটনি সুরাত লাহার চিং ফেরাং তৈ স্নামখর বাবায় খক চি চার সাই চার রা রাজাক গবাং রাংনি হামক্রাই গনাং তাং বুতাংনু চেঙ্গি রেখা তৈ হলংথং কাইখ্যা কেন্দ্রনি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনি আগরতলানি বিএসএফ নি লঙ্কামুরা হা আরি মরুক মা থায় বেড়াইখ্যা তৈ হা আরি মরুক নাই বিএসএফ রকমাই ককলাম সালাইখ্যা তিনি হাস্তে নি যত থায়ন জুদা জুদা সামং বুতাংনি বিশ হায়ুং দংখরসার পালাই যাখা তাবুক ককতমা শুক্রবই মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী তিনি গুজরাটনি সুরাট লাহার চিং ফেরাং তৈ স্নামখর বাবায় খক চি চার সাই চার রা রাজাক গবাং রাংনি হামক্রাই গনাং তাং বুতাং নো চেঙ্গি রেখা তৈ হলংথং কাইখ্যা আবনো রুগী সংচাজাক লুকুথুম মন্ত্রী বক্রক সাকা ও তাং বুতাং রক লুকু রকনি লাংমাও হামক্রাই তুবওয়ান তৈ হাক্তনি রাংথং হামসা মুঙ্গ চুবাওয়ান তংখর রুগজাক সকচাকনাই স্নাম্মা ও গুজরাটনি নাংমা বারজা ইয়াচাকমানি ককনো খুরজাউই মন্ত্রী বক্রক চারাঙ্কা কামি ও হাক্তরনি পুইলা সোলার পার্ক স্নামতি সামা ককনো মুইতু খ্লাই রেখা কেন্দ্রনি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনি আগরতলানি বিএসএফ নি লঙ্কামুরানি হা আরি মরুকমা থাই বেড়াইখ্যা তৈ হা আরি মরুকনাই বিএসএফ রকমাই ককলাম সালাইখ্যা হায়ুং দংখর সালনো রুগী বুফাংকাই মুং পান্ডাও মানজাগৈ কেন্দ্রনি স্বরাষ্ট্র মন্ত্রী ফাংশা আগর বুফাং কাইখ্যা পান্ডাও মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা কেন্দ্রনি স্বরাষ্ট্র সচিব ইন্টেলিজেন্স বিউরোনি নাইকলনাই সচিব তৈ বর্ডার সিকিউরিটিনি ফোর্সনি নাইকল ফাং নখবৈ গবাংমা লুকুরক মানজাগলাইখ্যা লঙ্কামুরাও বিএসএফ জওয়ান রকমাই ককলাম সালাইমা পান্ডাও কক নারকনা থাঙ্গই কেন্দ্রনি স্বরাষ্ট্র মন্ত্রী সাকা নৈ সাইচি চুকু বিশিনী সিমি তাবুকশুক জরা হাক্তরনি হা আরি মরুকনাই জওয়ান রক ফাংসিনি রাজাক বাচি রাসায়নিক স্লাইব গবাং বুফাংকাইখ্যা তাকলাই বিশি ও ফাং ব্রৈচি রাসায়নিক সিমি দকচি রাসাই বুফাং কাইজাকনাই বুসকাং বিশি ও কেন্দ্রনি বিএসএফ জওয়ান রকনি বুখাক্তই ফাং নৈ রাজাক বুফাং কাইজাকনাই আরনি বিশিংতি নতংখর মুথাঙ্গই নারগই মানবাইনাই বত

0: বসাকা মন্ত্রীবক্রং নরেন্দ্র মোদী তংখর মুথাঙ্গি নারকানি বাকে থানচাকের সামংখ্লাইনা বাকে ইয়াপ্রি রমজা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফ নিয়ে কাই থামচিসনি ব্যাটেলিয়ান জওয়ান রকনি তং থাই নকতে বিএসএফ নিয়ে কাই চুকুচিসনি ব্যাটেলিয়ানি কোয়ার্টার গার্ড কমপ্লেক্স ইনি কুনালা কাই রেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী দেব শাখা হাকতরনি গবাং মা হা আরি আমচাই রগ দাল বিদাল চ্যালেঞ্জ রক তঙ্গু কেন্দ্র হাপাং যে থাই বিএসএফ এসএসবি তলাংজাকনাই আরো আরো নো স্মার্ট বর্ডার্স নামুই তিসানা ওয়ানসুকমুং নাহারখা স্মার্ট বর্ডারনি সামুং পাইথাক বখাগনো সকপাইজাক তাই ডাক্তি নো কাইসা পাইলট টাংবটাং চল খ্লাইজাকনাই ও পাইলট টাংবটা হাক্তনি জুদা জুদা হা আরিনি কাইসনি এবা কাইচার থায় ওয়াইসাবাইনো চল খ্লাইজাকনাই স্বরাষ্ট্রমন্ত্রী দেব শাখা হাক্তনি হা আরি মরুত থানি ও হাস্তেনি হা আরি মরুকনাই রকনি সামুং নাঙ্কুকমানি হাস্তে ও বাবাই ব্রী বুখাকনো হা আরি মরুকনা নাঙ্গো হা আরি মরুকনানি বেরাস নাম থানি ও হাপাং বিশি চিবা গচাম দগ্রা বাজি কিলোমিটার আরি বনা ও সারা জিচুকু কিলোমিটার কতালখে আরি বনা বাগৈ গোসিমুং রেখা
1: ত্রিপুরা ফ্রন্টিয়ার হমারে লিয়ে বহুত মহত্বপূর্ণ ফ্রন্টিয়ার হ্যাঁ ওর এই দেশ কি ইস প্রকার কি সীমা কি সুরক্ষা করতা হো দেশ কে এক কোণে মে আয়ে হুয়ে ত্রিপুরা রাজ্য সে সটি হুই হ্যাঁ জনসাংখ্যিকী কা পরিবর্তন চাহে ত্রিপুরা হো চাহে পশ্চিম বঙ্গাল হো চাহে বিহার হো জনসাংখ্যিকী কা পরিবর্তন হম সীমা কে ছিদ্রো কে মাধ্যম সে নহীঁ হোনে দেঙ্গে এ হমারা অটল বিশ্বাস হ্যায় অর অটল সংকল্প ভি হ্যায়
0: মচাং সাথে বসাকা মন্ত্রীবক্রং নরেন্দ্র মোদী নৈ সাই ব্রীচি স্নি বিশিনি বিশিঙ্গন বারত ন কাহামকু হাক্তর স্নামৈ তিসানা বাগে সামুং তাঙ্গি তঙ্গু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সানজাও আগরতলা বীরভূম খোলা নিশিমি দিল্লি কেতালও লামরেখা বীরভূম খোলা ও তংবাইখ্যা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা এমপি রাজীব ভট্টাচার্য সচিব অকরা জে কে সিংহা পুলিশ নিদাগি ফাং অকরা অনুরাগ তে বিএসএফ নি কুচুক বেরেমনি তাং ফাং সং আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবাইও আকাশবাণী ককতমানি আপডেট মান্না বাকে লগ ইন খ্লাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তে টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব আইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মান্নাকে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলাতে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গানো তিনি হাস্তে নি যত থায়ন জুদা জুদা সামং বুথাংনি বিশিংতে হায়ুং তংখর সার পালাই যাখা সৈসীমা তাং সেপ্তে তংখর বেদেকনি মন্ত্রী অনিমেষ দেববর্মা তিনি ফুঙ্গ হাস্তে হাপার দেরামং কাসুমুং বেদেকনি বেখাক্তে সংসাজাক লাম হিমলাইমুং পান্ডানো চেঙ্গি রেখা আগরতলানি সুকান্ত একাডেমি বুসকাংনি সিমিন ও লাম হিমলাইমুং চেঙ্গাখা মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী হায়ুং তংখর সাল ন রুগৈ হাক্তরনি লুকুরক নখা কাহাম ইয়াফারকা হদালামনি পুষ্ট মোচাং মুদি শাখা ও শাল তংখর খাতি নারকনাতে আবনো নাহারে সামুং তংমান বুসকাঙ্গি তলাংনা ও নাংমা বারজা ইয়াচাকি তঙ্গু বখুরচাও শাখা এক পের মাকে নাম হাই সামুং বুতাং বিশি ব্রুম ন বেবাকিন সা দশমিক সা চুকু হেক্টর বলং স্নাম তিসামাও নাংমা বারজা ইয়াসাগৈ তঙ্গু মন্ত্রীবক্রং ফানবক্সিনী শাখা কাইসা হায়ুং কাইসা নুখুং তৈ থিনাং কাইসা ও রায়দান বুসকাঙ্গ তনি ওই মিশন লাইফ নি বিশিংতৈ ন হাক্তর কাইসা স্রাই স্রাই গখরাং তৈ হামচাজাক হায়ুং স্নাম তিসারা নাহারে সামুং তাঙ্গৈ থাংলাইনাই মলং মন্ত্রী অনিমেষ দেববর্মা তিনি শালবাগান সিআরপিএফ গ্রুপ সেন্টারও হায়ুং তংখর সালনুরগৈ হাপাং ফাং চারা কাইমা পান্ডাও বেবাক লুকু নুখুঙ্গ বুফাং বুসা কাইনা কবকমুং নারেখা বসাকা তাকলাই বিসিনি তংখর সাল পালাইমা ওয়ানসুকমুং বুবাক ওংখা ফর দ্য নেচার এন্ড ফর দি ফিউচার ফাং চারা কাইমা সামুং বুতাঙ্গ বলং নাইখুং হাস্তে নবার দেরামুংকা সুমুং নাইখুং সিআরপিএফ জওয়ান রক আরও মানজাক লাইখা হাক্তরনি গরিজা নুখুংনি বড় রকনি চামুং মুথাঙ্গি নারকনা বাকে কেন্দ্র হাপাং গবাং মা হামক্রাই গনাং সামুং বুতাং তাঙ্গি তঙ্গু আরনি বেরো কাইসাংখা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন তাং বুতাং নাংকুকমা সামুং তাঙ্গি তঙ্গু আবনতি ককতমা কাইসা
2: কোভিড-19 জরা হামিয়া চেংজাকমানি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনানি বিশিং বসংচামুং নাইমথাং কেরঙ্গ সেপমান্নাই রক তালব্রুম ন মাগনা রেশন চামুংনি মানই মানো আবাই হাকতনি রেজাগ রেজাগ লুকুরক দাদাক সিদাক ন হামক্রাইমানই টঙ্গ তৈ চামুং বিয়ালক ক্লাইমানি কবাং ন হলিকা অচেতন।

0: জিমুক নুফুনি লুকরক রং বিয়ালনি পজা হলিমানি লগি লগি হদানী নাইমথং সেবনো তৈবক্রা খাইকা চেরি নাইক্রং রকনি খাকামুং বিয়ালনি জরাও এবার জরা হামিয়াও লুকরকনি গানাও টঙ্গি অতংবতং নামমানি বারজাইয়াজাখা কেন্দ্র হাপাংনি থাংনাই বিসিটি নিয় চাসামুং গনাং তাংবতং লুকু হামক্রাই রকজাক সামুংবতং অব কাইসা খুরসা জাকনাই তাংবতং হাপাংনি নাহারমুং হাকতনি খরকসা লুকুনো ফানো চামুংনি বিয়ালো ক্লাইরিয়া তাই অ নাহারমুং সুপুংনা নাহারই বসকাঙ্গি তঙ্গ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা ককতুমা খতলিশমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা।
1: ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকল জাক ব্রী রকনি ক্রিকেট বাতাইমুং তিনি থংমুং কাইব্রী অংখা নরসিংগড়নি টিআইটি থংখলাও ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার চুকু উইকেট গমাওই ব্রাইট ক্লাব ন এমবিবি স্টেডিয়াম ও বাদারঘাট কোচিং সেন্টার বাচিচার রান ইউনাইটেড বিএসটি ও তেই তালতলা থংখলাও স্পোর্টিংগ ক্লাব চুকুচি সা রান বাই চলমান সঙ্গ নতেই নরসিংগড়নি পিটিএ থংখলাও কসমোপলিটন ক্লাব চি উইকেট গমাওই রয়্যাল কোচিং সেন্টার ন মেচেনখা তিনি কর্ণাটক তামিলনাড়ুতেই গোয়ারনি কিচাসে থাইরগ সালগ্রা সালথাংনি নবার শিবসাখা ভারতনি নবার তৈবার নাইখুংনি বখাক্তি সাজাকা খনানি সিমি জুন তালনি সালচি সাজরা ত্রিপুরা মণিপুর মেঘালয়তেই মিজোরামনি কিচাসে থাইরগ ওয়াতি নবার কতর ওয়াইফানো মানুহনি হজাকমুং খ্লাইখা ইয়াং আগরতলানি নবার তৈবার নাইখুংনি বখাক্তি সাজাকা বসকাং দামনি জিবরিও হাস্তেনি যত জেলাওনো ফেরাঙ্কগে ওয়াতি নবার কতর ওয়াইমানো খনা সালনি সাকানি তুংমারি থামচিবা ডিগ্রি সেলসিয়াস তে খামানি নিচিসনি ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনিও তঙ্গি মানো তিনি সালনি সাকানি তুংমারি তংখা নিচি চুকু ডিগ্রি তে খামানি নিচি দক পয়েন্ট স্নি ডিগ্রি সেলসিয়াস শারিকনি দাম্বা জরাতেই ওয়াতেই ওয়াখা সা পয়েন্ট ব্রই মিলিমিটার ককতমা পাইথাগো হাইনহাই ককতমা ববাগ্রক তেওয়াইসা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী তিনি গুজরাটনি সুরাট লাহার চিংফেরাং তেই স্নামখর বাবায় খক চি চার সাই চাররা রোজাক গবাং রাংনি হামক্রাই গনাং তাংবুতাংনো চেঙ্গি রেখা তে হলংথং কাইখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আগরতলানি বিএসএফনি লঙ্কামোড়া হা আড়ি মুরুকমা থায় বেড়াইখ্যা তে হা আড়ি মুরুকনাই বিএসএফ রকাই ককলাম সালাইখ্যা তিনি হাস্তেনি যত থায়নো জুদা জুদা সামুংবুতাংনি বিশিংতে হায়ুং তংখর সাল পালাইজাখা ককতমা তিনি বাকে অরণ্য পাইখ্যা উলনি ককতমা আওয়াই অঙ্গানো খনাফুং দামসিনি সতী ব্রেজিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন দেশের কয়েকটি সীমান্ত এলাকায় খুব শীঘ্রই স্মার্ট বর্ডার পাইলট প্রজেক্টের কাজ শুরু হবে। রাজ্যে সর্বত্র নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে সড়ক, বিদ্যুৎ ও শিল্প ক্ষেত্রে 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। প্রাক বর্ষা পরিস্থিতিতে আগামীকাল থেকে 11 জুন পর্যন্ত ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ও মিজোরামের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এবারে বিস্তারিত খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আগরতলার বিএসএফের লঙ্কামুড়া সীমান্ত চৌকি পরিদর্শন করেন এবং সীমান্তরক্ষীদের সাথে আলাপচারিতার মাধ্যমে তাদের মনোবল বৃদ্ধি করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি আগর গাছ রোপণ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

0: ডাক্তার মানিক সাহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ইন্টেলিজেন্স ব্যুরো ডিরেক্টর, সীমান্ত ব্যবস্থাপনার সচিব এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের মহানির্দেশক সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। লঙ্কামুড়ায় জওয়ানদের সমাবেশে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2019 সাল থেকে আজ পর্যন্ত দেশের সমস্ত কেন্দ্রীয় সশস্ত্র নিরাপত্তা বাহিনীর জওয়ানরা 7,50,00,000 বেশি বৃক্ষ রোপণ করেছেন। এই বছর 40,00,000 থেকে 60,00,000 বৃক্ষ রোপণ করা হবে। আগামী বছর কেন্দ্রীয় সশস্ত্র নিরাপত্তা বাহিনীর জওয়ানরা 2,00,000,000 বৃক্ষ রোপণ করবেন, যার মাধ্যমে তারা পরিবেশ সুরক্ষা এবং দেশ সেবা উভয় ক্ষেত্রে অবদান রাখবেন। তিনি পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং এই লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের গৃহীত পদক্ষেপের উপর আলোকপাত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশ সুরক্ষার জন্য একযোগে একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ বিএসএফের 37 নম্বর ব্যাটালিয়ানের জওয়ানদের আবাসনের ই উদ্বোধন এবং বিএসএফের 97 নম্বর ব্যাটালিয়ানের কোয়ার্টার গার্ড কমপ্লেক্সের ই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, দেশের সীমান্তরক্ষী জওয়ানদের সুযোগ সুবিধা উন্নত করার জন্য কেন্দ্রীয় সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। শুধু জওয়ানদের স্বাস্থ্যের দিকেই নয়, তাদের পরিবারের আবাসনের দিকেও খেয়াল রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিশাল সীমান্তের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। কেন্দ্রীয় সরকার যেখানেই বিএসএফ এবং এসএসবি মোতায়েন করা হবে সেখানেই স্মার্ট বর্ডার গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। একটি চতুর্পাক্ষিক নিরাপত্তা কৌশলের অধীনে স্থানীয় প্রশাসন, প্রযুক্তি এবং নিরাপত্তা কর্মীদের নিষ্ঠাকে একীভূত করে সীমান্তকে দুর্ভেদ্য করে তোলে লক্ষ্য। তিনি বলেন, স্মার্ট বর্ডারের ধারণাটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই একটি পাইলট প্রকল্প চালু করা হবে। এই পাইলট প্রকল্পটি দেশের বিভিন্ন সীমান্তের 7 বা 8টি স্থানে একযোগে বাস্তবায়ন করা হবে। জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, গ্রামের জনপ্রতিনিধিগণ এই কাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তার জন্য ত্রিপুরা সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিপুরা 3 দিক থেকে সীমান্ত দ্বারা বেষ্টিত একটি সংবেদনশীল রাজ্য। সীমান্ত বেড়ার আধুনিকীকরণের জন্য সরকার 15 বছরেরও বেশি পুরনো প্রায় 650 কিলোমিটার বেড়ার একটি অংশ প্রতিস্থাপন করে 119 কিলোমিটার নতুন বেড়া স্থাপনের অনুমোদন দিয়েছে।
1: ত্রিপুরা ফ্রন্টিয়ার হামারে লিয়ে বহুত মহত্বপূর্ণ ফ্রন্টিয়ার হে অর এই দেশ কি ইস প্রকার কি সীমা কি সুরক্ষা করতা হে জো দেশ কে এক কোণে মে আয়ে হুয়ে ত্রিপুরা রাজ্য সে সটি হুই হে। জনসংখ্যিকী কা পরিবর্তন চাহে ত্রিপুরা হো চাহে পশ্চিম বঙ্গাল হো চাহে বিহার হো, জনসংখ্যিকী কা পরিবর্তন হম সীমা কে ছিদ্রো কে মাধ্যম সে নহীঁ হোনে দেঙ্গে, এ হামারা অটল বিশ্বাস হে অর অটল সংকল্প ভি হে।
0: শ্রী শাহ আর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে ভারতকে একটি সম্পূর্ণ উন্নত রাষ্ট্রে পরিণত করার রূপকল্প নির্ধারণ করেছেন। এই লক্ষ্য অর্জনের জন্য ভারতকে প্রথমে সুরক্ষিত করতে হবে। দেশকে চোরাচালান, মানব পাচার এবং যুবকদের প্রভাবিত করে এবং মাদকাসক্তি থেকে রক্ষা করতে হবে। এই লক্ষ্যে ভারত সরকার একটি স্মার্ট নিরাপত্তা গ্রিড তৈরির কাজ হাতে নিয়েছে, যা সমস্ত ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করে। এরপর তিনি আগরতলাস্থিত নির্মীয়মান একটি হোটেলের ভূমিপূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপনে অংশগ্রহণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সন্ধ্যায় আগরতলা বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, মুখ্য সচিব জে কে সিনহা, পুলিশ মহানির্দেশক অনুরাগ এবং বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকগণ। আজ রাজ্যে সর্বত্র নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশমন্ত্রী অনিমেষ দেববর্মা আজ সকালে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত এক সচেতনতামূলক পদযাত্রার সূচনা করেন। আগরতলার সুকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে এই পদযাত্রা শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে করা একটি পোস্টে শ্রী মোদী বলেন, এই দিনটি পরিবেশ রক্ষা এবং সুস্থায়ী প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারকে পুনরায় নিশ্চিত করে। তিনি উল্লেখ করেন, গত দশকে সরকার অসংখ্য প্রচেষ্টা এই দিকে তার কাজকে তুলে ধরে। তিনি উল্লেখ করেন যে এক পের মাকে নামের মতো উদ্যোগ প্রতি বছর প্রায় 1.19 লক্ষ হেক্টর বনভূমি তৈরিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ, এই নীতি দ্বারা পরিচালিত হয়ে মিশন লাইফের চেতনায় দেশ একটি পরিচ্ছন্ন, সবুজ এবং আরও সুস্থায়ী পৃথিবীর লক্ষ্যে কাজ করে যাবে। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আজ শালবাগানে সিআরপিএফের গ্রুপ সেন্টারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রত্যেকের বাড়িতে গাছ লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই বছর পরিবেশ দিবসের ভাবনা হচ্ছে ফর দ্য নেচার অ্যান্ড ফর দ্য ফিউচার। বৃক্ষরোপণ কর্মসূচিতে বন দপ্তর, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, সিআরপিএফ জওয়ানগণ অংশ নেন। চলতি অর্থ

0: বছরের টানা দ্বিতীয়বার রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আজ দ্বিতীয় দ্বিমাসিক আর্থিক নীতি ঘোষণার সময় আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, মনিটারি পলিসি কমিটি সর্বসম্মতিক্রমে সুদের হার অপরিবর্তিত রেখে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে চলতি অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করা হয়েছে এবং মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা 4.6% থেকে বাড়িয়ে 5.1% করা হয়েছে। অন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণায় গভর্নর জানান, আরবিআই বর্তমানে প্রাথমিক স্তরে পলিমার বা প্লাস্টিক ভিত্তিক কারেন্সি নোট চালুর প্রস্তাব বিবেচনা করছে। এছাড়া দেশের কিছু এলাকায় এটিএম ও ব্যাংক শাখায় নগদ টাকার ঘাটতি নিয়ে গ্রাহকদের অভিযোগ প্রসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, রিজার্ভ ব্যাংকের কাছে পর্যাপ্ত অর্থ রয়েছে এবং যে কোনো ঘাটতি অবিলম্বে পূরণ করা হবে। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে সড়ক, বিদ্যুৎ ও শিল্প ক্ষেত্রের 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি মানুষের জীবনযাত্রার মান বাড়াবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে গুজরাটের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে তিনি চারাঙ্কা গ্রামে দেশের প্রথম সোলার পার্ক গড়ে তোলার প্রসঙ্গ স্মরণ করিয়ে দেন। দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছে। তারই মধ্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এই নিয়ে একটি প্রতিবেদন।
1: কোভিড-19 মহামারীর সময় চালু হওয়া প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় জাতীয় খাদ্য সুরক্ষা আইনের সুবিধাভোগীরা প্রতি মাসে বিনামূল্যে রেশনের মাধ্যমে খাদ্যশস্য পাচ্ছেন। এর ফলে দেশের কোটি কোটি মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন এবং তাদের খাদ্য সংকট অনেকটাই কমেছে। এই উদ্যোগ নিম্ন আয়ের পরিবারগুলোর আর্থিক চাপ কমানোর পাশাপাশি সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। বিশেষজ্ঞদের মতে, কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এই প্রকল্প একটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করেছে। কেন্দ্রীয় সরকারের গত 12 বছরের সাফল্যের ধারাবাহিকতায় এই প্রকল্প জনকল্যাণমূলক কর্মসূচির এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারের লক্ষ্য, দেশের কোনো মানুষ যেন খাদ্যের অভাবে কষ্ট না পায়, আর সেই লক্ষ্য পূরণেই এগিয়ে চলছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। রাহুল লোধের প্রতিবেদন, আকাশবাণী সংবাদ, আগরতলা।
0: আবহাওয়ার খবর। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে। আজ কর্ণাটক, তামিলনাড়ু ও গোয়ার কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাক বর্ষা পরিস্থিতিতে আগামীকাল থেকে 11 জুন পর্যন্ত ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ও মিজোরামে বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 1.4 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের কয়েকটি সীমান্ত এলাকায় খুব শীঘ্রই স্মার্ট বর্ডার পাইলট প্রজেক্টের কাজ শুরু হবে। রাজ্যে সর্বত্র নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে সড়ক, বিদ্যুৎ ও শিল্প ক্ষেত্রে 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। প্রাক বর্ষা পরিস্থিতিতে আগামীকাল থেকে 11 জুন পর্যন্ত ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ও মিজোরামে বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আজকে প্রথম গানখানি শুনবেন দ্বিজেন চৌধুরীর কণ্ঠে।

গানখানি শুনলেন গায়ত্রী বসুর কণ্ঠে। এখন শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। পরের গানখানি শুনবেন সমরেশ রায়ের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আধুনিক গান, আজকের শিল্পী ইন্দ্রনীল ভাদুরী।

0: भारत इंडोनेशिया संयुक्त आयोग की बैठक की अध्यक्षता करेंगे। भारत अंडर 18 हॉकी टूर्नामेंट के फाइनल में पहुंच गया है। जापान के काका मिगाहारा में आज सेमीफाइनल में भारत ने पाकिस्तान को 5-3 से हरा दिया। भारत की ओर से आशीष तानीपूर्ति ने 4 गोल किए, शाहरुख अली ने 1 गोल किया। फाइनल में कल भारत का सामना जापान से होगा। इससे पहले अंडर 18 लड़कियों की टीम सेमीफाइनल में चीन से हार गई थी। मौसम विभाग ने बताया है कि दक्षिण पश्चिम मानसून अरब सागर में गोवा और कर्नाटक के कई क्षेत्रों में पहुंच गया है। तमिलनाडु और बंगाल की खाड़ी में भी ऐसी स्थिति बनी हुई है। विभाग के अनुसार अरब सागर, कर्नाटक, महाराष्ट्र और आंध्र प्रदेश के अधिकतर हिस्सों के साथ साथ गोवा, तमिलनाडु और बंगाल की खाड़ी में दक्षिण पश्चिम मानसून पहुंचने की संभावना है। विभाग के अनुसार अगले 2-3 दिन के दौरान बंगाल की खाड़ी के कई क्षेत्रों के साथ साथ पूर्वोत्तर राज्यों में ऐसी ही स्थिति बनी रहेगी। और अंत में मुख्य समाचार एक बार फिर। प्रधानमंत्री नरेंद्र मोदी ने सूरत और दमण में कई विकास परियोजनाओं का शुभारंभ किया। प्रधानमंत्री ने ऊर्जा क्षेत्र में आत्मनिर्भरता पर बल दिया। कहा, भारत आर्थिक विकास और पर्यावरण संरक्षण के बीच संतुलन बनाकर हरित भविष्य की ओर अग्रसर। वित्त वर्ष 2025-26 में भारत की सकल घरेलू उत्पाद वृद्धि दर 7.7% रहने का अनुमान। गृह मंत्री अमित शाह ने कहा, स्मार्ट बॉर्डर परियोजना लागू किए जाने के अंतिम चरण में संवेदनशील सीमावर्ती क्षेत्रों में अगले वर्ष इसे प्रायोगिक आधार पर शुरू किया जाएगा। और भारत पाकिस्तान को 5-3 से हराकर अंडर 18 एशिया कप हॉकी के फाइनल में पहुंचा। इसके साथ ही समाचार संध्या का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সংবাদ বিভাগের একটি বিশেষ আলোচনা।
2: আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গতে। শ্রোতাবন্ধু, প্রত্যেক বছর 5ই জুন দিনটি আমরা বিশেষভাবে পরিবেশের জন্য পালন করি, কারণ এই দিনটি গোটা বিশ্ব জুড়ে আমরা পালন করি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। আর এই পরিবেশকে নির্মল রাখতে আমরা বিভিন্ন পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি পালন করে থাকি এই 5ই জুন দিনটিতে। কিন্তু শ্রোতাবন্ধু, শুধুমাত্র কি একটি দিন নাকি প্রত্যেকটা দিন? আমার তো মনে হয় প্রত্যেকটা দিন আমরা পরিবেশের জন্য বিশেষভাবে যত্নবান হওয়া প্রয়োজন। আমাদের নিজের শরীর স্বাস্থ্যের প্রতি যেভাবে আমরা প্রত্যেক দিন যত্নবান হই, একইভাবে পরিবেশকেও এইভাবেই আমরা যত্নবান হয়ে নির্মল রাখতে হবে। শ্রোতাবন্ধু, আজ এই বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস নিয়ে। আমাদের সঙ্গে আজ আলোচনায় জুড়ে গেছেন ত্রিপুরা জাইকা প্রজেক্টের অধিকর্তা শ্রীমতী বৌশালী রায় ম্যাডাম। ম্যাডাম, স্বাগত আমাদের আজকের আলোচনায়।
3: নমস্কার
2: ম্যাডাম। প্রথমেই তো বলছিলাম যে বিশ্ব পরিবেশ দিবস নিয়ে আলোচনা করব, যে এই একটি দিনই কি আমরা বিশ্ব পরিবেশের জন্য বা পরিবেশের জন্য কাজ করব, নাকি প্রত্যেকটা দিন পরিবেশের জন্য আমাদের ভাবতে হবে, নির্মল রাখতে কাজ করতে হবে, এই বিষয়টা দিয়ে যদি আলোচনা শুরু করেন।
3: দেখুন, একদিনে তো কোনো কিছুই হয় না, সম্ভব হয় না। আমাদের প্রত্যেক দিনে কিছু না কিছু, প্রত্যেক মুহূর্তেই পরিবেশের জন্য আমাদের কোনো না কোনো ভূমিকা রয়েছে, এবং সেটা শুধু কোনো দপ্তরের বা কোনো ডিপার্টমেন্টের পক্ষে সম্ভব না একা করার। প্রত্যেকের, সমাজের সবাইকেই এগিয়ে আসতে হবে এই কর্মসূচিগুলিতে। তো সবারই ভূমিকা রয়েছে, এবং সেটা প্রত্যেক দিনেরই একটা গতানুগতিক একটা ভূমিকা।
2: ম্যাডাম, এবছরের বিশ্ব পরিবেশ দিবসের থিমটা যদি বলেন।
3: এবছরের পরিবেশ দিবসের থিমটা রয়েছে ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। এটা হচ্ছে এবছরের থিম।
2: এর ব্যাখ্যাটা যদি আপনি বলেন যে কেন এবছর এই থিমটাই কেন রাখা হলো, কি উদ্দেশ্য এর?
3: এবছরের থিমটা একটু আলাদা, গতানুগতিক যে থিমগুলি থাকে সেটা থেকে এবছরেরটা একটু ক্যাচি। এটা শুনলেই মনে হয় যে একটা ক্যাচি স্টেটমেন্ট, ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। মানে হচ্ছে এটা দিয়ে একটা বার্তা সমাজের মধ্যে ছড়ানোর একটা, যে ইন্সপায়ার্ড বাই নেচার মানে প্রকৃতির দ্বারা যাতে ইন্সপায়ার্ড হয় সবাই, এবং ইন্সপায়ার হয়ে যাতে ক্লাইমেট মানে যেটা জলবায়ু আমাদের, ক্লাইমেটের জন্য আমরা কোনো কিছু কাজ করি বা কোনো ভূমিকা আমরা নিভাই, এবং ফর আওয়ার ফিউচার যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকে, স্বাস্থ্যকর একটা পরিবেশ যাতে আমরা রেখে যেতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সেটাই হচ্ছে এই বার্তাটা থিমের।
2: ঠিক ম্যাডাম, আমরা গত বছর থেকে আমরা পালন করছি যে এক পের মাকে নাম, মানে মায়ের নামে একটি গাছের চারা আমরা রোপণ করি বা করব। তো এই ভাবনার পেছনে

0: যুক্তিটা যদি একটু বুঝিয়ে বলেন।
1: এক পের মাকে নাম, এই কথাটার থেকে একটা খুব একটা আবেগপূর্ণ এবং একটা দায়িত্বশীল একটা স্টেটমেন্ট এটা। যেমন আমরা আমাদের প্রত্যেকেরই মা রয়েছেন, ঠিক আছে? তো মা যেমন তার শিশুকে জন্ম দেন, তাকে লালন পালন করে বড় করেন, বিভিন্ন ধরনের ভূমিকা উনি নিভান, তো সেরকম ভাবে একটা গাছও একদম জন্ম থেকে মৃত্যু অবধি যে আমাদের হিউম্যান সিভিলাইজেশন রয়েছে তাকে নানাভাবে সাহায্য করে চলছে, অক্সিজেন দিয়ে, ফল ফুল দিয়ে, ছায়া দিয়ে, সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর একটা পরিবেশ তুলতে একটা গাছের ভূমিকা অনেক, যেমন একটা মায়ের ভূমিকা আমাদের জীবনে। তো তার জন্য মায়ের সাথে গাছের তুলনাটা খুব একটা আবেগপূর্ণ এবং একটা খুব দায়িত্বশীল একটা স্টেটমেন্ট।
0: ম্যাডাম, বর্তমান সময়ে পরিবেশ দূষণের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো আপনি কি মনে করেন?
1: বর্তমান সময়ে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন, প্লাস্টিক দূষণটা একটা সর্বোপরি হয়ে উঠছে, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে বায়ু দূষণ, বন ধ্বংস করার একটা যে প্রবণতা, জলবায়ুর একটা পরিবর্তন চলছে, এগুলি মোটামুটি কারণ রয়েছে পরিবেশ দূষণের পেছনে।
0: আমরা তো প্রত্যেকেই নিজেদেরকে সচেতন ভাবি বা সচেতন রাখতে চেষ্টা করি, তারপরেও কেন সমাজে এই দূষণগুলো হয়ে চলছে? যেন প্লাস্টিক ব্যবহার আমরা করছি, কোনোভাবেই সেই দিকটা পাওয়া যাচ্ছে না যে মানুষ প্রত্যেকেই সচেতন হয়েছে, কি কারণ মনে হয়?
1: সচেতনতার মধ্যেও কোথাও ফাঁক ফোকর রয়েছে, কারণ সবার মধ্যে সেই সচেতনতাটা গড়ে উঠতে পারছে না, এর কারণেই এটা হচ্ছে, এবং সেটা নিয়ন্ত্রণ করাটা একটা মানে দুর্বিষহ একটা কাজ হয়ে উঠছে। দেখুন, শহরের ড্রেনগুলির মধ্যে সবাই বাড়ির থেকে আবর্জনা এনে ফেলছে, ড্রেনগুলি তো আবর্জনা ফেলার জায়গায় না, তার একটা নির্দিষ্ট জায়গা রয়েছে। তো প্রত্যেকের মধ্যেই সেই সচেতনতার অভাব রয়েছে, সচেতনতা আছে কিন্তু এর মধ্যেও কোথাও না কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে, যার কারণে সম্ভব হচ্ছে না।
0: সেটা সম্ভব কিভাবে আমরা করতে পারি?
1: তার জন্য সবাইকে একটা গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল ভূমিকা নিতে হবে প্রত্যেকের, এবং আমরা অ্যাজ এ অভিভাবক, আমরা অভিভাবক হিসাবে আমাদের শিশুদেরকে একদম ঘর থেকে তাদেরকে শেখাতে হবে, তাদের শৈশব থেকে সেই যে পরিবেশ বান্ধব যে কর্মসূচিগুলি এবং যে পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে এবং ক্লিন রাখতে হবে সেই যে স্কিলগুলি, এগুলি শৈশব থেকেই ডেভেলপ করা উচিত প্রত্যেকটা শিশুর মধ্যে।
0: সত্যি তাই। ম্যাডাম, এই যে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস আমরা ঘটা করে পালন করে থাকি গোটা বিশ্ব জুড়ে, রাজ্যে এই কর্মসূচি কিভাবে পালিত হয়েছে সে ব্যাখ্যাটা যদি বলেন।
1: হ্যাঁ, প্রত্যেক বছরই আমরা এই দিনটাকে খুব ঘটা করে পালন করি, বিভিন্ন সামাজিক সংস্থা এবং এনজিও, বিভিন্ন গভর্নমেন্ট ইনস্টিটিউশনকে সঙ্গে নিয়ে আমরা সেটাকে পালন করি, এবং এবছর আমরা এই দিনটাকে খুব ঘটা করেই পালন করেছি। রাজ্য ভিত্তিক প্রোগ্রাম হয়েছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টেও প্রোগ্রাম হয়েছে, সাব ডিভিশন লেভেলে প্রোগ্রাম হয়েছে, ব্লক লেভেলে প্রোগ্রাম হয়েছে। এর মধ্যে যেটা আমাদের আগরতলাতে যেটা প্রোগ্রামটা হয়েছে সেটা হচ্ছে সকালবেলায় বিএসএফ কমপ্লেক্সে আমাদের রাজ্যের মাননীয় বনমন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়ের হাত ধরে একটা বৃক্ষরোপণ একটা অনুষ্ঠান পালিত হয়েছে।
0: ম্যাডাম, প্রত্যেক বছর তো রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন জায়গায় গাছের চারা রোপণের একটা কর্মসূচি থাকে, বিশেষ করে 5ই জুন কিংবা জুন জুলাই মাসে। তো এবছর এমন কি কোনো আয়োজন রয়েছে যে জুন জুলাই মাস ব্যাপী বা অন্য কোনো নির্দিষ্ট দিনে আমরা গাছের চারা রোপণ করব রাস্তার চারপাশে বা রাস্তার আশপাশে?
1: হ্যাঁ, প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা এই ধরনের কর্মসূচি আমরা করে থাকবো জুন এবং জুলাই মাসে, যেটা আমরা সবসময় বন মহোৎসব পালন করে থাকি প্রত্যেক বছরই। তো এবছরও আমাদের সেটা পরিকল্পনার মধ্যে রয়েছে, এবং আমরা যেটা ফ্রি ডিস্ট্রিবিউশন অফ সিডলিং, বিনামূল্যে চারা যেটা বিতরণ করা হয় সেটাও করা হবে। তো এই ধরনের অনেক পরিকল্পনাই রয়েছে, সেটা আমরা বাস্তবায়ন করব।
0: এই যে গাছ লাগানো কতটা পরিবেশকে নির্মল রাখতে সাহায্য করছে বা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে?
1: হ্যাঁ, অবশ্যই ভূমিকা রাখছে গাছ লাগানোটা। যেমন একটা ছোট উদাহরণ দেব, আগরতলা থেকে সাবরুমের যে হাইওয়েটা, যখন রাস্তা চওড়া হওয়ার কাজ শুরু হয়েছিল তখন দুই পাশের গাছ সব কাটা হয়েছিল, তারপর রাস্তা পুরোপুরি ডেভেলপ হওয়ার পর তারপর পুরো খালি ছিল রাস্তা, কারণ সমস্ত গাছ তখন ওই সময়ে কাটা হয়ে গেছিল। এত প্রখর রৌদ্র যে ওই রাস্তাগুলো দিয়ে হাঁটা চলা করা দুর্বিষহ হয়ে পড়েছিল কোনো একটা সময়। তো বন দপ্তরের উদ্যোগে এবং কিছুটা সময় আমি ছিলাম সেখানে, বিশালগড়ে আমি SDFO হিসাবে কর্মরত ছিলাম ওইখানে। তো আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে সে সমস্তটা রাস্তা রোড সাইড প্লান্টেশন দিয়ে ভরে দেওয়া হয়েছে।

0: দুই পাশে। এখন আপনি এখন গেলেও দেখতে পারবেন দুই ধারে খুব সুন্দর রোড সাইড প্লান্টেশন ডেভেলপ হয়েছে, এবং এই গাছগুলি যেগুলি 2016-17-18 এই সব সালে লাগানো হয়েছিল সেই গাছগুলি এখন একদম বড় হয়ে গেছে এবং ফুল ফল ধরছে। ওই গাছগুলির নিচে দোকানপাট হয়ে গেছে, সবজি ব্যবসায়ীরা বসে সবজি বিক্রি করছে। তো এটা মানে দেখলেও একটা ইমোশন এবং একটা আত্মতৃপ্তির একটা জায়গা হয়েছে।
1: ম্যাডাম, এই যে রাস্তার আশপাশে গাছ লাগানো বা দুপাশে গাছ লাগানো, সেইগুলিকে রক্ষা করা কিন্তু বিশেষ প্রয়োজন বা বিশেষ ভূমিকা রাখে। তো আমরা শুধুমাত্র একটি দিন গাছ লাগালাম, তারপর আর গাছটির দিকে দেখলাম না, যত্ন করলাম না, সেটা কিন্তু কোনোভাবেই হতে পারে না। যেমন আপনি বলছিলেন যে রাস্তার দুপাশে গাছ লাগানো হয়েছিল 2016-17 বা 2018 সালে, সেই গাছগুলি অনেকটাই বড় হয়ে গেছে, ফুল ফল দিচ্ছে, তার মানে গাছটিকে যত্ন করা হয়েছে, কোনোভাবেই যেন গাছটি নষ্ট না হয়। তো এই বছর যে আপনারা গাছের চারা রোপণ করার উদ্যোগ নিচ্ছেন বা নিয়েছেন, তো সেইগুলিকে যত্ন করার বিষয়ে আপনারা কিভাবে ভূমিকা রাখবেন?
0: হ্যাঁ, আমরা যখনই গাছ লাগাই সামাজিক সংস্থাগুলিকে সঙ্গে নিয়ে, যখনই গাছ লাগানো হয় বা গভর্নমেন্ট ইনস্টিটিউশনকে সঙ্গে নিয়ে, তখন আমরা গাছ মানে পোস্ট প্লান্টেশন যে ম্যানেজমেন্ট এবং পরিচর্যার যে বিষয়টা, সেটা আমরা তাদের উপর দিয়ে দিই। কারণ আমরা তো সবসময় থাকা সম্ভব না আমাদের পক্ষে। তো যে যাদের কমপ্লেক্সে, যেমন বিএসএফ কমপ্লেক্সে, তো সেটা আমরা লাগানোর জন্য যে টেকনিক্যাল যে সাপোর্টটা, সেটা হয়তো আমরা দিলাম, চারাটা আমরা দিলাম, কিন্তু পরবর্তীকালে যে জল দেওয়াটা, তারপর কোনো গরু আসছে বা ছাগল আসছে, এইগুলির থেকে রক্ষা করার যে বিষয়টা, সেটা যার কমপ্লেক্সে লাগানো হবে তার সেই ভূমিকা নিতে হবে।
1: একদম তাই। মানে এক কথায় আমরা বলতে পারি যে রাস্তার আশপাশে আমরা যখনই গাছ লাগাবো বা কোনো কমপ্লেক্সে লাগাবো, সেখানকার স্থানীয় যারা, তাদেরকে কিন্তু যত্নবান হতে হবে যে গাছটি আমাদের এলাকাতে লাগানো হয়েছে বা আমাদের রাস্তার পাশে লাগানো হয়েছে, যত্নটা আমাদেরকেই করতে হবে।
0: একদম।
1: আচ্ছা ম্যাডাম, কোন কোন গাছের চারার উপর এবার বেশি জোর দিচ্ছেন লাগানোর ক্ষেত্রে?
0: বর্তমান কালে আগরের উপর অনেকটাই ফোকাস রয়েছে আমাদের রাজ্যের, কারণ এটা একটা খুবই ইকোনমিক প্ল্যান্ট হিসেবে ধরে নেওয়া হয়েছে। তো আগরের উপর আমাদের জোর দেওয়া হয়েছে, আগরের সিডলিং মানে চারা গাছ তৈরি করার উপরে অনেকটা ফোকাস রয়েছে। তো বিশেষ করে আগর এবং যেগুলি মেডিসিনাল প্ল্যান্ট আছে, যেমন হর্তকি, আমলা, বহেরা, অর্জুন, আমলকি, এগুলির উপর আমাদের বিশেষ করে মানে শহরাঞ্চলে, আরবান এরিয়াতে, যেগুলি খুব বেশি হাইটও হবে না এবং খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, ফুল ফল দিয়ে দেবে, খুব কুইক রিটার্ন যেগুলি দেবে, সে ধরনের আমরা সিডলিং চয়েস করি ফর আরবান এরিয়াস।
1: তো ম্যাডাম, গোটা রাজ্যের কথা যদি বলি, কোন কোন গাছের উপর বেশি জোর দেওয়া হচ্ছে? যে কারণ আরবান এরিয়াতে বা শহরাঞ্চলে কিন্তু জায়গাটা অনেকটাই কম থাকে প্রত্যেকটা মানুষের বাড়ির জায়গা, কিন্তু গ্রামাঞ্চলে বলুন সেখানে কিন্তু জায়গা অনেক পরিসরে থাকে, গাছ লাগানোর একটা বিশেষ জায়গাও থাকে ওদের। তো সেই ক্ষেত্রে আপনারা কোন গাছ?
0: সেই ক্ষেত্রে আমরা এই স্পেসিসগুলি তো থাকেই, তারপরেও আমাদের কাঁঠাল থাকে, তারপর জাম থাকে, তারপর ফুলের গাছ, বিভিন্ন ফুলের গাছ, যেমন করবী, শিউলি, তো এই ধরনের নানা গাছপালাই থাকে, প্রচুর ধরনের স্পেসিস থাকে। আপনি যদি কোনো সময় আমাদের একটা নার্সারিতে যাওয়ার সুযোগ পান, তাহলে আপনি দেখবেন প্রায় 50-55টা স্পেসিস থাকে, বিভিন্ন ধরনের স্পেসিস। তো ওই প্রত্যেকটা নার্সারিতে আমাদের ত্রিপুরা রাজ্যের ফরেস্ট ডিপার্টমেন্টের আওতায় যেই নার্সারিগুলি আছে, তো সব ধরনেরই গাছ লাগানোর এবং গাছের চারা গাছ তৈরি করার একটা প্রবণতা আমাদের রয়ে গেছে।
1: মানুষের চাহিদা কোন গাছের উপর?
0: মানুষের চাহিদা তো অবশ্যই যে ফুলের গাছগুলি এবং ফলের গাছগুলি, মেডিসিনাল প্ল্যান্টসগুলি, এগুলি মানুষ বেশি নিতে চায়। একটা মোটামুটি একটা মানুষের যেটা চাহিদা, চয়েস যেটা আমরা দেখতে পাই, মেডিসিনাল প্ল্যান্ট এবং ফল।
1: এবার যদি ম্যাডাম বলি যে ত্রিপুরার ফরেস্ট ডিপার্টমেন্ট রাজ্যের কোন কোন বনভূমিকে কিভাবে রক্ষা করছে বা সৌন্দর্যায়নের ক্ষেত্রে কি কি ভূমিকা রাখছে?
0: ফরেস্ট ডিপার্টমেন্টের তো ওভারঅল যে আমাদের ফরেস্ট ল্যান্ড রয়েছে, আমাদের যে রেকর্ডেড ফরেস্ট এরিয়া রয়েছে, 6-94 স্কোয়ার কিলোমিটার এরিয়া আমাদের রেকর্ডেড ফরেস্ট এরিয়া রয়েছে ত্রিপুরা রাজ্যে। তো এই রেকর্ডেড ফরেস্ট এরিয়া তো প্রায়োরিটি হিসাবে সেটার ম্যানেজমেন্ট কনজারভেশনের উপর জোর রয়েছে। তাছাড়া বর্তমান কালে আমরা ট্রি আউটসাইড ফরেস্ট, মানে কি, মানে কনভেনশনাল ফরেস্ট এরিয়া থেকে বাইরে এসে, বাইরে এসেও আমরা সবুজায়ন করছি। যেমন আমাদের আগরতলা শহরেই 3টা বড় বড় পার্ক রয়েছে, হেরিটেজ পার্ক, তারপর নেহেরু পার্ক, অক্সিজেন পার্ক। তো এইগুলি কিন্তু ফরেস্ট এরিয়াতে না, ফরেস্ট ল্যান্ডে না, মানে রেকর্ডেড ফরেস্ট এরিয়া যেটা 6-94 স্কোয়ার কিলোমিটার, এটার বাইরে। তো আমরা এই ধরনের বিভিন্ন ধরনের পার্ক আমরা অন্যান্য শহরগুলিতেও আমরা করেছি, যেমন উদয়পুরেও রয়েছে, হ্যাঁ, সাউথ ত্রিপুরাতেও।

0: আছে, এরকম ধনঞ্জয় স্মৃতি পার্ক, এই ধরনের আমরা মানে কনভেনশনাল এরিয়ার বাইরে এসেও আমরা কাজ করছি।
1: এবার যদি বলি ম্যাডাম, বনদস্যুদের হাত থেকে বনভূমি রক্ষা করতে রাজ্য বন দপ্তর কিভাবে কাজ করছে?
0: আমাদের প্রায় 21টার মতো ফরেস্ট প্রোটেকশন ইউনিট রয়েছে। প্রত্যেকটা সাব ডিভিশনে একটা করে ফরেস্ট প্রোটেকশন ইউনিট রয়েছে। এখানে 10 থেকে 15 জন আমাদের কন্টিনজেন্ট রয়েছে, ফরেস্ট গার্ড লেভেলের। ওনাদের একটা টোটাল ইউনিট রয়েছে, যেরকম পুলিশে থাকে প্যাট্রোলিং ইউনিট, তো ওইখানেও একটা রয়েছে ইউনিট। ওরা 24/7 ওরা প্রতিনিয়ত কাজ করে চলছে। ইলিসিট ফেলিং যদি কোথাও হচ্ছে, ইলিগেল ফেলিং, তো ওনারা কাজ করছে এবং সেটা ওনারা অ্যাপ্রিহেন্ড করছে, ধরে আনছে, কার্ডগুলিকে সিজ করছে। তো ওনারা ওনাদের মতো কাজ করে চলছে প্রতিনিয়ত।
1: ম্যাডাম, আমাদের এই আলোচনা শোনার পর হয়তো বা অনেকেই চাইবেন যে নিজের বাড়ির একটু খালি জায়গার মধ্যেই কোনো একটি ভালো ফলের গাছ বা কোনো উপকারী গাছ লাগানো। তো সেই ক্ষেত্রে বলবো, যদি চন্দন গাছ কেউ নিয়ে রোপণ করলো, সেটা একটা নির্দিষ্ট সময় পর সেটা বড় হলো বা এটা কাটার সময় হয়েছে, তখন তারা কিভাবে কি করবে?
0: প্রথমত তো চন্দন গাছ আমাদের আগরতলার যে জলবায়ু এবং সাইট কোয়ালিটি সেটাতে খুব একটা ভালো হবে না।
1: বা ধরুন আগর গাছ,
0: চন্দন ছাড়া যে কোনো অন্য গাছ যখন কাটার সময় হবে, তখন আমাদের একটা ফরেস্ট ট্রি ফেলিং রুল রয়েছে। সেই রুল অনুযায়ী মিনিমাম 5টা গাছ কোনো একজন জোরদার খুব অনায়াসে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করলে খুব অনায়াসে একটা পারমিশন দিয়ে দেওয়া হয়।
1: হ্যাঁ,
0: খুব শর্ট টাইমে, ওয়ান টাইম একটা পারমিশন দিয়ে দেওয়া হয়, এবং সেই পারমিশনের বেসিসে উনি ওনার জোত জায়গা থেকে 5টা গাছ, মিনিমাম 5টা গাছ উনি কাটতে পারবেন এবং সেটা উনি সমিলেও নিয়ে যেতে পারবেন, যেটা ওনার প্রয়োজন, যেভাবে উনি এটাকে ইউজ করতে চান উনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর 5 গাছের বেশি যখন হবে, তখন সেটার একটা লম্বা প্রসেস রয়েছে। সেটা তো সেক্ষেত্রে ট্রি রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলে একটা সার্টিফিকেশনের একটা সিস্টেম রয়েছে, সেটা একটু সামান্য লেংদি, কিন্তু হয়ে যায়, কোনো অসুবিধা নেই, কোনো জট থাকে না এটাতে। তো ওই প্রসেসে তখন যেতে হবে।
1: আচ্ছা, এই জলবায়ু পরিবর্তনের ফলে বা আবহাওয়া পরিবর্তনের ফলে এই যে আগর গাছের কথা বলছিলাম আমরা, এর উপর কি কোনো ধরনের প্রভাব পড়ে?
0: প্রভাব তো অবশ্যই পড়বে।
1: ম্যাডাম, এবার যদি জানতে চাই যে গ্রামাঞ্চলে তো অনেকের অনেক জায়গা রয়েছে বা খালি জায়গা থাকে, গাছ লাগানোর একটা বিশেষ ব্যবস্থাও থাকে, কিন্তু শহরাঞ্চলের বাড়িঘর অনেকটাই ছোট বা প্রত্যেকেই চায় যে ছাদের মধ্যে একটি ছোট্ট বাগান করার জন্য, তো সেই ক্ষেত্রে আপনি তাদের কি কিভাবে পরামর্শ দেবেন বা কি কি গাছ লাগাতে পারেন, কিভাবে ছাদের বাগানটাকে সৌন্দর্যায়নে ভরে দিতে পারবেন?
0: আজকাল ছাদ বাগানের একটা খুব ভালো একটা কনসেপ্ট তৈরি হয়েছে মানুষের মনে, এবং আগরতলার অনেক বাড়িতেই দেখা যায় ছাদ বাগান তৈরি হচ্ছে। তো এটা খুব ভালো একটা একটা হেলদি একটা পরিবেশের তৈরি, এবং খুব ভালো একটা ভাইব্রেশন দেয় কোনো একটা বাড়িতে যদি বাগান থাকে বা ইনডোর প্ল্যান্টস যদি থাকে। তো সেক্ষেত্রে আমাদের নার্সারিতে কিছু কিছু অর্নামেন্টাল প্ল্যান্টসও করা হয়, যেগুলি সৌন্দর্যায়নের জন্য। তো ওই নার্সারির থেকে অর্নামেন্টাল প্ল্যান্টস ওনারা পেতেই পারেন।
1: কিভাবে দেওয়া হয় এটা?
0: সেগুলি রেট ফিক্স করা আছে।
1: আচ্ছা,
0: তো ওই রেট অনুযায়ী ওনারা ক্রয় করে আনতে পারেন। আমাদের একদম নিয়ারেস্ট যে নার্সারিটা আছে, এটা হচ্ছে শালবাগান, সদর SF রেঞ্জের আওতায়, সেখানে অর্নামেন্টাল প্ল্যান্টস করা হয়। তো ওইখান থেকে যে চাই গিয়ে আনতে পারে।
1: এছাড়াও কি কি গাছ দিয়ে বাগানটাকে সাজাতে পারে কি মনে হয়?
0: হ্যাঁ, ছাদ বাগানে অর্নামেন্টাল প্ল্যান্টস ছাড়া আজকাল হাইব্রিড ফলের গাছও দেখা যায়, যেমন ছোট ছোট গাছে আম ধরছে, কামরাঙ্গা ধরছে, তারপর কুল ধরছে। হ্যাঁ, আপেল কুলের একটা আজকাল খুব ট্রেন্ডিং, গন্ডাচোরা এরিয়াতে আপেল কুল খুব ভালো হচ্ছে।
1: আমরা দেখতে পেয়েছি ঊনকোটি জেলাতে এবার সুস্বাদু আঙ্গুর হয়েছে।
0: হ্যাঁ, আঙ্গুর হয়েছে, তারপর বেনানা ম্যাঙ্গো। তো এই ধরনের যেগুলো ট্রেন্ডিং ফ্রুটস আছে, এগুলো দেখতেও ভালো লাগে আর ফলন হলো একটা আত্মতৃপ্তির জায়গা হয়ে ওঠে। তো এগুলি হতেই পারে ছাদ বাগানে।
1: সত্যি তাই। আর আমরা আমাদের রাজ্যকে নিয়ে গর্ব করতে পারি, যে কারণ আমাদের এই রাজ্যের কুইন এবং কিউ দুটো আনারসি কিন্তু বিশ্ব বাজারে স্থান পেয়েছে বা বিশ্বের মানুষ এখন সেই চাহিদাটা তৃপ্ত করতে পারছেন, রাজ্যের গর্ব এটা আমাদের। তো ম্যাডাম, এবারে যদি জানতে চাই পরিবেশকে রক্ষার জন্য আমরা গাছ লাগাবো, গাছকে যত্ন করব, পরিচর্যা করব, সেটা তো নিশ্চয়ই, কিন্তু এই ক্ষেত্রে স্কুল পর্যায়ে ছাত্রছাত্রীদের কিভাবে শিক্ষাটা দেওয়া উচিত?
0: অভিভাবকদের এবং শিক্ষকদের একদম শৈশবকাল থেকে বাচ্চাদের মনের মধ্যে যে পরিবেশের প্রতি যে দায়িত্ব দায়িত্ব সেটা ইনকালকেট করে দিতে হবে, তাহলেই সে ছোটবেলা থেকেই সেটা তার শিক্ষাটা

0: উঠবে, পরিবেশের প্রতি যে তার যত্নবান হতে হবে এবং তার দায়িত্ব রয়েছে। তো স্কুলের মধ্যে এনভায়রনমেন্টাল সায়েন্স বলে একটা সাবজেক্ট রয়েছে, হ্যাঁ, প্রত্যেক স্কুলেই আমি দেখি এনভায়রনমেন্টাল। তো সেই সাবজেক্টের মধ্যে মোটামুটি পুরো পরিবেশ রিলেটেড যা যা দরকার শিশুদের জানতে হয় সেগুলি সব রয়েছে। তো বাচ্চারা আজকাল জানে এগুলি।
1: ঠিক ঠিক। তারপরেও মনে হয় বাচ্চাদের হাতে কলমে কাজটা করাতে হবে, যে বিস্কিট খেয়ে প্যাকেটটা রাস্তায় ফেলবে না বা যেখানে সেখানে ফেলবে না, এইগুলো নোংরা পরিবেশে থাকবে না, নোংরা জামা কাপড় পরবে না, এইগুলো কিন্তু ছোটবেলা থেকেই যদি শিক্ষাটা দেওয়া যায় তবেই কিন্তু সে নিজে যেমন নির্মল থাকতে পারবে, স্বচ্ছ থাকতে পারবে, পরিবেশকেও কিন্তু নির্মল এবং স্বচ্ছ রাখবে। ম্যাডাম, এবারে জানতে চাইবো যে এক পীর মাকে নাম, এই এক পীর মাকে নাম কর্মসূচিতে রাজ্যের তরুণ প্রজন্মের যারা রয়েছেন তারা কতটা আগ্রহ হয়ে অংশ নিচ্ছেন অনুষ্ঠানটায়?
0: হ্যাঁ, এক পীর মাকে নাম যেটা আমাদের কর্মসূচি আমরা প্রত্যেক বছরই পালন করি এবং এখনো হচ্ছে আমাদের, যে এখন জুন জুলাই মাস আমাদের বন মহোৎসবের টাইম, এখানেও আমরা পালন করছি বিভিন্ন সামাজিক সংস্থাগুলিকে সঙ্গে নিয়ে, এবং JFMC আমাদের যে ভিলেজ লেভেলে যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটিজ রয়েছে ওদেরকে ইনভলভ করে আমরা সেটা খুব ভালোভাবেই করছি। এক পের মাকে নাম প্রত্যেক জায়গাতেই, প্রত্যেকটা ইনস্টিটিউশনে, পঞ্চায়েত লেভেলে, ব্লক লেভেলে আমরা চেষ্টা করছি সবুজায়ন করার।
1: এই এক পীর মাকে নাম ছাড়া পরিবেশকে সবুজায়নে ভরিয়ে দিতে বা সবুজে ভরিয়ে দিতে আর কি কি উদ্যোগ আমরা নিতে পারি?
0: বন মহোৎসব এটা তো একটা উদ্যোগ রয়েছেই, একটা বৃহৎ আকারে রয়েছে, সেটা পুরো আমাদের ভারতবর্ষ জুড়েই এই কর্মসূচি পালিত হয় প্রত্যেক বছর, তো এটা তো একটা রয়েছেই। তাছাড়া গাছ লাগানো তো যে কোনো সময়ই হওয়া যায়, মানে শীতকাল ছাড়া গরমকালে তো যে কোনো সময় গাছ লাগানোর এটার কোনো সময়ের প্রয়োজন নেই, শুধু আমাদের একটু মাইন্ডসেটটা তৈরি হতে হবে, সেটাই প্রয়োজন।
1: ম্যাডাম, পাহাড়ি এলাকাগুলিতে আপনারা এই কর্মসূচি কিভাবে পালন করছেন বা বনভূমি রক্ষা করার জন্য কি কি উদ্যোগ নিচ্ছেন?
0: আমাদের এবার থেকে একটা নতুন আমরা উদ্যোগ হাতে নিয়েছি ত্রিপুরা জাইকা প্রকল্প থেকে, সেটা হচ্ছে প্রত্যেক যারা জনজাতি গোষ্ঠী রয়েছে আমাদের প্রত্যন্ত এলাকায় প্রত্যেকের বাড়িতে আমরা প্রায় 225টা করে আমরা গাছ লাগাচ্ছি প্রত্যেকের বাড়িতে, তাদের জোট জায়গাতে যেখানে খালি জায়গা রয়েছে সেখানে আমরা 225টা করে আমরা বৃক্ষরোপণ করছি এবং তাদেরকে ইনসেন্টিভও আমরা দিচ্ছি, 3,600 টাকা ইনসেন্টিভও দিচ্ছি।
1: কি কি গাছের চারা থাকছে সেটা?
0: হ্যাঁ, সেখানে থাকবে হচ্ছে সেগুন এবং আগর এবং বাঁশ।
1: আচ্ছা,
0: এই তিনটা স্পিসিস মূলত থাকবে।
1: তো সেখানকার জনগণ আগ্রহটা কেমনটা দেখাচ্ছে?
0: মোটামুটি ভালো আগ্রহ পাচ্ছি, সবার থেকে রেসপন্স খুব ভালো আসছে। এই বছর আমরা পাইলট বেসিসে শুরু করেছি, আগামী বছর হয়তো আরো স্কেল আপ হবে সেটা, তো মোটামুটি আগ্রহ তো আমরা পাচ্ছি।
1: ম্যাডাম, উদ্দেশ্যটা কি? এই যে পাহাড়ি এলাকায় বাড়িতে বাড়িতে গাছের চারা রোপণ করা 250টির মতো, তো উদ্দেশ্যটা কি এটা?
0: উদ্দেশ্যটা হচ্ছে অনেক পূর্বে, ধরুন 30-35 বছর আগে আমাদের একটা প্রকল্প ছিল অঙ্গন বন প্রকল্প, ঠিক আছে, একটা স্কিম ছিল, সেখানেও আমরা সেম ভাবে আমরা প্রত্যেক মানে প্রাইভেট ল্যান্ডে পাবলিকের বাড়িতে আমরা সেগুনের চারা ফ্রি ডিস্ট্রিবিউশন করতাম, আমাদের বন দপ্তর করত এবং সে সঙ্গে ইনসেন্টিভও দেওয়া হতো। আজকের দিনে যেই সেগুন গাছগুলি মানুষের বাড়ি ঘরে রয়েছে সেগুলি ওই যে 30-35 বছর আগে যে প্রকল্পের আওতায় যে সেগুনের চারা ফ্রি ডিস্ট্রিবিউশন হয়েছিল সেগুলিরই আজকে আমরা ফল পাচ্ছি, কাটতে পারছি এবং কাট পাচ্ছি। কিন্তু দেখা গেছে কি, এখন সেই যে পুলটা সেটা ডিপ্লিট হয়ে মানে শেষ হয়ে আসছে, কারণ সেগুনের একটু সময় লাগে, সেগুনের রোটেশন পিরিয়ডটা একটু বেশি, সেটা বড় হতে এবং ভেতরে কাঠ তৈরি হতে একটু টাইম লাগে। তো দেখা গেছে কি, এখন সেই যে বাড়ি ঘরের যে সেগুনের যে স্টকটা সেটা কমে আসছে, তো এজন্য আমরা আবার সেই উদ্যোগটা আবার পুনরাবৃত্তি করছি এবং জাইকা প্রকল্প থেকে আমরা আর্থিকভাবে আমরা অনুদান পাচ্ছি এবং সেই সাপোর্ট দিয়েই আমরা ওই এই প্রকল্পটা আবার চালু করছি, সেটাকে TOF বলে নামকরণ করা হয়েছে, মানে ট্রি আউটসাইড ফরেস্ট স্কিম।
1: আচ্ছা, এটা কি শুধু পাহাড়ি এলাকা বা গ্রামীণ এলাকায় দেওয়া হচ্ছে?
0: মূলত গ্রামীণ এলাকায়।
1: কতটা টার্গেট কত রাখা হয়েছে?
0: এবছর আমরা 1,100 হাউসহোল্ডে টার্গেট নিয়েছি পুরো ত্রিপুরাতে 8 ডিস্ট্রিক্ট মিলিয়ে।
1: আচ্ছা, মানে একটা বাড়িতে 250টা করে দেওয়া হবে। ম্যাডাম, এবার যদি আমাদের আলোচনা তো প্রায় শেষ মুহূর্তে চলে এসেছে, আগামী প্রজন্মের জন্য বা ম্যাডাম বিকশিত ভারত 2047কে আমরা টার্গেট

0: করেছি বা দেশের প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন যে বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে 2047 সালের আগে প্রত্যেকটা ভারতবাসীকে সেই দিশায় এগিয়ে চলতে হবে, ভারতকে নির্মল রাখতে হবে, স্বচ্ছ রাখতে হবে। তো এই বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে এই পরিবেশ দিবস উপলক্ষে আপনি একজন ত্রিপুরা জায়গা প্রজেক্টের অধিকর্তা হিসেবে কি বার্তা দেবেন?
1: পরিবেশ দিবস উপলক্ষে আজকের যে আলোচনা, সেই আলোচনায় আমার একটাই বার্তা থাকবে, সেটা হচ্ছে প্রত্যেককেই পরিবেশ বান্ধব যে লাইফস্টাইল সেটাকে অ্যাডপ্ট করতে হবে এবং পরিবেশের প্রতি যত্নবান হতে হবে। প্রত্যেকের ভূমিকা রয়েছে, মায়ের যেমন শিশু পালনের ভূমিকা রয়েছে, সেমন আমাদের প্রত্যেকেরই পরিবেশ রক্ষার একটা ভূমিকা রয়েছে। একটা এটা গুরুদায়িত্ব, সেটা বোঝা যায় না, কিন্তু সকাল থেকে রাত অবধি প্রত্যেকেরই ভূমিকা রয়েছে। এবং আমরা সেই ভূমিকা থেকে যদি পিছে চলে আসি, তখনই পরিবেশের মধ্যে সেই দুর্যোগ চলে আসে, যে বন্যা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি এবং ক্লাইমেট চেঞ্জ, এগুলি তখনই সংগঠিত হচ্ছে যখন আমরা সেই ভূমিকা পালন না করতে পারছি। তো এটাই আমার বার্তা থাকবে, যাতে সবাই তার নিজস্ব ভূমিকা পালন করে এবং শিশুদের মধ্যে যে জ্ঞানটা, পরিবেশ বিষয়ক যে জ্ঞানটা, সেটা যেন ইনকালকেট করতে পারে, সেটাই হচ্ছে।
0: স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা বা অভিভাবক অভিভাবিকাদের এই জুন জুলাই মাসের যে বৃক্ষরোপণ কর্মসূচি গোটা রাজ্যেই চলবে, সেক্ষেত্রে কি ভূমিকা রাখা উচিত?
1: স্কুল কলেজের যে শিক্ষক শিক্ষিকারা, তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের চারিদিকে যে খালি জায়গাগুলি রয়েছে, ভ্যাকেন্ট স্পেসগুলি রয়েছে, সেগুলিকে বৃক্ষরোপণের মাধ্যমে ভরে দেওয়া উচিত এবং তার রক্ষণাবেক্ষণের জন্য ছাত্রছাত্রীদেরকে ইনভলভ করা উচিত। তাহলে তারা শিখবে এখান থেকে, তখন এই শিক্ষাটা তাদের বাড়িঘরে গিয়েও তারা শিক্ষাটা বাস্তবায়ন করবে, বাড়িঘরেও ওরা বৃক্ষরোপণ করতে তখন হবে।
0: ঠিক ঠিক। অনেক সময় প্রয়োজনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোনো একটা বড় গাছ আমাদের কাটতেই হয়, নগর উন্নয়ন বলুন বা কোনো বাড়িঘরের উন্নয়নের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে একটি গাছ কাটার পর পরবর্তী স্টেপ আমাদের কি করা উচিত? অনেক সময় আমরা বলে থাকি এতটি গাছ রোপণ করলে তবে একটি গাছ কাটা যায়, সেই বিষয়টা কি বলবেন?
1: হ্যাঁ, আমরা বিভিন্নভাবেই আমরা বৃক্ষ নিধন করে থাকি, নগর উন্নয়ন বা বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট করতে গিয়ে আমাদের বৃক্ষ নিধন করতেই হয়, কোনো উপায় থাকে না সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে একটা আমাদের কাছে একটা স্কোপ রয়েছে, যে কম্পেনসেটরি এফরেস্টেশন, মানে আমরা যতটা গাছ কাটছি আমরা আবার সমপরিমাণ আবার প্লান্টিং করব কোনো অন্যত্র জায়গায় গিয়ে। তো সেক্ষেত্রে এরকম একটা প্রভিশন রয়েছে।
0: ম্যাডাম, আমরা দেখতে পাচ্ছি যে শহরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে আমাদের পৌর এলাকাগুলির মধ্যে জলাশয় যেগুলো রয়েছে সেগুলোকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে, তার চারপাশে গাছের চারা রোপণ করা হচ্ছে, সেই বিষয়টাই কি বলবেন, যে কি উদ্দেশ্য নিয়ে বা কিভাবে কি সুন্দর হচ্ছে?
1: পুরোটাই একটা মানে এভিনিউ প্লান্টেশন বলে এটাকে, এবং সেটা এস্থেটিক ভিউ, সেটা সেই এরিয়াটাকে সুন্দর নির্মল পরিবেশ উপস্থাপনার একটা প্রয়াস, যেটা AMC করে থাকে। ফরেস্ট ডিপার্টমেন্টের রোল সেগুলিতে হচ্ছে সিডলিং ডিস্ট্রিবিউশন করাই, বাট ইমপ্লিমেন্টেশন AMC দ্বারাই হচ্ছে।
0: ম্যাডাম, আমাদের আলোচনা একেবারেই শেষ মুহূর্তে, সর্বশেষ শ্রোতাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে পরিবেশকে নির্মল রাখার জন্য, স্বচ্ছ রাখার জন্য?
1: নির্মল রাখতে হলে, স্বচ্ছ রাখতে হলে প্রথম নিজের ঘর থেকেই শুরু করতে হবে। আমরা যদি আমাদের পরিবেশটাকে, নিজের আশপাশটাকে সুন্দর রাখি, তাহলে একটা একটা সমাজ সুন্দর হবে এবং একটা দেশ সুন্দর হবে, একটা রাজ্য সুন্দর হবে এবং একটা দেশ সুন্দর হবে। তো সবাইকেই তার ভূমিকা পালন করতে হবে এবং পরিবেশের জন্য যত্নবান হতে হবে।
0: অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। শ্রোতা বন্ধু, এতক্ষণ আমরা কথা বলছিলাম ত্রিপুরা জাইকা প্রজেক্টের অধিকর্তা শ্রীমতী পৌশালী রায় ম্যাডামের সঙ্গে। ম্যাডাম কিন্তু গোটা বিষয়টা তুলে ধরলেন ম্যাডাম, যে কিভাবে আমরা পরিবেশকে নির্মল রাখতে পারি, স্বচ্ছ রাখতে পারি এবং কি কি ভূমিকা আমাদের পালন করা উচিত, সেই বিষয়টিও কিন্তু তিনি তুলে ধরলেন। এবং জুন জুলাই মাস জুড়ে কী কী কর্মসূচি পালিত হবে বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে বা বনমহোৎসবকে কেন্দ্র করে কিংবা এক পের মাকে নাম কর্মসূচিকে কেন্দ্র করে কী কী কর্মসূচি গোটা রাজ্যেই পালিত হবে, সেই বিষয়টিও কিন্তু ম্যাডাম তুলে ধরলেন। শ্রোতাবন্ধু, সময় বলছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, তবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো অন্য কোনো অতিথির সঙ্গে। আরও একবার ম্যাডামকে অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ শ্রোতাবন্ধু আপনাদের প্রত্যেককে। নমস্কার।
2: এতক্ষণ শুনছিলেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সংবাদ বিভাগের একটি বিশেষ আলোচনা।

0: Listeners, you have just listened to Celebrating 90 Years of Akashvani's Journey, Aizawl, Mizoram, as a special feature marking 90 years of Akashvani's dedicated service to the nation. The program was scripted by Jenny Zununmowi. The narrators were Jenny Zununmowi and Joycey Lalrindiki. Production assistance was provided by Lal Thla Mauni, Mumsi Bla, and Joycey Lalrindiki. This program came to you from the Northeastern Service of Akashvani, broadcasting from Shillong. Do stay with us, dear listeners. In a short while from now, we bring to you Geet Ghazals.
1: Want to reach your clients?
2: Want to wish your loved ones?
1: Ride the airwaves of Akashvani Northeastern Service.
2: With attractive...
3: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের বৃদ্ধির কথা উল্লেখ করে বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলোর অন্যতম। তিনি আজ দমন ও গুজরাটের সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। তিনি আজ ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। আজ বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি নতুন দিল্লিতে ফ্লেক্স ফুয়েল যানবাহনের জন্য E85 জ্বালানি চালু করেছেন। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আগামীকাল তারা জাপানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দমনে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের বৃদ্ধির কথা উল্লেখ করে বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম। ব্যাপক পরিকাঠামো উন্নয়ন এবং দরিদ্রদের জন্য কল্যাণমূলক প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিয়ে দেশ উন্নতির পথে এগিয়ে যাবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন শ্রী মোদী। তিনি আজ সন্ধ্যায় দমনে প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা এবং বিমান চলাচল পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন প্রকল্প।
4: বর্ষ 2025-26 में ভারত ने 7.7% की ग्रोथ रेट हासिल की है और पिछला क्वार्टर जो 31 मार्च को खत्म हुआ उसमें भी भारत की ग्रोथ 7.8% रही है और ये दुनिया में तेज गति से आगे बढ़ने वाली बड़ी इकोनॉमी है।
3: এর আগে গুজরাটের সুরাতে তিনি আজ 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। সেখানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে কেবল গুজরাটের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরও বলেন, সৌরশক্তি থেকে পরিবেশ বান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়া স্থানান্তরের ক্ষেত্রে গুজরাট এক বিশাল ভূমিকা পালন করতে প্রস্তুত, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বিকাশ হার যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক আজ 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক জিডিপির একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষ প্রকৃত জিডিপি 323 লক্ষ কোটি টাকার বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য জিডিপির প্রথম সংশোধিত হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্য খাতের বৃদ্ধির কারণে অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যায়।

0: 2025-26 অর্থবর্ষ চতুর্থ ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি 7.8% হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2025-26 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির এই হার ভারতীয় অর্থনীতির অন্তর্নিহিত শক্তি সংস্কারের সাফল্য এবং 140 কোটি ভারতীয়ের কঠোর পরিশ্রমকে প্রতিফলিত করে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের অর্থনীতি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকল। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদী ঋণের ওপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে আরবিআই অন্য ব্যাংকগুলিকে ঋণ দেয়, তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে কাজ করছেন। ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লঙ্কামুড়া সীমান্ত চৌকিতে প্রহরী সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। শ্রী শাহ মানব পাচার এবং মাদক ও গবাদি চোরাচালনের মতো বিষয়গুলি সম্পূর্ণরূপে নির্মূল করার উপর জোর দেন। দেশের সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলা, বিহার ও ত্রিপুরায় সীমান্ত সংলগ্ন এলাকায় বেআইনিভাবে জনবিন্যাসের ভারসাম্যের পরিবর্তন প্রতিরোধ করা হবে। শ্রী শাহ কেন্দ্রীয় সরকার স্মার্ট বর্ডার প্রকল্পের কথা তুলে ধরে বলেন, এই নতুন পদ্ধতিটি স্থানীয় অসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর সমন্বয়ের মাধ্যমে দুর্ভেদ্য সীমান্ত তৈরি করার কাজ করবে।
1: हमने तय किया है कि बीएसएफ जहां जहां है, एसएसबी जहां जहां है, वहां पर स्मार्ट बॉर्डर का निर्माण करना और एक चतुष्कोणीय सुरक्षा रणनीति के तहत स्थानीय प्रशासन को साथ में लेते हुए, टेक्नोलॉजी को साथ में लेते हुए सीमाओं को एकदम अभेद बनाना और इस स्मार्ट बॉर्डर का कंसेप्ट फाइनलाइजेशन के स्टेज पर है। इसका पायलट प्रोजेक्ट आने वाले साल में हम निश्चित रूप से इंट्रोड्यूस कर देंगे। एक साथ देश की अलग अलग सीमाओं पर 7 या 8 जगह पे पायलट प्रोजेक्ट्स दिए जाएंगे।
0: ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনো 3 দিনের ভারত সফরে আগামীকাল নতুন দিল্লিতে আসছেন। সফরকালে তিনি রবিবার বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে যুগ্মভাবে ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে পৌরোহিত্য করবেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর তাঁর সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটেও যাওয়ার কথা। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতি বছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পেড় মা কে নাম, অর্থাৎ মায়ের নামে একটি গাছের মতো উদ্যোগগুলি প্রতি বছর প্রায় 1,10,000 হেক্টর বনভূমি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সাংসদ শ্রমিক ভট্টাচার্য তাঁদের দিল্লির বাসভবনে মায়ের নামে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। শ্রী ভট্টাচার্যের অভিযোগ, রাজ্যের পরিবেশ ধ্বংসের মুখে এর বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতেই এই ধরনের কর্মসূচি।
2: দেখুন, সারা পৃথিবীর কাছে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষার জন্য বার্তা দিচ্ছেন। এক পেড় মা কি নাম এই অনুষ্ঠানে সমস্ত বিজেপির বিধায়ক, সাংসদ, দলীয় কর্মী, বিভিন্ন পদাধিকারী তারা যেমন অংশগ্রহণ করেছেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, শুধু ভারতবর্ষে নয়, এন্টায়ার ইন্ডিয়ান ডায়াসপোরা, পৃথিবীর যে যেখানে আছেন তারা প্রধানমন্ত্রীর নামে সারা দিয়ে একটা করে গাছ লাগাচ্ছে। এই সমস্ত মিলেমিশে আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের।
0: ভারতের আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কর্ণাটক, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। এছাড়া গোয়া, তামিলনাড়ু এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশেও একই ধরনের পরিস্থিতির পূর্বাভাস।

0: দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারতের আবহাওয়া দপ্তর IMD কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় 10ই জুন পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে। আজ রাজ্যের উত্তরাঞ্চলের 8টি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে 8-1 গোলে জিতে জাপান ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের বৃদ্ধির কথা উল্লেখ করে বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলোর অন্যতম। তিনি আজ দমন ও গুজরাটের সুরাটে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল GDP 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। খবর শেষ হলো এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা, এখন কাজের খবর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন UPSC সম্মিলিত প্রতিরক্ষা পরিষেবা পরীক্ষা দ্বিতীয় 2026 অনুষ্ঠিত করার বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী 13ই সেপ্টেম্বর 2026 এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার মাধ্যমে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নেভাল একাডেমি এবং এয়ারফোর্স একাডেমির 2027 সালের জুলাই মাসে শুরু হতে যাওয়া কোর্সসমূহে এবং অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাইয়ে পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য 2027 সালের অক্টোবর মাসে শুরু হতে যাওয়া কোর্সসমূহে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে। UPSC জানিয়েছে, পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি কমিশনের সরকারি ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 9ই জুন 2026। প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। যোগ্যতা, পাঠ্যক্রম, পরীক্ষার পদ্ধতি, পরীক্ষা কেন্দ্র এবং আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য প্রার্থীদের upsc.gov.in এই ওয়েবসাইটে বিস্তারিত বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্র সরকার কর্মক্ষেত্রে নারী পুরুষের ভারসাম্যপূর্ণ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মহিলা প্রার্থীদেরও এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করেছে। আবারও জানিয়ে দিচ্ছি, আবেদন করার শেষ তারিখ আগামী 9ই জুন 2026। জানিয়ে দিচ্ছি আরও একটি কাজের খবর। ধর্মনগর পৌর পরিষদে 8 জন ওয়ার্ড সেক্রেটারি পদে গ্রুপ সি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া 25শে মে 2026 থেকে শুরু হয়েছে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 9ই জুন 2026। মোট শূন্য পদ 8টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা বাধ্যতামূলক এবং বাংলা ভাষার জ্ঞান থাকা বাঞ্ছনীয়, বয়স 18 থেকে 40 বছর। SC ST এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের বয়সের ছাড় পাবেন। তাছাড়া অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং PRTC থাকতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 9ই জুন 2026। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য আপনি ত্রিপুরা ক্যারিয়ার জব পোর্টাল দেখতে পারেন। আবারও জানিয়ে দিচ্ছি, আবেদন করার শেষ তারিখ 9ই জুন 2026। শুনলেন কাজের খবর।

এতক্ষণ শুনছিলেন আশা ভোসলের কণ্ঠে আধুনিক গান। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন ঋগ্বেদ থেকে পাঠ। সকাল 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি, শিল্পী শ্রীকান্ত আচার্য। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুঙ্গি খোরাং। সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানে রবি।

রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী কনক বিশ্বাস। অভিজ্ঞাপন সকাল 7:45, সকাল 8:40 ককবরক যুব অনুষ্ঠান জায়নক, সকাল 9:10 দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনা, বাংলা আধুনিক গান শুনবেন সকাল 9:30, সকাল 10:00 শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান, সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি জরা, দুপুর 1:40 শুনবেন লোকগীতি শিল্পী উৎপলেন্দু চৌধুরী, দুপুর 1:50 শুনবেন অতুল প্রসাদী গান শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়, বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 শুনবেন গীত গজল শিল্পী লতা মঙ্গেশকর ও জাভেদ আখতার, সন্ধে 6:05 সমূহ গীতি শিক্ষার আসর, সন্ধে 6:30 শুনবেন অনুষ্ঠান জাগৃতি বিষয় আইনি ব্যবস্থা নব সংযোজন, পরে শুনবেন লোকগীতি শিল্পী গীতা চৌধুরী, সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, রাত 8:05 জেলার চিঠি, রাত 8:10 শুনবেন অনুষ্ঠান ভক্তিগীতি শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য, রাত 8:30 সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গ, রাত 9:00 নজরুল গীতি শিল্পী ধীরেন বসু, রাত 9:30 শুনবেন আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক ও বিশেষ অনুষ্ঠান প্রযোজনা আকাশবাণী আগরতলা, রাত 10:00 আকাশবাণী সঙ্গীত সম্মেলন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 54%। শুনলেন আবহাওয়ার খবর। আপনাদের সাথে আবার কথা হবে আগামীকাল ভোর 5:55 থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:31 হয়ে 35 মিনিট হয়ে 35 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।